আকাশ বাণী আগরতলা। আজ রবিবার, পয়লা আষাঢ় 1948 শকাব্দ, 6ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 21শে জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। এই অনুষ্ঠান আপনারা আকাশবাণী আগরতলা ও নিউজ অন এয়ারে শুনতে পাবেন, ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন লাইভ অনুষ্ঠান। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 50 সেকেন্ড।

0: and are on route to India. These all tankers are Desh Vaibhav, Desh Vibhor and Sanmar Herald. In a social media post, Mr. Sonowal said that under the decisive leadership of Prime Minister Narendra Modi, the government is working on highest priority to secure India's maritime interests. Prime Minister Narendra Modi will commission three indigenously built Indian Navy platforms, INS Dhunagiri, INS Sanshodhak and INS Agre in Kolkata today. Designed by the Navy's Warship Design Bureau and built by Garden Reach shipbuilders and engineers, the vessels are intended to strengthen combat operations, hydrographic surveying and anti-submarine warfare. INS Dhunagiri, a Project 17A stealth frigate, is armed with BrahMos missiles and medium-range air defence systems. Minister for Railways, Information and Broadcasting and Electronics and Information Technology, Ashwini Vaishnav, will inaugurate and dedicate several key railway infrastructure projects aimed at enhancing passenger amenities and strengthening the rail network in Rajasthan today. He will flag off the Lalgarh Sabarmati Express from Bikaner Railway Station. In FIFA World Cup, Germany defeated Ivory Coast 2-1 in Toronto, Canada and clinched a spot in the knockout phase at the tournament. For Germany, Dennis Undaf scored twice. Earlier, Netherlands secured a commanding 5-1 victory over Sweden in Group F match at NRG Stadium in Houston, United States. Yesterday, in another match, Brazil recorded their first win of the FIFA World Cup with a comfortable 3-0 victory over Haiti at the Philadelphia Stadium. And that is the end of this news bulletin.
1: সুভাষিত অনুষ্ঠানে এখন শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
2: বেশ মনে পড়ে দক্ষিণের বারান্দার এক কোণে আতার বিচি পুতিয়া রোজ জল দিতাম। সে বিচি হইতে যে গাছ হইতেও পারে এ কথা মনে করিয়া ভারী বিস্ময় এবং ঔৎসুক্য জন্মিত। আতার বীজ হইতে আজও অঙ্কুর বাহির হয়, কিন্তু মনের মধ্যে তাহার সঙ্গে সঙ্গে আজ আর বিস্ময় অঙ্কুরিত হইয়া ওঠে না। সেটা আতার বীজের দোষ নয়, সেটা মনেরই দোষ। গুণদাদার বাগানের ক্রীড়াশৈল হইতে পাথর চুরি করিয়া আনিয়া আমাদের পরিবার ঘরের এক কোণে নকল পাহাড় তৈরি করিতে প্রবৃত্ত হইয়াছিলাম। তাহারই মাঝে মাঝে ফুল গাছের চারা পুঁতিয়া সেবার আতিশয্যে তাহাদের উপর এত উপদ্রব করিতাম যে নিতান্তই গাছ বলিয়া তাহারা চুপ করিয়া থাকিত এবং মরিতে বিলম্ব করিত না। এই পাহাড়টার প্রতি আমাদের কি আনন্দ, কি বিস্ময় ছিল তাহা বলিয়া শেষ করা যায় না। মনে বিশ্বাস ছিল আমাদের এই সৃষ্টি গুরুজনের পক্ষেও নিশ্চয় আশ্চর্যের সামগ্রী হইবে। সেই বিশ্বাসের যেদিন পরীক্ষা করিতে গেলাম, সেই দিনই আমাদের গৃহকোণের পাহাড় তাহার গাছপালা সমেত কোথায় অন্তর্ধান করিল। স্কুলঘরের কোণে যে পাহাড় সৃষ্টির উপযুক্ত ভিত্তি নহে, এমন অকস্মাৎ এমন রূঢ়ভাবে সে শিক্ষালাভ করিয়া বড়ই দুঃখবোধ করিয়াছিলাম। আমাদের লীলার সঙ্গে বড়দের ইচ্ছার যে এত প্রভেদ তাহা স্মরণ করিয়া গৃহভিত্তির অপসারিত প্রস্তরভার আমাদের মনের মধ্যে আসিয়া চাপিয়া বসিল। তখনকার দিনে এই পৃথিবী বস্তুটার রস এত নিবিড় ছিল সেই কথাই মনে পড়ে। কি মাটি, কি জল, কি গাছপালা, কি আকাশ, সমস্তই তখন কথা কহিত, মনকে কোনো মতেই উদাসীন থাকিতে দেয় নাই। পৃথিবীকে কেবলমাত্র উপরের তলাতেই দেখিতেছি, তাহার ভিতরের তলাটা দেখিতে পাইতেছি না। ইহাতে কতদিন যে মনকে ধাক্কা দিয়াছে তাহা বলিতে পারি না। কি করিলে পৃথিবীর উপরকার এই মেটে রঙের মলারটাকে খুলিয়া ফেলা যাইতে পারে তাহার কতই প্ল্যান ঠাউরাইয়াছি। মনে ভাবিতাম একটার পর আর একটা বাঁশ যদি ঠুকিয়া ঠুকিয়া পোঁতা যায়, এমনি করিয়া অনেক বাঁশ পোঁতা হইয়া গেলে পৃথিবীর খুব গভীরতম তলাটাকে হয়তো একরকম করিয়া নাগাল পাওয়া যাইতে পারে। মাঘোৎসব উপলক্ষে আমাদের উঠানের চারিধারে সারি সারি করিয়া কাঠের থাম পুঁতিয়া তাহাতে ঝাড় টাঙানো হইত। পয়লা মাঘ হইতেই এজন্য উঠানে

0: টিকাটা আরম্ভ হইত। সর্বত্র উৎসবের উদ্যোগের আরম্ভটা ছেলেদের কাছে অত্যন্ত ঔৎসুক্যজনক, কিন্তু আমার কাছে বিশেষভাবে এই মাটি কাটা ব্যাপারের একটা টান ছিল। যদিচ প্রত্যেক বৎসরই মাটি কাটিতে দেখিয়াছি, দেখিয়াছি গর্ত বড় হইতে হইতে একটু একটু করিয়া সমস্ত মানুষটাই গহ্বরের নিচে তলাইয়া গিয়াছে, অথচ তাহার মধ্যে কোনো বারেই এমন কিছু দেখা যায় নাই যাহা কোনো রাজপুত্র বা পাত্রের পুত্রের পাতালপুর যাত্রা সফল করিতে পারে। তবু প্রত্যেকবারেই আমার মনে হইত একটা রহস্য সিন্ধুকের ডালা খোলা হইতেছে, মনে হইত যেন আরেকটু খুলিলেই হয়। কিন্তু বৎসরের পর বৎসর গেল, সেই আরেকটুকু কোনো বারেই খোলা হইল না।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী নিশীথ সাধু।

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান। অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন প্রথমে নিষিদ্ধ সাধু, পরে কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং সবশেষে শুনলেন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী আগরতলা।

0: ಆಕಾಶವಾಣಿ ಅಗರ್ತಲಾ.
1: HIV bine oxing ni busani sagobo solo imano
2: oxingo tongphuru chere achai phuru eba bumani abukti chamani bisimti HIV solo imano
1: aboni bagai joto sagdere buma rokno HIV de tong amjogi manai jago
2: tumung HIV sako manjak phano wanana mungsa kare shoya priram khe jora tongshani ART rai da tui doctor bainai jakhe oxing ni cheraino HIV ni yakni phiyog imano
1: Tripura AIDS control society sakhamte nukung hamgre naikhung ত্রিপুরা হাপাং বাই লোক হামকানি বাকে আওয়াজাক
2: সাইদেমান STI ইংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু ইংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম শীতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
1: অব ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিনো বেমানি ইয়াকনি কাতিউই তংনা বাকে হিক সাইনো কারে কেববাই থুইয়াছে আমা তংনাই কন্দম থু বিয়ইতা চাসমা লাইদে খরকশানি সাই গবাং বরক বাই থুইয়াছে একে তংখে এইচ এবা এইচ আই ভি বাই মানজকে তংগিমান নাই
2: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাখামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াই যাক

0: ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honourable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honourable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honourable Chief Minister of West Bengal mentioned that more than 2,57,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than 1 crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honourable Prime Minister, Sri Narendra Modi, is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal Sri R. N. Ravi ji, Urjavan Mukhyamantri Shubhendu Adhikari ji, केंद्र में मेरे सहयोगी प्रताप राव जाधव जी, अन्य सभी महानुभाव, यहां कोलकाता में जुटे सभी प्रतिभागी, देश विदेश में योग से जुड़ रहे सभी साथी और मेरे प्यारे देशवासियों, 21 जून का ये दिन पृथ्वी के कुछ भूभाग पर साल में सबसे लंबी अवधि का दिन होता है और अंतर्राष्ट्रीय योग दिवस के कारण 21 जून का ये दिन विश्व के सबसे बड़े सामूहिक उत्सव

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। আজ 12তম আন্তর্জাতিক যোগা দিবস। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে যোগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রায় 1,500 জন প্রবীণ নাগরিক একত্র হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক যোগা দিবসে এই বছরের জাতীয় থিম নির্ধারণ করা হয়েছে, সুস্থ বার্ধক্যের জন্য যোগ। কলকাতায় জাতীয় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ত্রিপুরাতেও আজ আন্তর্জাতিক যোগ দিবসে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলার হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এখানে সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় যোগাচর্চায় অংশ নিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চরিলামে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এইচএস স্কুলে আয়োজিত যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ঊনকোটি জেলার মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে শৈবতীর্থ ঊনকোটিতে। আজ সকালে জেলাভিত্তিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, জেলা প্রশাসন, গোমতী জিলা পরিষদ এবং উদয়পুর পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আকাশবাণী আগরতলায় কর্মীদের উদ্যোগেও আজ সকাল আকাশবাণী আগরতলা কেন্দ্রে যোগ দিবস যোগাচর্চার আয়োজন করা হয়েছে। নিট ইউজি 2026 পুনঃপরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুনঃপরীক্ষায় প্রস্তুতির অংশ হিসেবে গতকাল দেশব্যাপী এক মকড্রিল পরিচালনা করেছে। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মকড্রিলে 2,50,000-এরও বেশি নিরাপত্তাকর্মী অংশ নিয়েছেন। এনটিএ জানিয়েছে দেশে 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000 জনেরও বেশি পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পশ্চিমবঙ্গের তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। 23তম কিস্তিতে তিনি দেশের মোট 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা প্রদান করেছেন। এদিকে আগরতলার অরুন্ধতীনগরে স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে পিএম কিষাণ সম্মান নিধি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, মুখ্যমন্ত্রী

ডাক্তার মানিক সাহা, বিধায়িকা মিনা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ দুই ম্যাচে জার্মানি 2-1 গোলে পরাজিত করেছে আইভরি কোস্টকে। অন্যদিকে নেদারল্যান্ডস 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেনকে। এদিকে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ ই থেকে জার্মানি রাউন্ডে 32-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 9:30 তিউনিশিয়া মুখোমুখি হবে জাপানের। কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় নতুন দিল্লিতে নির্ভয় ফান্ড প্রকল্পের আওতায় নির্ভয় চেতনা নিয়ে 3 দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্ভয় চেতনা প্রশিক্ষণ মডিউলও চালু করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে নির্ভয় চেতনা হল মহিলাদের নিরাপত্তা ও মহিলা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে পুরুষদের সংবেদনশীল করার একটি জাতীয় উদ্যোগ, যার লক্ষ্য হল স্থানীয় তৃণমূল স্তরে লিঙ্গ উপযোগী শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা। কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রক জানিয়েছে যে প্রশিক্ষণের পাইলট ব্যাচে 6টি রাজ্য আসাম, ছত্রিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং উত্তরাখণ্ড থেকে 40 জন মাস্টার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই মাস্টার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তী সময়ে ধাপে ধাপে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে তা সম্প্রসারিত করা হবে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ জেলা, গোমতী জেলা, উত্তর জেলা ও ধলাই জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 11 মিলিমিটার। আগরতলায় আজ ভোরেও 1 পশলা বৃষ্টি হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও নির্মলেন্দু আচার্য তিনি ফিল চিনুই হায়ুং বেরেমনি যুগাশাল কেন্দ্রনি হদানি সই তাই ফান বাংরুমা কক্তলাই নগী চেতন ভাই তিনি দিল্লি কোতালনি ভারত মণ্ডপম যুগাশাল সংসানানি যুগালে যাখা ওম মিল খরগ সাসাই বারা উমর গুনাং বরক রক মানজাগান হিনুই খাকলাই যাগো হায়ুং বেরেমনি যুগাশাল তাকলাইনি বসং বেরেমনি ওয়ানসুক মঙ্গা বসা কাহাম গুনাং আয়ুগ লগ্রনান বাগৈ যুগা ও ওয়ানসুক বংনি লগি মুচাংরি ওই উমর গুনাং বড় রগ্ন যুগা ক্লাইরনান বাগৈ চেতন নাজাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কলকাতানি রেড রুড যুগা মেইল মাজাখা ত্রিপুরাও বতিনি হায়ুং বেরেমনি যুগা সালো জুদা জুদা সামুং বুতাং ইয়াগো নাজাখা মেল কতরঙ্গানো আগরতলা হাফানি হায়ুং বেরেমনি বাণী নকলাও আরো ফুং দামসনি সিমিং মন্ত্রী অগ্র প্রফেসর ডাক্তার মানিক সাহা যোগা ক্লাইমাও মাঞ্জাখা হাস্তফা ইন্দ্রসেনা রেড্ডি নালু বিশালগুনে চুরিলাম ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী হায়ার সেকেন্ডারি স্কুল যুগালে যাক যোগা সালনি মেল মাঞ্জাকান পক্তম আবনকারী জুদা জুদা মথানি বুখাক তুইব যোগা সাল পালাইনানি যুগালে যাখা গুমতি হাঙ্গর জুদা জুদা সামুং বুতাংনি বিশিংতৈ হায়ুং বেরেমনি যোগা সাল পালাইজাখা জেলানি মেল বিভাগঙ্খা উদয়পুর জগন্নাথ দিগিনি ইয়াকসেগলা মেল ন চেঙি রেখা রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আকাশবাণী আগরতলা ও সামুং তাংনাই রগ্নি চেতন বাইবতিনি ফুঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্র ও যোগা সাল যোগা খ্লাইনানি যোগালি মুং নাজাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া পশ্চিমবঙ্গনি তারকেশ্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনানি ফিল নৈচি থাম খিপিনি রাং সিধা সিধি হুকবার খ্লাইনাই রগ্নি ব্যাঙ্ক একাউন্ট হাবরেখা ব হা কতনি যতই খরক চুকু রুজাকনিব গোবাং হুকবার খ্লাইনাই রগ্নি ব্যাঙ্ক একাউন্ট দাদাক সিদাক ব্যাবাগুই খক চি চার সাই চার রা চার চি রুজাক রাং হাবরেখা কামিনী রাং থং হামরুথানি ও তাং বুতাং বাই হুকবার খ্লাইনাই রগ্নি মজু মহামারী অঙ্গুই তঙ হুকবার খ্লাইনাই রগ্ন ফিল নৈচি থাম কিপিনী রাং রুই মুচাং মুদি হা কতনি সেব মানাই হুকবার খ্লাইনাই রগ্নি নুখং ন খা কাহাম তাই হাম বাই এফরকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাশাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনানি ফিল নৈচি নৈ কিপি জরা

haste wo korog nui rasai charchi ba sai bara sni chi sa hubar khla ne rogni bank account khok chukura sni chi sni rizak charchi chukura sai rang rizaka mia orunduti nagor ni haste ni hubar amjog mungken ro jugal jak pandawa mundriokra mo kok saka pandawa ko mundrok ni bising manjaka hukbar mundri ratnalal nat mla minarani sarkar ako song kendro ni panchayat raj kok chonglai nok dili ko talo nirbhay kanu fund tang butang ni bising nirbhay chetona nati yoi chaltham ni furumung sibir jugalika melo kok chonglai nok ni bukhaktai nirbhay chetona furumung module chengre jakha ককচংলাই নক সাকা নির্ভয় চেতনা অংখা বুড়ি রগ্নে নাই মুতাং তাই বুড়ি রগ্নে জুদা জুদা বাবাই রগ্ন তিয়ই চলা রগ খা লগৈ ওয়ানসুক নানি বাগৈ বসং বেরেমনি কাইসা চেতন ককচংলাই নক তাইব সাকা অ ফুরুংমুংনি পাইলট বেচ হাস্তে কাইদক আসাম ছত্তিশগড় হিমাচল প্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা তাই উত্তরাখণ্ডনি খরগ ব্রুইচি মাস্টার ট্রেনার ন ফুরুং জাগান অ মাস্টার ট্রেনার রগ উল রেম বাই রেম যত হাস্তে তাই কেন্দ্র বাই নাইকল জাগ আমচাই রগ ফুরঙ্গান নিট ইউজি নুই সাই নুই চিদক বিশি নি আমযোগ মুং উং ফিরমা তিনি সংসাদাগান ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও আমযোগ মুং না ফিরনানি বাগৈ তিয়ার উং থানি মিয়া হা কতর গুনাঙ্গৈ মকড্রিল কাইসা সংসাখা হা কতরনি জুদা জুদা আমযোগ মুং কেন্দ্র সংসাদাগ মকড্রিল খরগ নুই রা সাই বাচি সাই নিব গোবাং নাইমুথাং সেবুক মানজাখা আমযোগ মুং ন সরাই সরাই তাই কাহাম গ্রংখে পাইরনান বাগৈ কুবাংমা বেরেমনি নাইমুথাংনি ইয়াপ্রি রমজাখা বয়ারখকনি ককতুমা তিনি দিবরজরা বয়ারখকনি সকাংবাড়িয়া ককতুম সাজাখা নখা চুমি কবলজাক টগান ফেরাঙ্গগৈ কিসামিসা ওয়াতি ওয়াইফান মানো দক্ষিণ জেলা গুমতি সালচি তাই দলাই জেলানি গ্রংসা গ্রংসু ও ফেরাঙ্ক গই মার্খে ওয়াতি ওয়াই মানো হেনই হজাকলাই জাখা আগরতলা তাই আবুনে গানাগিনী আমচাই ও মিয়া ফুংনি সিমি তিনি আইচুক দরা ওয়াতি ওয়াখা চিসা মিলিমিটার আগরতলা ও তিনি আইচুক খামানি তুমারি তংমানি নুইচি বা ডিগ্রি সেলসিয়াস সালনি সাকানি তুমারি তঙ্গুই মানো থামচি থাম ডিগ্রি গানাগিনী ককবরক বাই ককতুমা পরিমং তাবকনি বাগুই অরণ পাইখা উলনি ককবরক ককতুমা আহাইঙ্গানো তিনি সানজা দামসনি তামুই সতী বৃচি বাবা

আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।

0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
0: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
0: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী আগরতলা।

এই অনুষ্ঠান আপনারা শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আমাদের পরবর্তী ঘোষণা।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, রবিবার মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে চলে এসেছে তোমাদের প্রিয় অনুষ্ঠান কাকলি। তাই তোমাদের সকলকে জানাই এই অনুষ্ঠানে স্বাগতম। রেডিও তরঙ্গের এপারে আজকের এই কাকলির আড্ডায় কিন্তু আমার সঙ্গে রয়েছে অনেকজন ছোট্ট ছোট্ট বন্ধু। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের আসর। প্রথমেই যাব আমাদের প্রথম বন্ধু যাজ্ঞসিনীর কাছে। যাজ্ঞসিনী বলো, কেমন আছো?
1: আমি খুব ভালো আছি।
0: আচ্ছা যাজ্ঞসিনী কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: আমি শিশুবিহার স্কুলে পড়ি, ক্লাস 5।
0: বেশ, যাজ্ঞসিনী আজকে আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে বলো?
1: খুবই ভালো লাগছে।
0: ঠিক আছে, আমরা আজকে যাজ্ঞসিনীর কাছে কি শুনবো?
1: নজরুলগীতি।
0: নজরুলগীতি করবে?
1: হ্যাঁ।
0: ঠিক আছে, তো যাজ্ঞসিনী কত বছর ধরে গান শিখছো বলো?
1: 4 বছর।
0: 4 বছর?
1: হ্যাঁ।
0: লেখাপড়ার পাশাপাশি এই যে গানের চর্চা, সেটার সময় তুমি কিভাবে বের করো?
1: আমি সকালবেলা রেওয়াজ করি আর সন্ধেবেলা টিউশন থেকে এসে গান প্র্যাকটিস করি।
0: ঠিক আছে, তো গান করতে খুব ভালো লাগে তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তোমার পছন্দের গায়ক কিংবা গায়িকার নাম বলো।
1: শ্রেয়া ঘোষাল।
0: বেশ, আর লেখাপড়া ভালো লাগে তো?
1: হ্যাঁ।
0: কোন বইটা পড়তে বেশি পছন্দ?
1: ম্যাথ।
0: ম্যাথ করতে বেশি পছন্দ? ঠিক আছে, যাজ্ঞসিনী বড় হয়ে কি হতে চায়?
1: ডক্টর।
0: ডক্টর হতে চায়? ঠিক আছে, তাহলে যাজ্ঞসিনী আর দেরি করবো না, তাহলে চলো চলে যাই গানে। প্রথম কোন গানটা শোনাবে বলো?
1: তৃষিত আকাশ।
0: চলো।

0: বাহ, অসাধারণ। তারপরে
1: হে পার্থ সারথি,
0: তারপরে আমরা হে পার্থ সারথি গানটা শুনবো, তাই তো? চল শুরু করা যাক।

0: বাহ, আমাদের ছোট্ট বন্ধু যাজ্ঞসেনীর জন্য এবারে জোরে একটা করাতালি। এবারে চলে যাচ্ছি আমাদের আরও একজন মিষ্টি বন্ধু আরোহী দেবনাথের কাছে। আরোহী, কেমন আছো?
1: আমি খুব ভালো আছি।
0: আরোহী কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুল ক্লাস সিক্সে পড়ি।
0: বেশ, আরোহী আজকে আমাদের গান শোনাবে। ঠিক আছে, আরোহী গান করতে ভালো লাগে?
1: হ্যাঁ, খুব ভালো লাগে।
0: গান ছাড়া কি তুমি আর কিছু শেখো?
1: হ্যাঁ।
0: আর কি কি শেখো? ঠিক আছে, কোনটা বেশি পছন্দ, গান বেশি ভালো লাগে নাকি ছবি আঁকতে বেশি ভালো লাগে, কোনটা?
1: দুটোটাই ভালো লাগে।
0: দুটোই ভালো লাগে। আচ্ছা, লেখাপড়ার পাশাপাশি তুমি গানের চর্চা বা রেওয়াজ করার সময় সেটা কিভাবে বের করো?
1: আমি সকালবেলা একবার করি রেওয়াজ, আর সন্ধ্যাবেলা একবার করি।
0: ঠিক আছে।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, গান ছাড়া লেখাপড়া করতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: কোনটা বেশি পছন্দ, গানটা বেশি ভালো লাগে নাকি লেখাপড়াটা, বলো?
1: লেখাপড়া আর গান দুটোই ভালো লাগে।
0: দুটোই ভালো লাগে, বেশ। আচ্ছা, তো কোন বইটা পড়তে তোমার খুব পছন্দ?
1: সায়েন্স।
0: ঠিক আছে, আর তুমি বড় হয়ে কি হতে চাও বলো?
1: পুলিশ।
0: পুলিশ হতে চাও, ঠিক আছে। আচ্ছা বলো, বাড়িতে কে কে রয়েছে?
1: আমি, মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা, ভাই।
0: ঠিক আছে, আর সবচাইতে বেশি বাড়িতে এই যে তুমি গান শিখছো কে সাপোর্ট করে তোমাকে, বলো?
1: মা।
0: ঠিক আছে, তো তারপরে আমরা আর কোন গানটা শুনবো তোমার কাছে?
1: তোমার আকাশ দুটি চোখে।
0: চলো।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হয়েছে। এভাবেই গানের সুরে সুরে আনন্দের ভেলায় ভেসে আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের আরেকটি সুন্দর মুহূর্তে। এবারে আমাদের সঙ্গে কিন্তু রয়েছে আমাদের আরও একজন ছোট্ট বন্ধু। আমাদের এই ছোট্ট বন্ধুর মিষ্টি কণ্ঠ নিশ্চয়ই ছুঁয়ে যাবে আপনাদের মন। তাহলে চলুন আমরা স্বাগত জানাই আমাদের ছোট্ট শিল্পী ঐন্দ্রিলা ভৌমিককে। ঐন্দ্রিলা, তুমি কেমন আছো বলো?
1: ভালো আছি।
0: আচ্ছা, আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে বলো?
1: অনেক ভালো
0: লাগছে। ঠিক আছে ঐন্দ্রিলা, তুমি এখন কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 2 তে পড়ি, কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসিতে।
0: ক্লাস 2 তে? আচ্ছা, ঐন্দ্রিলা তো আগেও একবার আমাদের স্টুডিওতে এসেছিলে, তাই তো? ঠিক আছে ঐন্দ্রিলা, লেখাপড়া ভালো লাগে নাকি গান করতে ভালো লাগে বলো? দুটোই সমান সমান ভালো লাগে, তাই তো? আচ্ছা, তো ঐন্দ্রিলা আজকে আমাদের কোন গানগুলো শোনাবে বলো?
1: রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
0: আজকে ঐন্দ্রিলা আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাবে। ঠিক আছে, গল্প পরে হবে, চলো প্রথমে আমরা গানে যাই। ঠিক আছে।

0: বাহ, ঐন্দ্রিলা খুব সুন্দর হয়েছে। ঐন্দ্রিলা কত বছর ধরে গানের চর্চা করছে?
1: 3 বছর।
0: 3 বছর ধরে শিখছো? আচ্ছা, তো কখন তুমি রেওয়াজ করো লেখাপড়ার পাশাপাশি?
1: আমি সকালবেলা রেওয়াজ করি ও সন্ধ্যাবেলা করি।
0: আচ্ছা, আর তুমি কি গান ছাড়া আর অন্য কিছু শেখো?
1: আমি নাচ শিখি আর আর্ট শিখি।
0: বাহ, অনেক কিছু শেখো তাহলে। আচ্ছা ঐন্দ্রিলা, তারপরে আমরা আর কোন গানটা শুনবো বলো?
1: হারে রে রে।

0: বাহ, আমাদের ছোট্ট বন্ধুর জন্য একটা করতালি হোক। সুরের এই মনোরম যাত্রায় একের পর এক সুন্দর পরিবেশনা নিশ্চয়ই আপনাদের মুগ্ধ করছে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু জয়শ্রী দাসের কাছে। তার কণ্ঠে শুনব আরও কিছু হৃদয় ছোঁয়া গান। জয়শ্রী, স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। কেমন আছো বলো?
1: ভালো আছি।
0: আচ্ছা, জয়শ্রী তো আজকে আমাদের গান শোনাবে, তাই তো?
1: হ্যাঁ।
0: আজকে তোমার কাছে প্রথমে কোন গানটা শুনবো?
1: আমি একটি রামপ্রসাদী গান শোনাবো।
0: আচ্ছা, কথা পড়ে হবে, চলো আমরা গানে যাই প্রথমে।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা জয়শ্রী, অনেকদিন পরে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বল?
1: খুব ভালো।
0: আচ্ছা তো জয়শ্রী এখন কোন স্কুলে পড়ো?
1: আমি পিমশ্রী শেখেরকোট হাই সেকেন্ডারি স্কুলে পড়ি।
0: বেশ, গান তো তুমি ভালোই করো, তার পাশাপাশি লেখাপড়া করতে কেমন লাগে বলো?
1: ভালো।
0: আচ্ছা কোন সাবজেক্টটা তোমার সবচাইতে বেশি পছন্দ?
1: সায়েন্স।
0: আচ্ছা আচ্ছা জয়শ্রী, পড়াশুনোর মানে পাশাপাশি গানের চর্চা, এটার সময় তুমি কীভাবে বের করো?
1: আমি সকালে প্রতিদিন আধা ঘন্টা রেওয়াজ করি আর রাতে এক ঘন্টা।
0: আচ্ছা, আর কোন ধরনের গান তোমার বেশি পছন্দ?
1: ফোক সং।
0: আচ্ছা ঠিক আছে। আজকের এই সুন্দর সকালে তোমাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সত্যি খুব আনন্দের ছিল। আমাদের ছোট্ট বন্ধুরা কত সুন্দর সুন্দর গান গাইলো আজকে। তোমরা প্রত্যেকেই খুবই প্রতিভাবান, আর এভাবেই নিজেদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আগামী রবিবার একই সময়ে তোমাদের প্রিয় অনুষ্ঠান কাকলিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।

এতক্ষণ শুনলেন ছোটদের অনুষ্ঠান কাকলি, আকাশবাণী আগরতলা। দেশবন্ধন অনুষ্ঠানে এখন শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য, আকাশবাণী আগরতলা। এখন জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় নতুন দিল্লিতে নির্ভয় ফান্ড প্রকল্পের আওতায় নির্ভয় চেতনা নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্ভয় চেতনা প্রশিক্ষণ মডিউলও চালু করা হয়েছে। আজ 12তম আন্তর্জাতিক যোগা দিবস। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আজ নয়াদিল্লির ভারত মণ্ডপামে যোগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রায় 1,500 জন প্রবীণ নাগরিক একত্র হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক যোগা দিবসে বছরের জাতীয় থিম নির্ধারণ করা হয়েছে, সুস্থ বার্ধক্যের জন্য যোগ। ত্রিপুরাতেও আজ আন্তর্জাতিক যোগ দিবসের নানা কর্মসূচি নেওয়া হয়েছে। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলার হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এখানে সকাল 7টায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা যোগচর্চায় অংশ নিয়েছেন। রাজ্যপাল ইন্দ্র সেনারে দিনাল্লু বিশালগড়ের চরিলামে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী AHS স্কুলে আয়োজিত যোগা দিবস অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পশ্চিমবঙ্গের তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করেছেন। 23তম কিস্তিতে তিনি দেশের মোট 9 কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা প্রদান করেছেন। নিট ইউজি 2026 পুনঃপরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুনঃপরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে গতকাল দেশব্যাপী এক মকড্রিল পরিচালনা করেছে। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মকড্রিলে 2,500,000-এরও বেশি নিরাপত্তাকর্মী অংশ নিয়েছেন। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ দুই ম্যাচে জার্মানি 2-1 গোলে পরাজিত করেছে আইভরি কোস্টকে। অন্যদিকে নেদারল্যান্ডস 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেনকে। টানা দুই ম্যাচ জয় তুলে নিয়ে গ্রুপ ই থেকে জার্মানির রাউন্ড অব 32-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 9:30 তিউনিসিয়া মুখোমুখি হবে জাপানের। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ জেলা, গোমতী জেলা, উত্তর জেলা ও ধলাই জেলার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে সতর্কতা দেওয়া হয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। ১২তম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে সকাল 9:30 প্রচারিত হবে একটি বিশেষ সাক্ষাৎকার। রাজ্য সরকারের যোগাসন প্রশিক্ষক ডক্টর পূর্ণজিতা সেনের সাক্ষাৎকার প্রচারিত হবে এবং এর পরপরই আপনারা শুনবেন

বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। সকাল ১০টায় ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান শুনবেন। সকাল ১১টায় শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা ১২টায় ককবরক অনুষ্ঠান বুখারি বদল। বেলা ১২টা বেজে ৩০ মিনিটে খানিমারি। বেলা ১২টা বেজে ৫৫ মিনিটে চাষের কথা। দুপুর ১টা বেজে ৫ মিনিটে অঙ্গনা। দুপুর ১টা বেজে ৪০ মিনিটে লোকগীতির শিল্পী সাবিনা ইয়াসমিন। দুপুর ১টা বেজে ৫০ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মধুরিমা ভট্টাচার্য। দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টা বেজে ১০ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি শুনবেন। বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে শুনবেন ভক্তিগীতি শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে অনুষ্ঠান কল্যাণী। সন্ধ্যে ৬টা বেজে ৪০ মিনিটে শুনবেন ঘর গৃহস্থীর আসর। পরে শুনবেন লোকগীতি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। সন্ধ্যে ৭টায় ককবরক নাটক। সন্ধ্যে ৭টা বেজে ৪৫ মিনিটে ককবরক সংবাদ। সন্ধ্যে ৭টা বেজে ৫৫ মিনিটে স্থানীয় বাংলা সংবাদ। রাত ৮টা বেজে ৫ মিনিটে অনুষ্ঠান পরিবেশ ভাবনা। রাত ৮টা বেজে ১৫ মিনিটে শুনবেন হিন্দি ছবির গান। রাত ৮টা বেজে ৩০ মিনিটে অনুষ্ঠান রসে বসে। রাত ৯টায় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী অমরনাথ বণিক। রাত ৯টা বেজে ১৫ মিনিটে দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত ৯টা বেজে ৩০ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত ১০টায় অখিল ভারতীয় রবিবার সুরীয় সঙ্গীত সভা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা। ১২তম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এখন প্রচারিত হচ্ছে রাজ্য সরকারের যোগাসন বিশেষজ্ঞ ডক্টর পূর্ণজিতা সেনের একটি সাক্ষাৎকার। আকাশবাণী আগরতলা, আজ একটি বিশেষ দিন, আজ ১২তম আন্তর্জাতিক যোগা দিবস। আর এই যোগা দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে, একই সঙ্গে আমরা আকাশবাণী আগরতলাতেও পালন করলাম কিছুক্ষণ আগে। আর এই আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ কিন্তু আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি রাজ্য সরকারের যোগাসন কোচ, যোগা বিশেষজ্ঞ ডক্টর পূর্ণজিতা সেনকে। ডক্টর সেন, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে।
1: ধন্যবাদ।
0: তো আজ যেহেতু ডক্টর পূর্ণজিতা সেনকে আমরা পেয়ে গেছি, যোগা বিশেষজ্ঞ, তাই তার কাছে আমাদের স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন থাকছে। ডক্টর সেন, প্রথমেই জিজ্ঞেস করব, এই যোগা দিবসের এবছরের থিম বা ভাবনাটা কি?
1: ধন্যবাদ আপনাকে। আজকে ১২তম আন্তর্জাতিক যোগা দিবস, এই বছরের থিমটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিল যোগা ফর হেলদি এজিং। হেলদি এজিং, আমরা কীভাবে এজিং করব। বেসিক্যালি আমাদের এজিংটা ইনএভাইটেবল, মানে এজিং অবশ্যম্ভাবে আমাদের হবে, সেটাকে কোনোভাবেই আটকানো সম্ভব নয়, সেটা একটা ন্যাচারাল প্রসেস। কিন্তু আমাদের লক্ষ্য হলো, বা যোগার যেটা লক্ষ্য সেটা হলো, যোগার সাথে আমরা কীভাবে আমাদের লাইফ স্প্যানটাকে নর্মালাইজ, কার্যক্ষম করে তুলব, কীভাবে আমরা যেভাবে আমাদের ছোটোবেলায় যেভাবে অ্যাক্টিভিটিগুলো করে চলেছিলাম, যেই রকম ধরেন ভাগ করে নিলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টাল থিঙ্কিং, স্পিরিচুয়াল থিঙ্কিং, বা আমাদের কগনিটিভ ফাংশনস, যেগুলো ব্রেইনের ইন্টেলেকচুয়াল ফাংশনস, থটস, মেমোরি পাওয়ার, বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিস, দৈনন্দিন জীবনের কার্যক্ষমতা, সেগুলোকে কীভাবে আমরা এইজিংয়ের সাথে সাথে একই সাথে আমরা নিয়ে যাব, সেটাই এবারের মেইন থিম, হেলদি এজিং।
0: তার মানে আপনি বলতে চাইছেন যে বয়স যখন বাড়বে, বার্ধক্য অবস্থায় আমরা কীভাবে ভালো থাকতে পারি, সেই বিষয়টার উপর কিন্তু এবারের ভাবনাটা।
1: হ্যাঁ, একদম ঠিক, সেটাই এবারের উদ্দেশ্য।
0: তাহলে ডক্টর সেন, আমি আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই। একজন সাধারণ মানুষ, ধরুন একজন সাধারণ মানুষ, উনি যোগাসন রোজ দিন করতে পারেন না, তো কীভাবে উনি এই যোগাসন দ্বারা উপকৃত হতে পারেন এবং কীভাবে করতে পারেন, এ বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন।
1: হ্যাঁ, প্রথমেই বলে দিচ্ছি যে

0: যেই কোনো মানুষই আমাদের সোসাইটিতেই যারা আছে, অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস তো মানে দেওয়াই যেতে পারে নিজের শরীরের জন্য। আমরা সবসময় অনেক কিছুই দেই আমাদের রোজগারের জন্য, ম্যাক্সিমাম লাইফ স্প্যান আমরা রোজগারের জন্যই করি, টার্গেটেড থাকে, কিন্তু নিজের শরীরের কথা আমরা কেউই ভাবি না। আজকাল এত কম্পিটিশনের যুগ হয়ে গেছে যে শরীরের ধ্যান আমরা রাখতে ভুলে গেছি। তো এই যোগাসনের এই দিনটাই আমাদের রিমাইন্ড করে যে আমাদের নিজের জন্য টাইম দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। তো সেই অনুযায়ী আমি আবেদন করব যে সমস্ত মানুষকে অ্যাটলিস্ট ডেইলি 10 to 15 মিনিটস, খুব ভালো হয় যদি আপনারা 30 মিনিটস টাইম দেন। যদি এতটাই ব্যস্ততার কর্মক্ষমতার এত যুগ রয়েছে আজকাল যে সবাই ব্যস্ত থাকে নিজেদের যার যার কর্মযোগ্যে, তাহলে অ্যাটলিস্ট 15 মিনিটস অন্তত ডেইলি টাইম দেবেন নিজেদের। ডেইলি কিছু বেসিক স্ট্রেচিং রুটিন থেকে স্টার্ট করে আপনারা যোগা, বিভিন্ন রকমের পশ্চার্স আছে, সেগুলো আপনারা করতে পারেন।
1: আচ্ছা, আমরা সবাই তো জানি যে এই যোগা এটি ভারতীয় প্রাচীন পদ্ধতি, তো আপনি কি বলবেন এই যোগা ব্যাপারটা, যোগাসন কবে থেকে ভারতবর্ষে চালু হয়েছে এবং সারা পৃথিবীতে?
0: যোগাসন এক্স্যাক্টলি কবে থেকে চালু হয়েছে সেটা এখনও কন্ট্রাডিক্টরি, কিন্তু বিভিন্ন যেই রকম যোগাগুরু এসে, যেমন পতঞ্জলিকে আমরা ধরা হয় মানে প্রাচীন আদি যোগাগুরু, তারা অনেক বছর আগের থেকে এগুলো স্টার্ট করেছে যোগাসনের বিভিন্ন টেকনিক। তারপর ডে বাই ডে সেটা আরও মডিফাই হয়ে গেছে, যেমন বিভিন্ন ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেছে, অষ্টাঙ্গ যোগা, হ্যাঁ বিভিন্ন রকমের গুরুরা যেমন আসলো, আবির্ভাব হলো বিক্রম যোগা, তো আয়ঙ্গার যোগা, আয়ঙ্গার গুরু, তো সেই অনুযায়ী হট যোগা, বিভিন্ন ব্রাঞ্চেস খুলে গেল যোগার। তো আলটিমেটলি অনেক ব্রাঞ্চেস আছে, কিন্তু আমাদের টার্গেট হলো আমাদের সবগুলো ব্রাঞ্চেসের থেকে কিছু একটা কমন পশ্চার্স যেগুলো ক্রিয়েট হয়েছে হট যোগার মধ্যে। যেমন বিভিন্ন ব্রাঞ্চেস থেকে, ধরুন আমি এক্সাম্পল স্বরূপ বলে দিচ্ছি, উদাহরণস্বরূপ ব্যাক বেন্ডিং যেগুলো পশ্চার্স রয়েছে, পেছনের দিকে বেন্ডিং, যেমন অর্ধচন্দ্রা, অর্ধ চক্রাসন, অর্ধ উষ্ঠ্রাসন, যেগুলো কমন মানুষ করতে পারে। তারপর স্ট্যান্ডিং পশ্চার রয়েছে, দাঁড়িয়ে ব্যালেন্সিং যে সমস্ত পশ্চার, যেমন বৃক্ষাসন, ট্রি পোজ, হ্যাঁ যেমন অর্ধচন্দ্রাসন, সেগুলো হলো ব্যালেন্সিং পশ্চার, সেগুলো করতে পারেন। তারপর টুইস্টিং কিছু পশ্চার রয়েছে, শরীর মোচড় দিয়ে যে সমস্ত পশ্চার, কোটি চক্রাসন, হ্যাঁ বক্রাসন, সেগুলো করতে পারেন, অর্ধমৎস্যেন্দ্রাসন। এই সমস্ত পশ্চারগুলি নর্মাল একটা হিউম্যান বিং, নর্মাল সাধারণ মানুষ, আমরা সেগুলি ফলো করতে পারি। অ্যাটলিস্ট ইচ মানে প্রত্যেকটা পশ্চার আপনি 13-15 to 20 seconds হোল্ড করুন, খুব ভালো হয় যদি 30 seconds হোল্ড করবেন, নর্মাল ব্রিদিং প্রসেস নেবেন, সেটা খুবই ভালো। আপনি 10 to 15 মিনিটসের মধ্যেই প্রত্যেকটা পশ্চার কমপ্লিট করে নিতে পারেন। কিন্তু খুব জরুরি ফার্স্টে আপনি ওয়ার্ম আপটা করে নেবেন, স্ট্রেচিং রুটিন, যে কোনো ওয়ার্ম আপ আপনি স্ট্রেচিং রুটিন ফলো করে আপনি ওয়ার্ম আপটা করে নিয়ে তারপর ইয়োগা পশ্চারগুলি ওয়ান বাই ওয়ান স্টার্ট করবেন, লাস্টে শবাসন এবং সেই সাথে প্রাণায়াম।
1: আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি যে ভারত থেকে রাষ্ট্রপুঞ্জে প্রথম এই যোগা দিবসটি পালনের জন্য প্রস্তাবনা করা হয়, তো তারপর 2015 সাল থেকে যোগা দিবস কিন্তু পালিত হয়ে আসছে। তো সেখানে সবাইকে যোগা করতে পারবো না, এমনও তো রয়েছে মানে যারা কিছুটা শারীরিক সমস্যায় ভুগছেন বা অনেকটা সিভিয়ার সমস্যায় ভুগছেন, তা তারা কি চট করে মানে এই যোগাতে গেলে ওদের কি কোনো সমস্যা হবে, না ডে বাই ডে ওরা উপকৃত হবেন?
0: খুব ভালো কোশ্চেন আপনি করেছেন, খুব রিলিভেন্ট আজকালের সমস্যার সাথে। সবাই প্রত্যেকে একটা না একটা কিছু সমস্যায় ভুগি আজকাল, খুবই কমন, যেমন কোমরে ব্যথা, সায়াটিক প্রবলেম, সায়াটিকা প্রবলেম, যেটা নার্ভের ডিস্ক বালচিং ইস্যুস থাকে, কিংবা জয়েন্ট পেইন থাকে, আর্থ্রাইটিস থাকে। তো তাদের জন্য কি হয়, আমাদের যে নর্মাল যে যৌগিক পশ্চারগুলো সেগুলোর থেকে সেগুলোই করা হয় কিন্তু মডিফাইড ওয়েতে। যেমন ধরুন আপনি সামনের দিকে বেন্ড করছেন, ঠিক আছে, ধরুন পদহস্তাসন, সামনের দিকে দাঁড়িয়ে সামনে বেন্ড করে হাত রাখছেন পায়ের গোড়ালিতে। তো যারা আর্থ্রাইটিসের সমস্যা বা বিশেষ করে কোমরের সাইটিকা পেইনের সমস্যা, ওরা কিভাবে করবেন, ওরা এটাকে মডিফাইড রূপে করবেন। ওরা ফার্স্টে চেয়ারে বসবেন, চেয়ারের সাপোর্ট নেবেন, তারপর চেয়ার থেকে সামনের দিকে বেন্ড হবেন, তাহলে পাটাকে রিচ করা আরও ইজি হয়ে যাবে। তো এই সমস্ত মডিফাইড ওয়েতে, বা বৃক্ষাসন ধরেন একটা সাপোর্ট নিয়ে করবেন, অ্যাসিস্টেড বৃক্ষাসন, একটা ওয়ালের মধ্যে আপনি একটা হাত ধরে রাখলেন, আরেকটা হাত দিয়ে আপনি পাটা টেনে পেলভিক এরিয়াতে লাগালেন। তো এইভাবে অ্যাসিস্টেড সাপোর্টের কিছু সিস্টেম নিয়ে আমরা মডিফাইড ওয়েতে, যাদের বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম আছে সে

0: সেই অনুযায়ী আমরা যৌগিক পশ্চারগুলি করিয়ে থাকি।
1: তার মানে শারীরিক সমস্যা থাকলেও যার যার সুবিধা অনুযায়ী যোগাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এবং তার দ্বারা উপকৃত হতে পারি।
0: হ্যাঁ একদম।
1: তাহলে আজকে একটি শেষ প্রশ্নটি আপনার কাছে রাখছি যে আজকের এই যোগা দিবসে আপনার সবার জন্য, সাধারণ মানুষ সবার জন্য কী বার্তা থাকবে?
0: আমি সবাইকে একটাই কথা বলবো যে দৈনন্দিন জীবনে ফার্স্টে নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসলেই তাহলে সবাইকে আপনি নিজের ফ্যামিলি মেম্বার্সদেরও ভালোবাসতে শিখবেন। তো ফার্স্টে নিজেকে ভুলে গিয়ে, আজকাল যেটা আমরা হয়ে থাকে নিজেকেই আমরা ভুলে যাই এবং সবাইয়ের জন্য টার্গেট রাখি আমরা এটা অ্যাচিভ করে নেব, এটা ইনকাম করে নেব, আমরা যাতে অন্যদের, আমাদের ফ্যামিলি মেম্বার্সদের খুশি রাখতে পারি, সেই সূত্রে আমাদের কেউ নিজেকেই ভুলে যায়। আর সেই সূত্রে আমাদের বিভিন্ন রকমের রোগাগ্রস্ত বিভিন্ন ডিজিজ এসে পড়ে আমাদের লাইফে, যেটা আলটিমেটলি আমাদের কাম্য নয়। তো যোগাসন আপনারা করুন, লাস্ট মেসেজ সেটাই থাকবে। আপনারা অ্যাটলিস্ট দৈনন্দিন জীবনে ডেইলি 10-15 মিনিটস টাইম দিন, ওয়ার্ম আপ করুন, যোগাসনের পশ্চারগুলো করুন, প্রাণায়াম করুন, লাস্টে শবাসন করুন। আর সেই সাথে খুবই ইম্পর্ট্যান্ট যে ডায়েট মেনটেন করুন, ভালো খাবার খাবেন, ঘরোয়া যেই কোনো রান্না আপনারা খান বাইরের খাওয়া অ্যাভয়েড করুন। আর সবশেষে একটাই বলবো, আজকের আমাদের আন্তর্জাতিক 12th ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগার যে থিমটা হেলদি এজিং, একটাই কথা সবাই মনে রাখবেন যে এইজিং কিন্তু সেটা নয় যে শুধু বয়স বাড়ায়। এইজিং হলো যে বয়স বাড়ার সাথে সাথে আমরা কতটা লাইফকে দিচ্ছি, লাইফকে এন্টারটেইন করছি সেই বয়সের মধ্যে। এক একটা ইয়ার্সে আমরা কতটুকু এন্টারটেইন হচ্ছি, নিজেকে পিস দিচ্ছি, নিজেকে হ্যাপিনেস দিচ্ছি, সেটাই হেলদি এজিং।
1: তার মানে আপনার কথা থেকে যা আমরা বুঝতে পারলাম যে যোগা প্রতিদিনেরই একটা অঙ্গ হওয়া উচিত, কারণ একদিন শুধু যোগা, সাধারণ আমরা আন্তর্জাতিক যোগা দিবস পালন করলাম একদিনের জন্য নয়, সেটা প্রতিদিন আমাদের জীবনে গ্রহণ করা উচিত, তাহলে আমরা ভালো থাকতে পারবো, তাই তো?
0: হ্যাঁ,
1: ধন্যবাদ ডক্টর সেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্যে আজকের এই বিশেষ দিনে। শ্রোতা বন্ধু, আজ 12তম আন্তর্জাতিক যোগা দিবসে এতক্ষণ আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে ছিলেন রাজ্য সরকারের যোগাসন কোচ ডক্টর পূর্ণজিতা সেন। ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ।
1: নমস্কার।
0: নমস্কার।
1: ১২তম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এতক্ষণ শুনলেন রাজ্য সরকারের যোগাসন বিশেষজ্ঞ ডক্টর পূর্ণজিতা সেনের একটি সাক্ষাৎকার আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন কুমার শানুর কণ্ঠে।

0: গানটি শুনলেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী আগরতলা।
1: দিদি, চাকরি পেয়ে গেছি।
2: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি,
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
5: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K series 1.0 liter dual jet, dual 50 engine and spacious interiors.
6: Get attractive offers up to ₹67,500.
7: Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
8: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
6: Get attractive offers up to ₹55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
9: The Maruti Suzuki Victoris is finally here. And has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound? Yes. Advanced Level 2 ADAS? Yes. Smart Power Tailgate with Gesture Control? Yes. 5-star safety rating? Yes. Yes. It's got it all. Introductory price starts at just ₹10.49 lakh.
6: And benefits up to ₹80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
0: আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক সংযোজনায় হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

আগাজ বেনে আগর তলা লামসুকতে খাকা হামিয়া ফর আক্ষক সামা আচত নাই যত খাজানি দা খব খোক মারে গিয়েছি সুন তিনি ককদি সালনি কবর ওই কণ্ঠে যা খিনি তকিনে চাপুং আই পান্ডব আও ফাইদিনকে খাজানি দা খব খোক মারে গিয়েছি সং যেন তিনি ও পুলানো খানালাইনে তকিনি উংখা দিল দারকনে দো রচাপুঙ্গ খরং রেখা প্রিয়ঙ্কা চোপড়া তাই ফারহান আক্তার

아니 아니 다분히를 잡은 거 그런 걸까? 이어시다 머니스 퍼라 성커 다이 숙빈더

আছো যারা দিল দরক নেদো হিনে তকিনার চামং খেনার জাখা ফজিক তাবো খাইন হাই খেনার জাখ ফেরন তকিনে মু উংখা নোটবুক রচাপুংখা সফর খরং রেখা মোহিত চৌহান।

আছে যারা বিয়ার মে কবি কবি হিনে তখন জামু খার জায়গা আকাশ বনে আগরতলা খানার জায়গা তঙ্গ কপর বাই কন্থা যা হিনে তখন জামু আই ফান্ডা আফাইডে খাজানি তখন খুব মারে গেছি সঙ্গে হাই খালাইফ্রে তকেন মুখা গজিনী রেজামুখা গুজারিস খরং রেখা জাভেদ আলী

আসোজরা গজিনীহিনী থকিনে রেচাপং খেনাজাক আগাজবানী আগরতলা অবনি আগলন পাখ্যা কবরী কনথেজাকিনী থকিনে রেচাপং আয় পান্ধা হাইনা হাই নীথিনীও খাকা হামিয়া ফরে ফাইদেঙ্গা সঙ্গে অরণ বাজালেন যতনানো সালকাহাম

0: তাই ওদের নাম ললনা।
1: বলছ কি?
0: ঠিক বলছি, ওরা যুক্তি তক্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে হলে,

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: ডেঞ্জারাস
0: 440।

0: What?
1: Fact.
2: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সবকিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে, কিন্তু কিন্তু কিন্তু বেচার

0: তাহলে
1: ওরা সবকিছু সয়, সয় না কেবল ভালোবাসার ছলনা।
2: গানখানি শুনছিলেন অগবধূ সুন্দরী ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। এবারে কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে শুনুন ছোট বউ ছবির একখানি গান।

সালাম মেম সাহেব ছবির গানখানি শুনছিলেন মান্নাদের কণ্ঠে। এবারে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনুন মাদার ছবির একখানি গান।

শুনছেন বাংলা ছবির গান। কিশোর কুমারের কণ্ঠে মাদার ছবির এই গানখানির পরে এবারে শুনুন চিরন্তন ছবির গান, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

শক্তি ঠাকুর এবং অনিতা মজুমদারের কণ্ঠে শুনছিলেন চিরন্তন ছবির এই গানখানি। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে খাঁচা ছবির একখানি গান শুনুন, গেয়েছেন অরুন্ধতী হোম চৌধুরী ও জলি বিশ্বাস।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে শুনছিলেন আজ বিভিন্ন ছবি থেকে নেওয়া গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককপুরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যত নদী পর্যরানি খাকা হাম ইয়াফারি তাবুক চেংজাগো চিনি তিনি নদী পর্যরানি ককপরক আওয়াই পান্দা
1: এইচআইভি এইডস ন অসৈ কিরিয়াকারে এইচআইভি তে এইডস ন সে কাহাম কে সিনানাঙ্গ হামজাক মা বাই বাহে কে এইডস ন কা সোনানি আবসে সিদি
2: এইডস ন সে শেলিং দি এইডস মানজাক নে বরক নয়া এইডস ন কা সোনানি আবসে শৈলামা
1: কাহাম কে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মুং থানি জুবা জু না দি
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নুকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাই নি বাগৈ আওয়াই যাক ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাসক হাংখর শাখাম নকতাই বখাকস্তে শাখাম নকতং
1: রাং নাঙ্গিও আরো এআরটি সার্ভিস নাওই মানো বিথিও নাওই মানো অসেপ নাওই বাইথানো কাহাম খ্রং খ্রাই তিসাদি
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখামতে নহুং হামকরাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকু হামকরাই নি বাগি আওয়াই যা
0: পান্দা তিনি ককটি সালবা যিনি পান্দানি পুইলাও খানারায়ন চারাই রোগনি পান্দা বখ্রি বদল

হাতি বারসা থাঙ্গই তিনি তো হাইনে হাই ককটি সাল ফায়ুকা সিনি পান্ডন খানানা হনই যত নরি দেউ গানাওয়া আচুগুই খাতং খাজাকে নাসিংগৈ দংবাইখানা খাপাংনি মারেতে কিসিং সংগ্র তাই আনি সৈরা আনি সেই সেরারকন আনি খানি হামজা মংতাই যত নন সিবাইয়া ফার কেনর যতন দা ফাইবে ক্যা কসং পান্ডা চেংনান সিগাং পৈলাওন তাম খানা লাগেনাই কদনং নেপালনি রসাব মংর খনাত খরসাবই খনারলা।

0: বিলাইখানো খানাতকা নং নেপাল নি রিজার্ভ মূ ব খরকসা খরকসা কে সুং সঙ্গে সিনি না লাগে নাই না বইলাও নাং সাই আনি গানাও আচুগী টংনায় নি মূ কাতাম
1: সুজন দেব্রমা
0: সুজন দেব্রমা বি গানাও আচুগী টংনায় নি মূ হুকে
2: পিতর দেব্রমা
0: পিতর গানাও আচুগী টংনায় নি মূ হুকে
3: বুজন দেব্রমা
0: বুজন গানাও আচুগী টংনায় নি মূ হুকে
4: খুম্বার দেব্রমা
0: খুম্বার গানাও আচুগী টংনায় নি মূ হুকে
2: খুম্পুই দেব্রমা
0: খুম্পুই গানাও আচুগী টংনায় যতীন চিকন সাকা নি মূ হুকে
2: খন দেব্রমা
0: বিলেখা নং নি মূ রব খানা ততক ফাইডি সিংকে তাবু খরকসা খরকসাকে সঙ্কক তাং কঠুমা তাই রিচাক মূ র খানা লাইনাই না ফাইডিকে সঙ্গ তাবু পুলান খানা লাগের নাই কক তাং সঙ্গ তাবু কক তাং সাই খানার নাই সুজন
1: আনি কক তাং মূ তীরপ্রা বসা চালাই রক ফাইডি আগ্রম দি সং চালাই যত বাকসা গসার হাসক তুইবুং কেবং ব টংলাইনা সিংলে থানসা যতনি থুই গসাকসিনি সিংলে ওয়ালাইয়া কেবন সেজাইয়া সং তীরপ্র হানি বসা আনি ককটাং অরণ পাইখ্যা
0: বা বিলাইকে খানা তখন বিন ককটাং নিন ককটাং সামথানী সরঙ্গি ফাইকা
1: আনি কাকানথানী
0: কেনগল পান্ডারগ মাহাইকে তেব খানাত খানাত ককটাং রক সরঙ্গি ফাইদি দ হানে হাই ফাইদি সুতাবু ককটাং খানা লাইপেনাই সুন তাবু ককটাং সাই খানার নাই পিটর
2: আনি ককটাং নি মুমকে সেরে খাসিয়া চানা জরব ওয়ালাই সুগলাই নঙ্গা জরব ওই ওই তমু ছিতরা হুমা জরব বারেং বাকা
0: ব কিসা করা যা খাবি ককটাং হাইকে নঙ্গলি পান্ডার গম হাইকে তেব খানাত খানাত ককটাং রক সরঙ্গি ফাইদি দ পিতনে খুক্তি ককটাং খানা মানে ল হাইডে হাইনে হাই সুতাবু ককটাং খানা লাইপেউনাই সুন তাবু ককটাং সানাই খুমপুই
4: আন ককটাং মুংলারিমা অলারিমা অলারিমা তোমার সঙ্গনা চক নং গসা করম বকরং বাই তোমার সঙ্গনা চক নং সারিক সা কুমার কেয়াকে আর বাতরে তোমার সঙ্গনা চক নং আন ককটাং আরম পাইখা
0: বেলেখে খানা তো খানা নিন ককটাং মুং লারিমা দাহঙ্কামো লারিমা অমনতই ককটাং সাই খানারমা বাই হুম্পুইনে বিলাইকে হামবাই ফারিয়েকে সুন্তাবো হাইন হাই ককটাং খানা লাইপেউনাই তাবো সুনা ককটাং সাই খানারনাই বুজন
2: আনি ককটাং মুংখা রাংসাক অরাংসাক তিরপুরা আমা গিদিংজাক ননো বুমা তিরপুরা সানি আমা নিনি খাজাওয়া সুনো তনবই নিনি খুরিব সুনো করবই তিরপুরা মুংনো লাইরবই আনি ককটাং অনুপাকা
0: বিলাইকে খানা তখানা বিন ককটাং নদী না ককটাং সামথানী সরঙ্গি ফাইকা
2: আন দাইন থানে
0: কনগলি পান্ডার গম হাই তেব খানা তো খানা তো খে নিন দাইনি থানে ককটাং রক সরঙ্গি ফাইজি দ হাইন হাই সুতাবো ককটাং খানা লাইপেউনাই সুন তাবো ককটাং সানাই খুম্বার
4: আন ককটাং মুং কুঙ্কিলা সালে কুঙ্কিলা নং তোমানি আসুক বং কুহ কুহ খোলাই কামি ব্রুং ব্রুং বেড়াই লেমানি জরানি খরাং খনাই আনি খাসরং ফাইকে আন ককটাং আরং
0: বেলে খানা তো খানা নিন ককটাং মূ তাম হুকামো কুঙ্কিলা না কুঙ্কিলা রক পাড়া পাড়া রগ কুঙ্কিলা সারিক সালকজাং রগ পুংখাঙ্কে ফুং আচিরি চিরি রগ পুংখে বিলাইখানো খাপাং সুরাঙ্গি বিলাইখানো খাতং থগো না কুম্বার ন বিলাইখে হামবাই ফাইডেকে সং তাবু হানে হাই ককটাং খানা লাইপেউনাই সুনো তাবু ককটাং সাই খানার নাই খুম্পুই
4: আন ককটাং মুং কে চাকরাক সা মুং করে সা চাকরাক জুবই বালিং সামাই চাওয়া বয়া কতর বহ কতর সাকলে ওয়াফি হাই বাচা চাওয়া থুতুতে চাওয়া চাওয়া হিমতুতে আন ককটাং অরম পাইখা
0: বিলাইখে খানা তো খানা বিন ককটা নিন ককটাং মুং তাম কামু চাকরাকসা নাম বিলাইখে মনে কথক চামা বলে চা ফুব বালিং হাইকে শাক বলে ওয়াফি হাইপু বিলাইখে মনে কথকে ককটাং সাইখানার মাবাই খুম্পইনে বিলাইখে হামবাই

0: әсілі қарым күрі шар ұқа, сәті бәшіма пөрі ө.
1: О, мұзан сұйың тақ пүнчеді қарын ұшығы яқа.
0: Ихе.
1: Хай дау бос таңтың, ғыда сұң бе бұс та қайында.
0: Мама, мама, мама.
2: Хай мұзанның тамын қаса.
0: Та сасыда ма, түйне чон қабы қақ сәміне.
2: О, тақтам қани қасыла, о, да сұйын сұтаң маңа керінай. Нағы да тоң бөй.
3: Бақ бақ, бақ бақ, бақ бақ.
2: О, сұйру бұты уанна хұны.
4: Уария, уария, сұқ пәдесі.
1: О, сабын қы, көрмөтейді.
2: И.
1: Там самынаңыле насы тарахураға пакебі.
2: Нің ан оғыз ма таңғырынай.
1: Хай, там не?
2: О, ан бұ сабы хоқ тарахи чонға.
1: Нгі майылың бұ ма, мұсу дегір әріне әйті қар жоғы тоңдың нақ рапар жоғы да.
4: Нің бәте таңғанге тәй паяр ең тоңғы де.
1: Пайо, там паяңнане.
2: Хімде, та, та.
1: Хімде.
0: Ама,
1: ама. Нің
0: дамысаң?
1: И. Бұ ও মুসাং বক সজং গাম ও হামজং দো ছু ছু পুন চুনাং না বলা কর্ম দি পন
2: ও তা বড় সিমানে খা ও দেব রগ সে বাইল তি রগ থাং মানা গেরে না
1: দর তার তার খাই দি ইয়া খং লাক
2: পুন নাং খা পুন দ খা টক নাং খা টক দ খা তন সে তন বাড়ি ওয়া তন বাড়ি ওয়া তাম খাই চি না তাম
5: ও বাই কর্ম দি নং তাম সে গল গল লং টং হাসা
2: ও আন বু সা বক সজং মান তস তা ছাই চি দি
5: বন ডাক্তার রগ ফুনিয়া কো দিবা
2: ফুনিয়া কো দাস ইয়ে স্থান রং রগ করে তাও তাম সে খানি কা
5: হি আন নফন কিসা ছলং না তান কে
2: অ কত থ থ থ অ সার কো আন বুসা বহ ছালে কি জং খা
5: ও আসুক দি আসুক দি নিন বুং কা তাম খা
1: মসা
5: অ ইয়াং রস নিন বহ অ নং রং রগ র থাম পুরো তুই হামে রং নং খনা না
1: এ
5: হিয়া বিতি না দে অ মসা কা না হামা না সং রং নক রো থামপু রগ কুয়ানি তৈ রগ তানং দি গতে মাশানা পু রগ সাপন বাই ইয়াক সুনা রাঙ্গ তেশং পাখি নাও থামপু রো সং জুতা কাই ওই তাথা নি দা চিনি পালি না তক অরন পাইখা
6: বেলেকে খানা তক খা নং নি পালি না তক পো নং পালি না তক মং তাম কামো
7: লামা
6: বেলেকে খানা তক খা নং না তক পো কফাইডি সং তাবুক নাটক খনামানি উল রসাব মুখনা লাইপিউ নাই সোনা তাবুর সাব খনা নাই বুজন

0: আসুক জরা বকরি বদল খনা বাইখ্যা তিনি খনা রাজাখা গুরুদয়াল কামিনী চরাই রোগনি পান্দা ও পান্দান কম থিংকা জিতু দেব বর্মা পান্দা ও তাবো খনা রাজাগান খানিমারি পান্দা
1: তিনি সজা ফিরো আনি বখান তেও এসে সতনো আনি হামান নিরকনি খুঁড়িও কাসানা বাগে আং কি ফিলি ফাইও কাহাই নহাই নরকনি বুসকাঙ্গ রিসাব মুনি রাগিনি তুবুই হাসাল গানা বেবা খনাই তংনাই খাজানি তাকুকতে বুকুক সংন রাংচাকনি খরাং বাইতেনি খৈলিওয়ানো ফাইদে হাকি জং তিনি তাকুক উত্তম রায় জমাতেয়ানি খুকতেই বিনি খরাঙ্গ জং চিনি বখান বান্দিলায়ানো হাকি ফাইলাসা খুসং সোনারৈ নাইলাইয়ানো বিনি ককথায় লামা হনই ইয়াপিটি শেখে

যাদুই নঙ্করি হেনখে মকল ফিলিক না রঙিয়া বুকুগ কক থাই ফাইয়া ইয়াকুয়া পি সাইনানি রঙিয়া ও আনি হামজাক মা হামজাক নাই রগনি কক থাই কক বিদি সাউই বসাবাই মাইয়া আবো হাইখেনু রেজা মুকুরং রগনি খরাঙ্গ বখাবো তেই মেথেবি মাইয়া মেথেবি সিনি বখাবো মেথেব জাগিয়া ফাইদি হাইন হাইজং বিনি রেজাব মঙ্গ গদালাই থাংলাইয়ানু বিনি কক থাইও বাড়ি খুমতয়া খুঞ্জু কানখাই উকুলক মতম থারু বুড়ি নাইথকনো মকল নুখাই বখাসে গরিমি থারু ইয়গলিয় বাহাইকে ইয়গ নাইবা তিবু তিকিলিয়া নন নুগী নিনি নাইথক গর নুগী বখাসিকা মাই থাঙ্কা বখারিয়াউই বাহাইসি ইয়গসি নাইবা নন ফুইলা নু ফুরু নো আনি বখাকা মাখা বখারিয়াউই তে দঙ্গুই সেমালিয়া আহা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে চাষের কথা। আজকের প্রসঙ্গ লাভজনক সবজি চাষ পদ্ধতি। সবজি একটি গুরুত্বপূর্ণ ফসল। কৃষিবিজ্ঞানীর ভাষায় সবজিকে উদ্যানতাত্ত্বিক ফসল বা হর্টিকালচারাল ক্রপস বলা হয়ে থাকে। পুষ্টিমানের দিক থেকে সবজি ফসল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাণিজ্যিকভাবেও এর গুরুত্ব অপরিসীম। সেজন্য সবজি চাষের আধুনিক কলাকৌশল জানা জরুরি। আর আধুনিক কলাকৌশল বলতে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদকেই বোঝানো হয়ে থাকে। তবে সারা দেশে যেমন সব ধরনের সবজি উৎপাদিত হয় না, ঠিক তেমনি সকল সবজি আবার সারা বছর উৎপাদিত হয় না। এক এক অঞ্চলে এক এক ধরনের শাকসবজি উৎপাদিত হয়ে থাকে, আবার বছরের বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ সবজির জাত উৎপাদন করা যায়। সারা দেশে সারা বছরই যে সকল সবজি সহজে উৎপাদিত হয়ে থাকে, তাদের মধ্যে কিছু শাকসবজি হল লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, কলমি শাক, মিষ্টি আলু, ঢেঁড়স, গাজর, বরবটি, টমেটো, লাউ ও লাউ শাক, পাট শাক, শশা, কাঁচকলা, বেগুন, পেঁপে, করলা, কচু শাক, কচুরলতি, ধনে পাতা, পুদিনা পাতা ইত্যাদি পরিচিত শাকসবজি। তাছাড়া অপরিচিত বিশেষ কিছু সবজি বিশেষ বিশেষ এলাকার বিশেষত্ব হিসেবে উৎপাদিত হয়ে থাকে। কৃষিতাত্ত্বিকভাবে রবি এবং খারিফ এ দু ধরনের মৌসুম রয়েছে। খারিফের আবার দুটি ভাগ, যথা খারিফ এক অর্থাৎ আগাম গ্রীষ্ম এবং খারিফ দুই অর্থাৎ বর্ষাকাল। তবে শীতকালীন শাকসবজির মধ্যে বাহারি এবং রকমারি বৈচিত্র্য একটু বেশি। শুধুমাত্র শীতকালে উৎপাদিত হয় এমন ফসলগুলোর মধ্যে রয়েছে টমেটো, শীত লাউ, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, মূলা, ব্রোকলি, বটিশাক, ওলকপি, শালগম, বেগুন, গোলালু ইত্যাদি প্রধান। অপরদিকে শুধুমাত্র গ্রীষ্ম এবং বর্ষাকালে উৎপাদিত হয় এমন ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন শালগম, বেগুন, বিভিন্ন ধরনের কচু, ওলকচু, ঝিঙ্গা, চিচিঙ্গা, কাকরোল, পটল, করলা, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো ইত্যাদি প্রধান। সবজি ফসল উৎপাদন অন্যান্য ফসলের মতো নয়। সবজি ফসল উৎপাদনের জন্য বিশেষ ধরনের যত্নের প্রয়োজন হয়। আর বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ করতে গেলে অল্প পরিমাণ জায়গায় অধিক পরিমাণে ফসল ফলিয়ে লাভবান হওয়া সম্ভব। সবজি আবাদেও বাড়ির আঙিনায় অথবা অপেক্ষাকৃত উঁচু জায়গা বেছে নিতে হবে। সেখানে ভালোভাবে চাষ, মই দিয়ে জমির মাটি জো অবস্থায় ঝুরঝুরে করে সেখানে এক মিটার প্রশস্ত এবং প্রয়োজন মতো জমির আকার আকৃতির সাথে সঙ্গতি রেখে লম্বা বেড তৈরি করে নিতে হবে। এভাবে বেড তৈরির একটি বিশেষত্ব হল শাকসবজি চাষাবাদ অন্য সাধারণ ফসল আবাদের চেয়ে একটু ভিন্ন। এর জন্য প্রয়োজন হয় বাড়তি সতর্কতা এবং যত্নের। শাকসবজির চাষাবাদে যেমন শুষ্ক মৌসুমে সেচের চাহিদা থাকে, অপরদিকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জল বের করে দেওয়ার ব্যবস্থাও প্রয়োজন হয়। সেজন্যই বেড তৈরি করে মাটি কিছুটা উঁচু করা হয়, সেখানে আবার নালা তৈরি করে নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়। পেঁপে, কাঁচকলা এ জাতীয় সবজি বসতবাড়ির আঙিনায়, রাস্তা বা পুকুরের ধারে সহজেই চাষ করা যায়। লাল শাক, ডাঁটা শাক, পাট শাক, মূলা শাক, গাজর, শালগম ইত্যাদি সবজি তৈরিকৃত বেডে ছিটিয়ে বীজ বুনে দিলেই ভালো ফলন পাওয়া যায়। বাকিটা মেটাতে হবে বাড়িতে উৎপাদিত জৈব সারের মাধ্যমে। তারপর পরিচর্যা এবং পোকামাকড়ের আক্রমণ ঠেকাতেও জৈব পদ্ধতি ব্যবহার করতে হবে। তবে এসব উৎপাদিত ফসল সকলের জন্য নিরাপদ খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। কাজেই এভাবেই সারা বছর নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্প পরিসরে শাকসবজি উৎপাদন করে নিজের চাহিদা মিটিয়ে তা বাণিজ্যিকভাবেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে। চাষের কথা পর্বে আজ শুনলেন লাভজনক সবজি চাষ পদ্ধতি সম্পর্কে কিছু কথা।
1: চাষের কথা শুনলেন আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে জাগৃতি শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज कोलकाता में स्वदेश निर्मित भारतीय नौसेना के

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের অঙ্গনের আসরে। আজ 21শে জুন, আন্তর্জাতিক যোগা দিবস, বছরের সবচেয়ে বড় দিন। আর এই দিনটাই বেছে নেওয়া হয়েছে আমাদের শরীর আর মনের অন্ধকার দূর করার জন্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভারতে 70% মহিলা কোনো না কোনো শারীরিক ব্যথায় ভোগেন, 50% মহিলা মানসিক চাপে আছেন, কারণ আমরা নিজের জন্যে 10 মিনিটও সময় বের করি না। তাই আজকের অঙ্গনার আসরে আমরা কথা বলবো কাজের ফাঁকেই ফিট থাকার মন্ত্র এই প্রসঙ্গে। অবশ্যই তার আগে আমরা বিশ্ব যোগা দিবসের তাৎপর্য এবং এর প্রাসঙ্গিকতা সম্পর্কে আমরা জেনে নেব। আর স্টুডিওতে আমার সঙ্গে আজকে যিনি উপস্থিত রয়েছেন, যোগা প্রশিক্ষক ইন্দ্রাণী চন্দ। নমস্কার ইন্দ্রাণী, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
1: নমস্কার দিদি, অঙ্গনার আসরে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও।
0: যেটা বলছিলাম, মানে যেহেতু অঙ্গনার আসরে আমাদের এই আলোচনা, সেক্ষেত্রে মহিলাদের বিষয়টাকেই কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি।
1: আচ্ছা,
0: তো প্রথমেই যে বিষয়টা জানতে চাইব, যে এই যে বিশ্ব যোগা দিবস পালন করা হচ্ছে আমাদের এই দেশেও, কিন্তু মহা সমারোহে এই দিনটি পালিত হচ্ছে, এই দিনটির তাৎপর্য এবং প্রয়োজনীয়তা যদি থাকে সেই সম্পর্কে শুনব।
1: হ্যাঁ, প্রথমেই বলি যে এটি একটি প্রাচীন ভারতীয় উদ্ভূত এক ধরনের বিশেষ শরীর চর্চা, যেটা শারীরিক এবং মানসিক ব্যায়াম হিসেবে আমরা ধরে থাকি। মানে শুধু শারীরিক না, মানসিকভাবেও আমরা এতে সুস্থ থাকি। আধ্যাত্মিক অনুশীলন প্রথা যেটাকে আমরা বলে থাকি। তো এই দিনটাকে, মানে এই যোগাসনের ব্যবস্থাটাকে, এই শরীরচর্চার ব্যবস্থাটাকে আমরা স্বীকৃতি স্বরূপ আর কি একটা দিন হিসেবে ধরে রাখি, যাতে এটা হলো গিয়ে 2014 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়েছে যে প্রতি বছর 21শে জুন দিনটিকে আমরা বিশ্বজুড়ে পালিত করব, যোগা দিবস হিসেবে ধরব। এটার সঠিক যেন আমরা মূল্যায়ন দিতে পারি,
0: একদম
1: এর উপকারিতা নিয়ে আমরা যেন সঠিকভাবে সচেতনতা বাড়িয়ে তুলতে পারি। সেই ক্ষেত্রে আমরা জানি যে আধুনিক জীবনযাত্রা যে আমাদের স্বাস্থ্যকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে কিন্তু আধুনিক জীবনযাত্রা ভীষণভাবে প্রভাবিত করে থাকে। ঠিক আছে, জীবনধারার প্রভাব নিয়ন্ত্রণের জন্য মানুষকে সবসময় সচেতন থাকতে হবেই আমাদের। সেই জন্য স্বাস্থ্যকর জীবনধারা, মানে স্বাস্থ্যকর জীবনধারার জন্য আমাদের সঠিক খাদ্যাভ্যাস যেরকম দরকার, শারীরিক কার্যকলাপ, তারপরে উন্নত যোগাযোগ ব্যবস্থা, এই সব কিছুই কিন্তু ইতিবাচক প্রভাব রয়েছে যা আমরা যোগ ব্যায়াম অনুশীলনের মাধ্যমে কিন্তু পেতে পারি। আমরা যদি যোগ ব্যায়াম অনুশীলনটা নিয়মিতভাবে করতে পারি, তবেই কিন্তু আমাদের যে জীবনধারা এখন চলছে তার একটা ইতিবাচক প্রভাব কিন্তু আমাদের জীবনে পড়বে।
0: একদম একদম, মানে এর উপকারিতা কিন্তু মানে বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই কিন্তু ইতিমধ্যে অনেকটাই সচেতন হয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আরো বিশেষ করে সচেতনতার লক্ষ্যেই কিন্তু এই দিনটি পালন করা হচ্ছে বিশ্বজুড়ে।
1: যেরকম আমি বলছি দিদি, যেমন যোগ ব্যায়ামের মাধ্যমে আমরা কত সহজেই বিভিন্ন রোগ আমরা সারিয়ে তুলতে পারি। যেরকম আমাদের যেরকম হৃদরোগ বা ডায়াবেটিসের মতন যেরকম ঝুঁকিগুলো থাকে, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। হাড় এবং পেশির বিভিন্ন রোগ থেকে আমরা মানে শরীরকে সুস্থ রাখতে পারি, তারপরে সবচেয়ে বড় কথা, মানসিকভাবে প্রাণায়াম যোগাসনের মাধ্যমে আমরা মানসিকভাবেও সুস্থ থাকি, যেটা এই মুহূর্তে আমাদের জীবনযাত্রার সাথে ভীষণ
0: খুবই গুরুত্বপূর্ণ। একদম
1: এরকম,
0: একদম। আর এই যে যোগাভ্যাস, বা ছোটবেলাতে কিন্তু আমাদের একটা যোগার ক্লাস থাকতো নিয়মিত, বা বাড়ি ঘরেও কিন্তু আমরা সেটা মানে এমনিতেই আমাদের কিন্তু ততটা প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমরা হয়তো জানতামও না, কিন্তু আমরা কিন্তু করতাম সেটা। কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে কর্মব্যস্ততা অনেকটাই বেড়েছে, সেই সঙ্গে অবশ্যই বলবো সচেতনতাও কিন্তু বাড়ছে। তো ছোট বড় বয়স্ক মহিলা সবার জন্যই কিন্তু এটা একেবারেই প্রয়োজনীয়। তারপরেও যেহেতু স্বল্প পরিসরে আমাদের এই আলোচনা, তাই জন্য কিন্তু মহিলাদের বিষয়টাকে কিন্তু আজকের এই আলোচনায় প্রাধান্য দেব আমরা। তো যেটা বলছিলাম, যোগাসন, প্রাণায়াম বা ধ্যান অনেক রকম শুনি। সাধারণত যারা গৃহবধূ বা যারা চাকরিজীবী মেয়েরা, তারা কোন কোন যোগাসন বা ধ্যান বা প্রাণায়াম তাদের জন্য উপকারী কোনগুলো, এবং কেন সেটা করা উচিত যদি একটু খুলে বলো?
1: আসলে আমরা তো সবাই আজকালকার দিনে আমরা প্রত্যেকেই ভীষণভাবে ব্যস্ত, সময় খুব কম শরীরচর্চার জন্য, কিন্তু আমি বারবার সবাইকে বলবো নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই যোগাসন করুন।

0: করবেন আর শরীর চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখবেন, তাহলে কিন্তু আমরা বেশি করে আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু আরো বেশি করে করতে পারবো। তার জন্য আমি প্রথমেই বলি, ঘুম থেকে ওঠার পরেই যেটা খুব জরুরি সেটা হলো গিয়ে একটু মেডিটেশন, খুব অল্প সময়, বেশিক্ষণের দরকার নেই, মেডিটেশন যতক্ষণ করা যায় যেতেই পারে সেটা হলো গিয়ে খুবই ভালো। কিন্তু যখন আমাদের হাতে
1: সময় কম,
0: সময় এবং সুযোগ কম থাকবে, আমরা মেডিটেশন 15 মিনিট 10 মিনিটও করতে পারি, 10 মিনিট মিনিমাম, এর বেশি হলে আরও ভালো, কিন্তু আমরা ওই সময়টাও বেছে নিতে পারি কিছুটা। মেডিটেশনের অনেক সুফল রয়েছে, মেডিটেশনের মাধ্যমে আমরা মানসিক চাপ থেকে মুক্ত পেতে পারি, তারপরে যে উদ্বেগ থাকে না, সবসময় টেনশন থাকে, অ্যাংজাইটি থাকে, সেগুলো আমাদের অনেক কন্ট্রোলে থাকে। তারপর স্মৃতিশক্তি, আমরা কিন্তু সবসময় অনেক কিছু ভুলে যাই, একটা মাথায় রয়েছে আরেকটা জিনিস চিন্তা করছি আরেকটা জিনিস করছি, তো এইসব বিভিন্ন কারণে সব কিছু স্মৃতিশক্তিটা ভীষণ সুন্দর, আমরা কনসেন্ট্রেট করতে পারি, মনোযোগ দিতে পারি, সবই কিন্তু এই মেডিটেশনের জন্য। নিজের আত্মবিশ্বাস বাড়ে,
1: আচ্ছা
0: হ্যাঁ, মনকে যথেষ্ট শান্ত কন্ট্রোলে রাখা যায়, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বাড়ে, এছাড়াও তো নিজেকে বিভিন্ন রোগ থেকে সুস্থ রাখা যায় মেডিটেশনের মাধ্যমে।
1: অবশ্যই, তাহলে কিন্তু মানে আমরা জেনে নিলাম ঘুম থেকে ওঠার পরই একেবারে সামান্যতম সময় যদি থাকে 10 মিনিট সময় কিন্তু আমাদের বের করতেই হবে নিজেদের কথা
0: সুস্থ রাখতে,
1: তাতে করে কিন্তু সারা দিনের সমস্ত কাজ কিন্তু আমরা গুছিয়ে করতে পারবো, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আর একটা বিষয়, যেমন PCOD বা থাইরয়েড, ডিপ্রেশন, অনিয়মিত পিরিয়ড, আজকাল কিন্তু মেয়েদের এই সমস্যাগুলো খুবই শোনা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি কি যোগ ব্যায়াম করা যেতে পারে বা এর যোগ ব্যায়ামের মাধ্যমে কি এর থেকে রেহাই পাওয়া সম্ভব?
0: PCOD-র পেশেন্টের সংখ্যা খুব বাড়ছে, এটা অ্যাকচুয়ালি কোনো রোগ নয়, এটা হচ্ছে আমাদের খুব খারাপ একটা লাইফস্টাইল থেকে, ব্যাড লাইফস্টাইলের একটা প্রভাব। এটা কিন্তু লাইফস্টাইলটা যদি মেইনলি এটা যেটা হয় যে বাইরের খাবারটা বন্ধ করতে হবে, যেটা স্ট্রিট ফুড আমরা জানি, নিয়মিত স্ট্রিট ফুডটা আজকালকার ইয়াং জেনারেশন খেয়ে থাকে, তো স্ট্রিট ফুডটা বন্ধ করতে হবে। তার সঙ্গে একটা হেলদি লাইফস্টাইল, যেরকম পড়াশোনার জন্য অনেক রাত জেগে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, অনেক রাত অবধি তারা মোবাইল নিয়ে বিভিন্ন রকম কাজকর্মও করছে,
1: একদম
0: সেই জায়গাটা একটু কন্ট্রোল রাখতে হবে, যে অনেকটা লেট করে ঘুমোনো, বাইরের খাদ্যাভাস প্লাস একটু টেনশন ছাড়া লাইফস্টাইল, এই কয়েকটা জিনিস মেনটেন করলে কিন্তু PCOD-র হাত থেকে, আমার এখানে প্রচুর এরকম স্টুডেন্ট আছে যারা এইভাবে, প্লাস এছাড়া তো যোগাসন, আসন, বিভিন্ন রকম এক্সারসাইজ তো রয়েইছে, কিন্তু আমরা যদি হেলদি লাইফস্টাইল লিড করি তাহলে PCOD-র মাধ্যমে আমরা
1: থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি, এই সমস্যাটা দেখা দেবে না,
0: দেবে না। সেই এছাড়াও তো বিভিন্ন আসন তো রয়েছে PCOD-র জন্য, সেগুলো তো
1: মানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই সমস্যায় যাতে আমাদের পড়তে না হয় আগে থেকে কিন্তু সচেতন হতে হবে, সেটাই তো।
0: খাদ্যাভাসটা সুন্দর যেন হয়, আর তার সাথে সাথে তো আসন ব্যায়াম রয়েছে,
1: রয়েছে একদম একদম। এবার যদি বলি যে সকাল থেকে রান্না, তারপর অফিসে যাওয়া বা বাচ্চা সামলানো, সময় কোথায়, দিনে 10 মিনিট দিলেই কি কিছু হবে, যে মহিলাদের ক্ষেত্রে যেটা বলছিলাম আর কি?
0: হ্যাঁ, আমি যেটা বললাম, সকালবেলা উঠে যদি 10 থেকে 15 মিনিটস আমরা মেডিটেশন করি, বা কোনো দিন মেডিটেশনটা যদি আমরা প্রত্যেক দিন নাও পারি, আমরা ভাগ করে নেব, 7 দিন মেডিটেশন যদি নাও করি, অ্যাটলিস্ট যেন আমরা 3 থেকে 4 দিন মেডিটেশন করি। তারপর মেডিটেশনের দিন যেগুলো, যেই দিন আমরা মেডিটেশন করবো না সেদিন আমরা প্রাণায়াম করবো, এরকম অল্টারনেট করে, যাদের সময় কম, যাদের হাতে সময় আছে তারা মেডিটেশন, প্রাণায়াম এবং আসন সব পরপর করে গেল,
1: আর একটু সময় যদি হাতে নিতে পারি তাহলে 10 মিনিট মেডিটেশন আমরা রোজই করতে পারি, এবং তারপর আরো 10 মিনিট যদি আমাদের কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা
0: অবশ্যই। হ্যাঁ, এই যে প্রাণায়ামের কথা বলছি, প্রাণায়ামটাও কিন্তু আরেকটা উপকারী জিনিস, যেটা আমাদের নার্ভের সাথে ভীষণভাবে জড়িত, যেমন নাড়ি শোধন প্রাণায়াম, তারপর কপাল ভাতি, তারপরে উজ্জয়ী প্রাণায়াম, ভাস্তিকা প্রাণায়াম, এই অনুলোম বিলোম, এইসব করেও কিন্তু আমরা নিজেদের যথেষ্ট সুস্থ রাখার, তাই জন্যই আমি বলছি যে মেডিটেশন কোনো দিন করলাম, কোনো দিন প্রাণায়াম করলাম, যাদের হাতে সময় কম, আপনি যেটা বলছিলেন ব্যস্ততার ব্যাপারটা, কিন্তু তারপরেও আমরা এইসব করেও কিন্তু আমরা যদি 10 থেকে 15 মিনিট বিভিন্ন আসন করতে পারি। আসনগুলো যেরকম হলো, খুব সহজ সহজ কিছু আসন আছে, অত কঠিন আসনে গিয়ে আমি যাচ্ছি না। যেমন পদ্মাসন, আমরা প্রত্যেকেই জানি পদ্মাসনটা কি। পদ্মাসন করতে পারি, গোমুখাসন আছে, গোমুখাসন করতে পারি, বক্রাসন আছে। গোমুখাসন হলো

0: পাটাকে কোনাকুনি করে একটা পার উপর একটা পা রেখে স্ট্রেট বসা। বক্রাসন, বক্রাসনটা হচ্ছে গিয়ে এটাও তাই, বসে পাটাকে এরকম ভাঁজ করে শরীরটাকে স্ট্রেট রেখে একরকমের আসন। তারপর পদহস্তাসন, সোজা দাঁড়িয়ে শরীরটাকে ব্যান্ড করে পাটার মধ্যে হাতটা দেওয়া। তা এছাড়াও রয়েছে বৃক্ষাসন, বৃক্ষাসন যেরকম সোজা দাঁড়িয়ে একটা পা সোজা থাকবে আর একটা পা ফোল্ড করে হাঁটুর কাছে রাখা। এছাড়া মৎস্যাসন আছে, এরকম বিভিন্ন রকম আসন আছে যেগুলো কি করবে আমাদেরকে কিন্তু হরমোনাল ব্যালেন্স, এই যে বলছিলেন না পিসিওডি, এইসব হরমোনাল ব্যালেন্স নিয়ে আসে। তাছাড়া আমাদের যে শরীরের হজমের যে ক্ষমতাগুলো সেগুলোকে বাড়ায়। এছাড়াও আমাদের যে বিভিন্ন স্ট্রেস আছে স্ট্রেসগুলোকে দূর করে। এছাড়াও আমাদের বোনের যে বিভিন্ন প্রবলেম, অনেক সময় যেরকম ধরুন বসে আমরা স্ট্রেট ঘন্টার পর ঘন্টা যে অফিসে কাজ করি যারা, বা যারা দাঁড়িয়ে রান্না করছেন বা বসে রান্না করছেন, এরকম বিভিন্ন রকম সমস্যা। যারা বসে রান্না করছেন তাদের বিভিন্ন কারণে বারবার উঠতে হচ্ছে, যারা দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করছেন তাদেরও পিঠ ধরে যাচ্ছে বসে কম্পিউটারের সামনে। তো এই আসনগুলো কিন্তু ভীষণভাবে তাদের সুস্থ রাখবে।
1: আচ্ছা, এবার যদি একটু বলি, যেমন হেসেলে দাঁড়িয়ে মানে এক্ষুনি যেটা বলছিলে তুমি, কাজ করতে করতে অনেক সময় কোমর ধরে যাচ্ছে, বা গ্যাসের সামনে দাঁড়িয়েই যদি এক দুটো আসন করে যায়, এমন কি কোনো সুবিধে আছে?
0: সেই ক্ষেত্রে আসন না, কিন্তু সেই ক্ষেত্রে কিছু ফ্রি অ্যান্ড করা যেতে পারে। আসনের জন্য আবার অন্য ব্যবস্থা, তখন ওটা আলাদাভাবে আসন করে বসে বা দাঁড়িয়ে যেটাই হোক, ওটা রান্নার মাঝে বা কাজের মাঝে যদি আমরা হঠাৎ করে কিছু ফাঁক
1: কোনো বডি মুভমেন্ট যদি থাকে,
0: হ্যাঁ সেগুলো থাকে, যেরকম সোজা দাঁড়িয়ে হাতটাকে একদিকে ব্যান্ড করে কোমরের ব্যায়াম, বা পেছন দিকে শরীরটাকে টেনে নিয়ে গিয়ে কোমরের একটু রিল্যাক্স করে নিয়ে আবার সামনে একটুখানি ঝুঁকে কোমরের রিল্যাক্স করি, সেগুলো করা যেতে পারে। হাঁট সোজা দাঁড়িয়ে হাঁটুটাকে একটু মুড়ে বুকের কাছে চেপে নেওয়া, তাতে কি হয় আমাদের যে জয়েন্ট গুলো রিল্যাক্স হয়ে যায়, ব্লাড সার্কুলেশনটা আবার নরমাল হয়। ওই যে আমাদের ব্যথাটা হচ্ছে বা একভাবে দাঁড়িয়ে থাকে,
1: সেটা থেকে কিন্তু অনেকটা
0: রিলিফ পাওয়া সম্ভব।
1: অবশ্যই, মানে আমি যেটা দেখছি এতক্ষণের এই আলাপচারিতায়, সত্যিই কিন্তু সময় নেই বা কখন করব সেটা কিন্তু শুধুমাত্র বাহানাই বলা যায় না, ইচ্ছে থাকলে কিন্তু উপায় হবেই। আর আমাদের এই ইচ্ছেটুকুই থাকতে হবে এবং নিজেদের প্রতি কিন্তু সজাগ থাকতে হবে, তাহলে পরে কিন্তু আমাদের সমস্ত দায়িত্ব কর্তব্য আমরা সঠিকভাবে পালন করতে পারবো। এবার যদি বলি, যেমন অফিসে 8 ঘন্টা ল্যাপটপের সামনে হয়তো বসে আছে, সেক্ষেত্রে দেখা যায় যে ঘাড় পিঠ চোখ ধরে যাচ্ছে, চেয়ারে বসেই কি কোনো ডেস্ক ইয়োগা যদি বলি, মানে সেইগুলো কি কি করা যেতে পারে, কয়েকটা স্টেপ যদি বলে দাও।
0: সেক্ষেত্রে এটা একটু আগে যেটা বলছিলাম, ধরুন এরকম বসে থেকে কিছুক্ষণ বসে থেকে শুইটা, তখন একটু আমরা দাঁড়িয়ে পড়বো, এক রকমভাবে তো আমরা বসে আছি, সেই সেই যেই মুহূর্তে আমরা যেই সিচুয়েশনে আমরা অস্বস্তি ফিল করছি, আমরা ওই সিচুয়েশন থেকে সরে যাব। ধরুন বসে আছি, বসে থেকে থেকে আমাদের পিঠ ধরে যাচ্ছে, কিছু সময় রিল্যাক্সেশনের জন্য আমরা দাঁড়িয়ে পড়বো। দাঁড়িয়ে যেটা বললাম, একটা সাইডে ব্যান্ড হয়ে বডিটাকে একটুখানি মুভ করা, কোমরটাকে একটুখানি ঘুরিয়ে নেওয়া, মাথাটা ডান দিক থেকে বাঁ দিকে করে নেওয়া, তারপরে কোমরটাকে পেছন দিকে করে একটু স্ট্রেস করা, এগুলো করলে কি হবে শরীরটা রিল্যাক্স হবে। তারপর পায়ের ক্ষেত্রে যেটা বললাম, পাটাকে একটু ব্যান্ড করে নেওয়া আর পেছনে বডিটাকে হিলিয়ে দিয়ে কোমরটাকে একটু চাপ দেওয়া, সেই সব যদি আমরা করি কিছু সময়ের জন্য কিন্তু আমরা রিল্যাক্স করতে পারি। কিন্তু এখানেও একটা কথা, আমি যদি সারাদিনে বা সারা সপ্তাহে দিনের পর দিন যদি একটু সময়ে নিজেকে এক্সারসাইজে ইনভলভ না করি, বিভিন্ন আসন বা বিভিন্ন রকম এক্সারসাইজে না করি, তখন কিন্তু এই ছোট ছোট স্ট্রেচিং দিয়ে শরীর কিন্তু খুব একটা সুস্থ হয় না। সেই ক্ষেত্রে আমি বারবারই বলবো যে অল্প সময়, 10 থেকে 15 মিনিট প্রত্যেকে পার্টিকুলার কয়েকটা যোগাসন, ধরুন 10টা যোগাসন, আমি খুব ইজিভাবে বলছি, 10টা যোগাসন আমরা সপ্তাহে করব, সেই ক্ষেত্রে আমাদের সময় নেই, আমরা আজকে 4টে করলাম অল্টারনেট করে, কালকে বাকি 4টে করলাম, তারপরের দিন আবার আরও 2-3টে এগিয়ে নিয়ে গেলাম, এরকম 4টে 4টে 4টে করে আমরা যদি করতে থাকি, আবার ওটাকে আমরা প্রথম দিন যেই 4টে করলাম ওটাকে আবার আমরা
1: মানে আমরা শিডিউল করে নেব,
0: শিডিউল করে নিল, হ্যাঁ
1: 3টে বা 4টে করে করলাম, তারপরে 3টে, তারপর
0: হ্যাঁ, এইরকমভাবে যদি করি আমাদের 10-15 মিনিট আমরা শরীরচর্চাও করছি, তাহলে কিন্তু আমাদের এই যে কষ্টগুলো হয় না, যেগুলো বলছিলেন যে দাঁড়িয়ে থাকা বসে থাকা, এই কষ্টগুলোর হাতে কিন্তু সহজেই মুক্তি।
1: একদম একদম, একেবারে কিন্তু মানে দারুণ সমস্ত আলোচনাগুলো শুনছি। আমাদের যদি ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু আমরা এইভাবে নিজেদের সুস্থ রাখতেই পারি। আর একটা বিষয়, যেমন অনেক সময় আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, জলদি আমরা রেগে যাই, তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে বাসে ট্রেনে দাঁড়িয়ে যাচ্ছি, ভিড়ের মধ্যে মেজাজ একেবারে খিটখিটে হয়ে গেল, সেক্ষেত্রে

0: ঠিক কন্ট্রোল করব কিভাবে?
1: এটাই বলছিলাম দিদি, ভীষণ দরকার আমাদের যে জীবনযাত্রা এই মুহূর্তে আমরা যে স্ট্রেস, যে অ্যাংজাইটি বা যে টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, ছোট বড় প্রত্যেকে যে যার জায়গায় আমরা একটা বিভিন্ন আমাদের লাইফস্টাইলটা এখন এরকম হয়ে গেছে, সেই ক্ষেত্রে অবশ্যই মেডিটেশনটা খুব দরকার। এই মেডিটেশনটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি। প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট হাতে মিনিমাম 10 মিনিট যদি আমরা একটু মেডিটেশনটা করি, তার যে সুফল সেটা পরের দিন সেটা বুঝবে, সারাদিন তার ফলটা সে বুঝবে এবং সেটা অ্যাডিকশন হয়ে যাবে। একদিন দুদিন তিন দিন সে যদি কন্টিনিউ করে, প্রথম একদিন দুদিন আমি দেখেছি সবাই একটু অস্থির হয়ে পড়ে যে এত সময় নেই, 10 মিনিটও আমি হাজার একটা জিনিস করে ফেলতে পারবো, কিন্তু তারা যদি একটু দু তিন দিন টানা মেডিটেশন করে, তার যেটা সুফল তারা পেতে শুরু করে, তখন তারা কিন্তু অ্যাডিক্টেড হয়ে পড়ে, তখন ওটা না করলে তাদের অস্বস্তি। এই 10 মিনিট মেডিটেশন তাকে সারা দিনের একটা এনার্জি দিয়ে দেবে। তো এই যে মাইন্ডের কন্ট্রোল বা এই অ্যাংজাইটি বা এই যে বাসে ট্রামে আমরা যে
2: মানে সারা দিনেই একটা স্ট্রেস যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা, আর অবশ্যই বলতে পারি যে আজ বিশ্ব যোগা দিবস, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কিন্তু সেটা শপথ করতে পারি, হ্যাঁ এই দিন থেকেই যদি শুরু করি তাহলে পরে কিন্তু অবশ্যই আমরা এমন ভাবে কিন্তু একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যদি আমরা,
1: সেই জন্যই কিন্তু এই দিনটাকে ধরা পালন করা হয়, যাতে এই দিনটাকে আমরা একটা দিন ধরে আমাদের শরীর চর্চাটাকে
2: শুরু করতে পারি। অবশ্যই এবার বলবো যে মানে পিরিয়ডের সময় বা প্রেগনেন্সিতে বা অপারেশনের পর মানে কখন এই যোগ ব্যায়াম করা বারণ এবং কোন আসনগুলো কিন্তু এই সময়গুলোতে এড়িয়ে চলবো, তারপর আসছি একটু খাওয়া দাওয়ার প্রসঙ্গে।
1: এই ক্ষেত্রে বলবো যে যে কোনো মানে বড় কোনো মেজর অপারেশন হলে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস তাকে রেস্ট নিতে হবে, এবং বড় কোনো এক্সারসাইজ বা বড় কোনো কঠিন আসন অবশ্যই না, তখন হালকা মেডিটেশন প্রাণায়াম কিন্তু সব সময় করে দেওয়া যাবে। হ্যাঁ, এটার কোনো সময় নেই, এটা যে কোনো সময় আমরা করতে পারবো, কিন্তু কোনো টাফ এক্সারসাইজ বা মানে কঠিন আসন কিন্তু আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস পর থেকেই করব। আর যেটা বলছিলেন পিরিয়ডের সময়, পিরিয়ডের টাইমে তো আমাদের যে পেলভিক পয়েন্টসগুলো, যেই পার্টগুলোতে আমাদের অসুস্থ থাকি, সেই জায়গাগুলো তো খুব অসুস্থ অবস্থায় আমরা 2-3 দিন কাটে, তো সেই জায়গাটা সেই সময় আমরা রিল্যাক্সেশনের জন্য ছেড়ে দেবো, সেই জায়গাটা আমরা 3 দিন করবো। আমরা যদি বাকি 28 দিন বা 25 দিন এক্সারসাইজ করি, ওই 2-3 দিন আমাদের না
2: করলেও কিন্তু কিছু,
1: বরং শরীরটা তখন সুস্থ থাকবে।
2: এই বিষয়গুলো অবশ্যই আমরা মাথায় রাখবো। এই ক্ষেত্রে কিন্তু সারাদিনের যে ফুড হ্যাবিট সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে।
1: ফুড হ্যাবিটটা কিন্তু আমাদের সাধারণত আমাদের মানে বাঙালিদের মধ্যেটা আমার বলতে কোনো লজ্জার কারণ নেই, আমি নিজেও বাঙালি হিসেবে খুব আফসোস করি যে আমাদের কিন্তু ফুড হ্যাবিট একদম ভালো না, মানে আমরা যেই প্রপার যে খাবারটা খেলে আমাদের শরীর স্বাস্থ্য একদম ঠিক থাকবে, আমরা কিন্তু সেই জায়গাটাতেই যাই না। ছোটবেলার থেকে আমরা কিন্তু ভাতের দিকেই সবচেয়ে বেশি নজর দিই, এখন ভাতটা তো ঠিক আছে, এটা একটা ভালো জিনিস, কিন্তু ওটার ভীষণভাবে পরিমাণ মতন খেতে হবে, একদম অনেকটা পরিমাণ ভাত খেলে কিন্তু আমাদের শরীর সুস্থ তো হবে না, উল্টো আমরা অসুস্থ হয়ে পড়ছি। তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে প্রোটিন খাবারের ওপর নজর দেওয়া, যেইটুকুনি খাবার খাবো প্রোটিন বেস করে যেন আমাদের খাবারটা থাকে। ধরুন ডিমটা যেন আমরা এভরিডে 2 থেকে 3টে অবশ্যই খেতে পারি, মিনিমাম 1টা তো খাবোই, 2টোও চলবে, 3টে হলো তো আরও ভালো। এখন সেই ক্ষেত্রে বলা যেতে পারে যাদের কোলেস্ট্রল থাকে তারা কি করবে, তারা সেই কুসুমের পাটটা বাদ দিয়ে সাদা পাটটা খেতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ডিমটা অবশ্যই খেতে হবে। তারপরে আমরা যেটা বলছিলাম যে নাটস, বাদাম, আমন্ড টাইপের বাদাম আমরা রেগুলার খাবো,
2: খাদ্য তালিকায়
1: রাখতেই হবে। আমরা মাখানা খাবো, মাখানাটাও ভীষণভাবে শরীরের জন্য দরকার। আচ্ছা, আটায় অনেক সময় অনেকের অনেক প্রবলেম হয় রুটির থেকে, অনেকের অ্যাসিডিটির অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু রুটির আটাটা না খেয়ে আমি প্রেফার করব জোয়ার, বাজরা আর রাগির আটা খাওয়া, ভীষণ আয়রন থাকে যেটা মেয়েদের জন্য খুব জরুরি। এই আটাগুলো খেলে কিন্তু, এই আটা রুটি খেলে আর কি, কোনো রকম শরীর স্বাস্থ্যের ব্যাঘাত ঘটবে না, উল্টো শরীরটা আমরা সুস্থ রাখতে পারবো। আর অবশ্যই ভাতের পরিমাণ বারবার বলছি, খুব সামান্য অংশ আমরা ভাত খাবো, চায়ের কাপের 1 কাপ যতটা হয় ঠিক অতটুকু পরিমাণ ভাত আমরা খাবো, বাকি আমরা রুটি খাবো। এভরিডে আমাদের যে কোনো ফল মিনিমাম 1টা খেতেই হবে। আমরা এভরিডে স্যালাড খাবো, মিল্ক প্রোডাক্ট, অনেকে দুধের সমস্যা আছে সেই জন্য দইটাকেই প্রেফার করব, এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের খেতেই হবে,
2: মানে একেবারে হাতের নাগালের মধ্যেই কিন্তু এগুলো থাকে। অবশ্যই আমাদের সেটা ব্যালেন্স মেনটেন করে

0: খেতে হবে।
1: হুম হুম
0: আমরা যেটা করে থাকি, প্রচুর পরিমাণে ভাত খেয়ে ফেলি, আর মেয়েদের ক্ষেত্রে বিশেষত সারাদিনের ব্যস্ততার পর নিজের জন্য সময়টুকু দেওয়া সম্ভব হয় না, তো তখন কি করে যে মানে একটা বার বেশি করে খেয়ে নিল, বা অনেকটা সময় গ্যাপ থেকে যায়, সেটা কিন্তু
1: অনেকটা সময় গ্যাপ থেকে যাওয়াটাও একটা ভীষণই খারাপ দিক। অনেকে আছে সারাদিন কাজ করছি, সারাদিন এমন হয় যে আমি তো সারাদিন কিছু খাইনি, সোজা গিয়ে দুপুরবেলা খেলাম, এটা ভীষণ খারাপ শরীরের জন্য। ব্রেকফাস্টটা অবশ্যই করবেন, কিন্তু এই তাই বলে এটাই না যে ভাত দিয়ে ব্রেকফাস্ট শুরু হলো। তো এই জায়গাটা আমাদের সচেতন, মানে

0: বিভিন্ন জয়েন্ট পেন, এনার্জি লস থাকে, তো এগুলো কিন্তু সব ওই খাবারের গাফিলতির থেকেই হয়, বিভিন্ন ঘাটতির থেকেই হয়ে থাকে, সেজন্য খাদ্যাভ্যাসটা জরুরি।
1: অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মানে লক্ষ্য রাখতে হবে আমাদের সবাইকে, আর সবশেষে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে
0: এটাই বলবো যে আজকে 21 জুন এই দিনটিকে আমরা ফলো রাখে আমরা যোগাসন শুরু করব নিজেকে সুস্থ রাখার জন্য, এবং নিজের সঙ্গে সঙ্গে নিজের পরিবারকেও সুস্থ রাখার জন্য আমরা যোগাসনটা অবশ্যই শুরু করে দেব।
1: ঠিক, একদম, মানে এই আলোচনা থেকে যেটুকু বুঝলাম যে যোগা কিন্তু কোনো বিলাসিতা নয়, যোগা হলো বেঁচে থাকার অক্সিজেন।
0: একদম তাই।
1: আর আমরা যারা মেয়েরা আমরা সবার টিফিন গুছিয়ে দিই কিন্তু নিজেই সময়ে জল খাই না, সবার জ্বর মাপে কিন্তু নিজের কোমরের ব্যথাকে শুয়ে গেছে বলে চালাই, কিন্তু মনে রাখতে হবে আমরাই অর্থাৎ মেয়েরাই কিন্তু সংসারের ইঞ্জিন, আর ইঞ্জিনে মোবিল না দিলে যেমন গাড়ি চলে না, ঠিক তেমনি শরীরটাই কিন্তু আমাদের প্রথম সংসার, ওটাকে ভালো না রাখলে বাকি সংসারের দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না। তাই এই আন্তর্জাতিক যোগা দিবসে আমরা শপথ নেই, প্রথমত অজুহাত নয়, অভ্যাস কিন্তু গড়ে তুলবো, যেটা তুমি এক্ষুনি বললে আমাদের কিন্তু আজ থেকেই সেই অভ্যাস গড়ে তুলতে হবে। দুই, পারফেক্ট নয়, প্র্যাকটিস কিন্তু আমাদের করতে হবে, আর রোগ সারাতে নয়, রোগ আটকাতে আমাদের কিন্তু এই যোগার অভ্যেসটা করতেই হবে।
0: একদম,
1: সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে ইন্দ্রাণী তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা আমার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে।
0: ধন্যবাদ দিদি, ধন্যবাদ সবাইকে।
1: শ্রোতা বন্ধুরা, বিশ্ব যোগা দিবসের প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম, এবং মহিলাদের সুস্থ থাকতে কোন কোন যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত ছিলেন যোগা প্রশিক্ষক ইন্দ্রাণী চন্দ। ইন্দ্রাণীকে আবারও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো অঙ্গনার আসর থেকে। নমস্কার, আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: অঙ্গনায় এতক্ষণ শুনছিলেন আলোচনা আন্তর্জাতিক যোগা দিবস প্রসঙ্গে। আলোচনায় অংশগ্রহণ করলেন ইন্দ্রাণী চন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। অঙ্গনা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে জাপান টিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্বশান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজন। কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
1: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত হি বিশেষ হ্যায়। বঙ্গাল কি ইয়ে পবিত্র ভূমি জহাঁ ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, জহাঁ সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো যোগ সে পরিচয় করাযা, যহাঁ মহর্ষি অরবিন্দ জেসে মহান যোগী নে জন্ম লিয়া, লাহিড়ী মহাশয় জেসে মহান যোগীয় নে যহাঁ যোগ পরম্পরা কো নই উঁচাইয় তক পৌঁছায়া, আজ উসি ধরতি পর সামূহিক যোগ কা অনুভব এক অলগ আধ্যাত্মিক অনুভূতি দে রহা হ্যায়।
0: কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন, যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি যোগ দেন। সংস্কৃত মন্ত্রক দেশের 100টি গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবালিপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর। রাষ্ট্রীয় আয়ুষ মিশন এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে উধারবন্দে ঐতিহাসিক কাছাড় রাজবাড়ি প্রাঙ্গণে শিলচরের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ত্রিপুরায় আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চড়িগ্রামে বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনস্যুলেট যোগ দিবসের আয়োজন করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে মূল অনুষ্ঠানটির পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে যোগ দিবস উদযাপিত হয়েছে। কলকাতার যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেনড শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। মাল্টিমডেল লজিস্টিক ব্যবস্থাপনার বিস্তার ঘটানো হচ্ছে।
1: ভারত আজ আপনি পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়। ইসলিয়ে আজ ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকীকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, নই কানেক্টিভিটি বানা রাহা হ্যায়, নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায়, মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। তিনি আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এনটিএ ছাত্রছাত্রীদের পরীক্ষার নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পৌঁছেছেন। আবহাওয়া দপ্তর সিকিম ও হিমালয়

0: विकसित कर रहा है। सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
1: एक खबर प्रचारित होच्छे आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে পরীক্ষা কেন্দ্রে দেড়টার পর আর ঢোকা যাবে না। ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড এবং বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে। 3রা মে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার অ্যাডমিট কার্ড আজকের পরীক্ষার জন্য বৈধ নয়। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
2: নিট আজ পুনঃ পরীক্ষা হোনে যা রা হ্যায়, মেরা পুরা ভরোসা হ্যায় এনটিএ কে উপর, ভারত কি সভি রাজ্য সরকারো কে উপর, জিলা প্রশাসন কে উপর, ভারত কি শিক্ষা জগত কে উপর, বিশেষ করকে ভারত কি বিদ্যার্থীয় কে উপর। আজ লগভগ 22,00,000 বিদ্যার্থী নিট মে বৈঠনে বালে হ্যায়, নির্ভয় হোকে বৈঠে, চিন্তা মুক্ত হোকে বৈঠে, আপ নিশ্চিত রূপ মে আচ্ছা করোগে। বিদ্যার্থীয় কো মেরা ইয়ে অনেক অনেক শুভেচ্ছা হ্যায়।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের আলোচনা সঠিক পথে এগোবে। অন্যদিকে তেহরান জানিয়েছে, লেবানন পরিস্থিতির সুরাহা না হলে কোনো আলোচনা এগোবে না। উল্লেখ্য, স্কুলে চালানো হামলায় নিহত 168 জনের স্মরণে তেহরান থেকে আসা প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে মিনাব 168। তবে গত শুক্রবার আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের সংঘাত বেড়ে যাওয়ার কারণে ইরানের তরফে তাতে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের একটি দাবি সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ সংক্রান্ত ভাইরাল চিঠিটি ভুয়ো। ওই চিঠিতে দাবি করা হয়েছিল 6,550 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 10,00,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আবহাওয়া দফতর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসাম ও মেঘালয়ের কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। 26 জুন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে উপকূলবর্তী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের রয়্যালসীমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের কোনো কোনো অংশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আগামী 3 থেকে 4 দিন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এফ এর ম্যাচে আজ জাপান তিউনিশিয়াকে 4-0 হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওকে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। গত রাতে গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
3: খরকসানি সাই কবাং বরক বাই থুই আছে একে তংখে এইচ এ বা এইচ আই ভি বাই মাঝে তঙ্গিমান নাই।
4: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাক হামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াই যাক।
3: নিং সাই দেমান সাক দেরিয়া বুমানি এইচ আই ভি বিনে অক্সিং নি বুসানি সাগব সলোই মানো
4: অক্সিং

এতক্ষণ লোকগীতি শুনছিলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মধুরিমা ভট্টাচার্যী।

0: আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি এবং হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী অ্যান্ড আই এম নরেশ মাগো উইথ দ্য মিড ডে নিউজ। The headlines. Prime Minister Narendra Modi emphasizes yoga's role in providing pathway from mental to physical wellness. Leads the national observance of 12th International Day of Yoga in Kolkata. Prime Minister Modi commissions 3 indigenously built Indian Navy platforms in Kolkata. Says special steps being taken to enhance domestic defense production capacity. NEET UG re-examination underway at over 5,000 centers across the country and 14 centers abroad amid tight security. U.S. Vice President J.D. Vance and Iranian Parliament Speaker M.B. Ghalibaf arrive in Switzerland to hold peace talks as Tehran closes Strait of Hormuz again. IMD forecast extreme

ভক্তিগীতি বিকেল 5:10। বিকেল 5:45 ভক্তিগীতির শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। কল্যাণী 6:05। ঘর গৃহস্থির আসরে 6:30 ঝিনুক মাশরুম চাষ প্রসঙ্গে ডাক্তার উৎপলদের সাক্ষাৎকার প্রচারিত হবে। এরপর শুনবেন লোকগীতি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 7:00 ককবরক অনুষ্ঠান। 8:05 পরিবেশ ভাবনা বিষয়ক অনুষ্ঠানে শুনবেন কথিকা কেন পাখিরা হারিয়ে যাচ্ছে, বলবেন অরিন্দম চক্রবর্তী। হিন্দি ছবির গানের অনুষ্ঠান 8:15। 8:30 কৌতুক নকশা রসে বসে, শুনবেন কোণে দেখা। 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার শিল্পী অমরনাথ বণিক। 9:30 জাতীয় কার্যক্রমে শুনবেন নাটিকা মুক্তিধন রচনা মুন্সী প্রেমচাঁদ। 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:33 হয়ে 8 সেকেন্ড।

গানটি শুনলেন পেয়ার কা মসম ছায়াছবি থেকে, মোহাম্মদ রফির কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন আশা ভোসলে এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে, তিসরি মঞ্জিল ছায়াছবি থেকে।

কিশোর কুমারের কণ্ঠে শুনলেন অমর প্রেম ছায়াছবির গান। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং ভূপেন্দর সিংয়ের দ্বৈত কণ্ঠে সিতারা ছায়াছবি থেকে।

কিশোর কুমার এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে শুনলেন ইয়াদো কি বারাত ছায়াছবির গান। চিত্রগীত অনুষ্ঠানে সবশেষ গানটি শুনুন ক্যারাভেন ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে নেওয়া। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

0: वाली विशेष टीमों ने तुरंत राहत और बचाव अभियान शुरू कर दिया है। मुख्यमंत्री सी जोसेफ विजय ने घटना की उच्च स्तरीय जांच के आदेश दिए हैं। उन्होंने मृतकों के परिजनों को 2-2 लाख रुपए की अनुग्रह राशि देने की भी घोषणा की है। प्रवर्तन निदेशालय ने गोवा में बड़े पैमाने पर अवैध लौह अयस्क खनन से जुड़े मामले में सलगांवकर समूह और उससे जुड़े एवीएस समूह की लगभग 1,000 करोड़ रुपए की चल अचल संपत्तियां कुर्क की हैं। ये कार्रवाई धन शोधन निवारण अधिनियम 2002 के अंतर्गत की गई है। राष्ट्रीय पात्रता सह प्रवेश परीक्षा नीट यूजी की पुनर्परीक्षा आज कड़ी सुरक्षा के बीच देश के 5,000 से अधिक केंद्रों और विदेश के 14 केंद्रों पर आयोजित की गई। 22,79,000 से अधिक अभ्यर्थी इस परीक्षा में शामिल हो रहे हैं। भारत ने एफआईएच महिला हॉकी नेशंस कप का खिताब जीत लिया है। आज ऑकलैंड में फाइनल में भारत ने न्यूजीलैंड को 2-0 से हराकर दूसरी बार खिताब जीता। इस जीत के साथ भारत ने एफआईएच महिला प्रो लीग में अपनी जगह पक्की कर ली है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने इस जीत पर भारतीय महिला हॉकी टीम को बधाई दी है। दांबुला में त्रिकोणीय क्रिकेट श्रृंखला के फाइनल में भारत ए ने श्रीलंका ए को 66 रन से हरा दिया है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला एखन शुरू होच्छे अनुष्ठान कल्याणी।
2: नमस्कार श्रोता बंधुरा, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কল্যাণী। বন্ধুরা, আজকের কল্যাণীর এই পর্বে আমরা কথা বলতে যাচ্ছি নারীদের একটি খুবই গুরুত্বপূর্ণ দিক, তা হল অর্থনৈতিক স্বাধীনতা। কর্মক্ষেত্রে সমান সুযোগ, এই কথাটা কতটা বাস্তবায়িত হচ্ছে। অর্থনৈতিক স্বাধীনতা এই শব্দটার ভেতরে লুকিয়ে থাকে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এবং নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলার অধিকার। একজন নারী যখন নিজের আয় উপার্জন করতে পারেন, তখন তিনি শুধু নিজের প্রয়োজন মেটান না, বরং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অর্জন করেন। আর আজকের যুগে আমরা দেখতে পাই নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করছেন। কর্পোরেট দুনিয়া থেকে শুরু করে স্টার্ট আপ, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি প্রশাসন, প্রযুক্তি, সব জায়গাতেই নারীর উপস্থিতি ক্রমশ বাড়ছে। কিন্তু তার সঙ্গেই যুক্ত হয়ে যায় আরও একটা প্রশ্ন, এই যে উপস্থিতি, তা কি সত্যি সমান সুযোগের প্রতিফলন? আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই থাকবে। আমরা সামগ্রিকভাবে কথা বলছি নারীদের অর্থনৈতিক স্বাধীনতা, কর্মক্ষেত্রে সমান সুযোগ কতটা বাস্তবায়িত হচ্ছে। আর এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে ইতিমধ্যেই চলে এসেছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা তথা বিশেষ অতিথি শিক্ষিকা শ্রীমতী সোনালী চক্রবর্তী মহোদয়া। নমস্কার, আপনাকে অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই কল্যাণীর পর্বে।
3: নমস্কার।
2: প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করছিলাম সেটার রেশ ধরেই আপনাকে জিজ্ঞেস করতে হয় যে আজকের সময়ে এই যে নারীর অর্থনৈতিক স্বাধীনতার কথাটা বলছি, তার সংজ্ঞাটা ঠিক আপনার কাছে কী দাঁড়ায়?
3: হ্যাঁ, দেখো, আজকের সময়ে নারীর অর্থনৈতিক স্বাধীনতা বলতে আমি যেটা মনে করি, এটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে একজন নারী তার নিজের আয় যেমন সে উপার্জন করতে সক্ষম, ঠিক তেমনি নিজের আর্থিক সিদ্ধান্ত নিজে নিতে পারবে এবং জীবনের যা কিছু প্রয়োজনীয় খরচ বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অন্যের ওপর নির্ভরশীল সে হবে না। আর এটা শুধু উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মধ্যে আমি মনে করি যে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যেমন, সে নিজের পছন্দমতো কাজ বা পেশা বেছে নিতে পারবে, এটা তার অধিকারের মধ্যে থাকা উচিত। উপার্জিত অর্থ কিভাবে ব্যয় বা সঞ্চয় করবে সে বিষয়ে তার স্বাধীনতা থাকবে। আর হচ্ছে, পরিবারে ও সমাজের যেটা অর্থনৈতিক অবদান সেটা তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুবিধে হবে। আর আর্থিক নিরাপত্তা ও আত্মসম্মান সে অর্জন করতে পারবে। তাই এটা আমাদের মনে মানে বুঝতে হবে যে বর্তমান সময়ে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা মানে শুধু চাকরি করাটাকেই বোঝায় না, বরং স্বনির্ভরতা, আত্মবিশ্বাস এবং ক্ষমতায়ন, যার মাধ্যমে নারী নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে পারে আর সেই সাথে সমাজের উন্নয়নেও সে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।
2: একদম, মানে মোদ্দা কথা এটাই দাঁড়াচ্ছে যে শুধুমাত্র উচ্চ বেতন পেয়ে যে চাকরির কথা আমরা উল্লেখ করে থাকি বিভিন্ন সময়, সেটাই নয়। একটা মেয়ে যদি নিজের পরিশ্রমে বা নিজের দক্ষতা দিয়ে ছোট্ট একটা হাতের কাজ করেও যদি রোজগার করতে পারে,

0: সেটাকে আমরা তার অর্থনৈতিক
1: স্বাধীনতা
0: হিসেবে ধরবো। আর এই যে কর্মক্ষেত্রে আপনিও মানে বহু বছর ধরে কর্মক্ষেত্রে রয়েছেন, আপনি শিক্ষকতার পেশায় রয়েছেন, সেখানে আপনি কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ একসঙ্গে কাজ করছেন, এই যে সমান সুযোগ তার বাস্তবতাটা সেটা আমরা কি বুঝি?
1: দেখো, যোগ্যতা আর পরিশ্রম আমি মনে করি যেটা, সেটাই হবে একমাত্র সাফল্যের মানদণ্ড। এখানে লিঙ্গ বৈষম্য বা অন্য কোনো পরিচয় কিন্তু থাকবে না। অর্থাৎ এখানে আমাদের যে এই যে ধর্ম বলো, জাত, মানুষ, সামাজিক অবস্থান বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য এখানে না করে সকলকে সমানভাবে কাজের সুযোগ দেওয়াটা দরকার। এখানে থাকবে যেমন নিয়োগের ক্ষেত্রে যেমন সমতা থাকবে, ঠিক তেমনি সমান বেতন, সমকাজে সমান বেতন আমরা প্রত্যাশা করব। উন্নতির সুযোগ থাকবে, একটি নিরাপদ পরিবেশ প্রোভাইড করতে হবে, আর সেই সঙ্গে অবশ্যই বলবো যে আমাদের কাজের স্বীকৃতি দিতে হবে। শুধু কাজ করে গেলাম, স্বীকৃতি পেলাম না, তাতে কিন্তু উৎসাহটা চলে যায়। তো এগুলোই আমি মনে করি যে এখানে সমান সুযোগ বলতে আমরা যা বুঝি।
0: আসলে যে বাস্তবতার কথাটা আপনিও বললেন, সে তার সঙ্গে একটু যোগ করতে চাই যে আমরা আমাদের এই যে সমাজ ব্যবস্থায় দেখি, হ্যাঁ, সরকারি ক্ষেত্রে আমাদের নিয়ম মেনে আমাদের কিন্তু সমান সুযোগ দেওয়া হয়, কোনো লিঙ্গের সেখানে ভেদ থাকে না বা অন্য কোনো বিষয়। কিন্তু বেসরকারি ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টা বা ছোট ছোট আমরা যে কাজ দেখতে পারি, দৈহিক কাজ যেগুলো রয়েছে, তাতেও দেখতে পারি এই যে মহিলা এবং পুরুষদের মধ্যে যে সম কাজে সম বেতন, এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যায় না। এটা নিয়ে আমরা আসবো পরবর্তীতে, এই বিষয়ে আলোচনা হবে। তবে এই মুহূর্তে আপনার থেকে একটু জানতে চাইছি যে শহর এবং একটু যদি শহর থেকে আমরা দূরে যাই, গ্রাম্য যে পরিবেশটা রয়েছে, সেখানে কি নারীর অর্থনৈতিক স্বাধীনতার চিত্রটা ভিন্ন রকমের?
1: হ্যাঁ, কিছুটা তো অবশ্যই ভিন্ন রকম, এটা আমার মতে, আমি মনে করি শহর আর গ্রামে নারীদের যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা একটু আলাদা শহর থেকে গ্রামে। দেখো, স্বাভাবিকভাবেই তো শহরে নারীরা তুলনামূলকভাবে একটু বেশি সুযোগ পায়। যেমন এখানে শহরের কথা যদি আমরা বলে থাকি, তাহলে এখানে বিভিন্ন চাকরি, ব্যবসার সুযোগ অনেকটাই বেশি। এরপর আছে উচ্চশিক্ষা ও দক্ষতা বাড়ানোর সুযোগ, এখানে খুব সহজেই পাওয়া যায়। আবার আর্থিক প্রতিষ্ঠান ও প্রযুক্তির ব্যবহার অনেকটাই এখানে সহজলভ্য। যেমন আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি ব্যাংকিং সেক্টরে বা অনলাইন যে ট্রানজ্যাকশনগুলো, এগুলোর ক্ষেত্রে অনেকটাই আমরা সুবিধে পেয়ে থাকি। আর এর ওপর আছে পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি, সেটা তুলনামূলকভাবে অনেকটাই আধুনিক। আবার গ্রামের ক্ষেত্রে যদি আমরা ধরি না, তাহলে দেখব যে নারীদের সামনে কিছু বাধা অবশ্যই আসছে। যেমন সেখানে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই কম, আবার সেই সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণের অভাবও রয়েছে। আবার সামাজিক রীতিনীতি ও রক্ষণশীল মানসিকতার একটা প্রভাব তো এখানে থাকেই। এছাড়া আর্থিক যে সম্পদ বা প্রযুক্তি, সেটার প্রবেশের অধিকার ওখানে কিন্তু অনেকটাই কম। তবে আবার এটাও ঠিক যে বর্তমান সময়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলো, আমাদের যেগুলো স্বসহায়ক দল আমরা জানি, এগুলোকে ক্ষুদ্র ঋণ ও বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগ, এগুলোর ফলে কি হয়, গ্রামের মহিলারাও কিন্তু ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এমনটা নয় যে আগের মতো এখন ওরা পিছিয়ে রয়েছে, অনেকটাই এগিয়ে এসছে। আবার তাই এই যে অনেক সীমাবদ্ধতা তো থাকবেই, তো সেগুলো পাশাপাশি পরিবর্তন কিন্তু অবশ্যই হচ্ছে, যদিও ধীর লয়ে হচ্ছে, তবু হচ্ছে কিন্তু পরিবর্তন।
0: আরে, সেটাই একটা শুভ দিক,
1: সেটাই একটা শুভ দিক।
0: পরবর্তীতে একটু জানতে চাইবো, আসলে আমাদের মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি বা তার পেশা নির্বাচনী সবটাই না কোনোভাবে নির্ভর করে তার পারিবারিক যে পরিবেশটা রয়েছে তার উপর। যদি কোনো মেয়েকে ছোটবেলা থেকে তার মা বাবা শিখিয়ে তোলে যে তোমাকে বড় হয়ে চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আর্থিক স্বাধীনতা অর্জন করতে হবে, তাহলে সে ছোটবেলা থেকে এটা নিয়েই বড় হবে। আবার কোনো মা বাবা যদি তাতে উৎসাহ না দেয়, তাহলে কিন্তু তার প্রভাবটা থেকে যাবে। তো সেই দিক থেকে একটু পরিবার এবং সমাজের দৃষ্টিভঙ্গি আসলে কী রূপ হওয়া দরকার নারীর স্বাধীনতার জন্য, সেটা একটু জানতে চাইব।
1: এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে দিক। এটা অনেক ক্ষেত্রে এটা যেমন সহায়ক হয়ে থাকে, তেমনি আবার অনেক ক্ষেত্রে বাধাও কিন্তু সৃষ্টি করে। যেমন মানসিক সমর্থন, যেটা সাপোর্ট, মেন্টাল সাপোর্ট একটা বিশাল ব্যাপার। পরিবার যদি একটি মেয়ের শিক্ষা ও কর্মজীবনকে উৎসাহ দেয়, তবে সে খুব সহজেই কিন্তু স্বনির্ভর হয়ে উঠতে পারে, বাধাটা অনেক কাটিয়ে সে উঠতে পারে। এরপর রয়েছে সামাজিক কিছু ধারণা, মানে আমাদের সমাজে তো কিছু কিছু ধারণা আছে যে মেয়েরা শুধুমাত্র ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ওরা বাইরে যেতে পারবে না। তাহলে তার বাইরে

0: কাজ করার সুযোগটাই তো কমে গেল, তাই না? আসল কথা হচ্ছে, পরিবার ও সমাজের যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের মেয়েদের স্বাধীনতাকে সেটা শক্তিশালী করে তোলে, আর যেগুলো নেতিবাচক দৃষ্টিভঙ্গি সেগুলো সেই মেয়েটির পথ চলাতেই কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়, সে সামনের দিকে এগিয়ে যেতেই পারে না।
1: একদম, আর সেই ক্ষেত্রে মনে হয় পরিবারকে আরো একটু বেশি
0: সাপোর্টিভ হওয়া দরকার, সাপোর্টিভ হওয়া দরকার
1: একদম ছোটবেলা থেকে,
0: ছোটবেলা থেকে
1: একদম। তার পরবর্তীতে একটু জানতে চাইব যে এই যে গ্রামীণ নারীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন কিন্তু হচ্ছে, যেটা আপনি কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন, তার মধ্যে প্রধান প্রধান দিকগুলো কি আপনি একটু উল্লেখ করবেন?
0: ওই তো বললাম যে মানসিকভাবে সমর্থন, হ্যাঁ, ওটা একটা কিন্তু বাধা প্রাপ্ত হয় এক্ষেত্রে, যে অনেক ক্ষেত্রেই পরিবার থেকে ওরা সেই সাপোর্টটুকু পায় না। এছাড়া রয়েছে কুসংস্কার, এটাও কিন্তু একটা মানে বিশাল ব্যাপার, যে আমাদের অনেকেরই মন তো আমাদের কুসংস্কারে আচ্ছন্ন থাকে, বিভিন্ন ফ্যামিলিতে সেটা দেখা যায়, বিশেষ করে গ্রামীণ পরিবার যেগুলো আছে সেগুলোতে, তো এখান থেকেও কিন্তু মেয়েদের বেরিয়ে আসা একটু কষ্ট হয়ে যায়। আবার পুরুষতান্ত্রিক সমাজ, আমি ছোট করে বলছি না, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের প্রভাব কিন্তু এখনও কিছুটা, কিছু কিছু পরিবার, সব পরিবার বলবো না, কিছু কিছু পরিবারে এখনও রয়ে গেছে যেগুলো মেয়েদের সেই এগিয়ে যাওয়াটাকে একটুখানি হলেও ব্যাহত করে।
1: আর আরেকটাও দিক যেমন আমি একটু যোগ করতে চাই, যে এই যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা,
0: হ্যাঁ, আর্লি ম্যারেজ যেটা,
1: হ্যাঁ, সেইটা কিন্তু খুব ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে মেয়েদের এগিয়ে যাওয়ার পথে, আর তার জন্য দায়ী কোথাও না কোথাও সেই
0: পরিবার,
1: সেই অভিভাবক,
0: সেই অভিভাবক।
1: সেই তারপর একটু জানতে চাইব যে নারীদের কর্মক্ষেত্র বেছে নেওয়ার ক্ষেত্রে পরিবারের প্রভাবটা কতটা, যেমন আমরা বিভিন্ন সময় শুনতে পাই যে মেয়েদের জন্য এই কাজটা ঠিক আছে, ওই কাজটা ভালো না, মানে ওর মেয়েদের জন্য শিক্ষকতার কাজটা ঠিক আছে, তবে ওই মাঠে গড়ানে গিয়ে দৌড়াদৌড়ি ঝাপটাঝাপটির কাজটা ঠিক নয়,
0: ঠিক নয়,
1: সেই ধারণাটা আমরা আমাদের মেয়েরাই অনেক অংশে পাল্টে দিচ্ছে, কিন্তু সেটা কতটা প্রভাব সৃষ্টি করে একটু জানবো।
0: হ্যাঁ, তুমি যেটা বললে, পরিবার তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে এখানে, এটা ইতিবাচকও হতে পারে, আবার সেটা কিন্তু নেতিবাচকও হতে পারে। যেমন সমর্থন ও উৎসাহ যদি বলি, পরিবার যদি তাকে উৎসাহ দেয়, তুমি তো বললেই, হ্যাঁ, যে পড়াশোনা চাকরিতে, তাহলে সেই মেয়েটি আত্মবিশ্বাসের সাথে কিন্তু এগিয়ে যেতে পারে। সেই সঙ্গে রয়েছে আবার দায়িত্ব ভাগাভাগি, এটা আমি একটু জুড়ে মানে দিচ্ছি এখানে, যেমন পরিবারের কাজগুলো যদি একটু সবাই মিলে ভাগ করে নেয়, তবে কিন্তু সেই মেয়েটি কাজ ও পরিবারের এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য মানে ব্যালেন্স করে সে চলতে পারে। আর নেতিবাচক যদি আমরা ধরি, তাহলে তো সেই বলবো রক্ষণশীল মানসিকতার পরিচয় বা অতিরিক্ত দায়িত্ব মেয়েটির কাঁধে চাপিয়ে দেওয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া, আবার তার নিরাপত্তা নিয়েও কিন্তু কিছু না কিছু উদ্বেগ থেকে যায়।
1: একদম একদম, আর সেক্ষেত্রেই মেয়েদের ওই সার্বিক অংশগ্রহণটাও
0: কর্মক্ষেত্রে প্রভাব, হ্যাঁ, প্রভাবিত হয়।
1: তার পরবর্তীতে একটু জানতে চাইব যে আসলে আমাদের মেয়েদের বিভিন্ন কি বলে রিস্কজনিত কাজে পাঠানোর ক্ষেত্রে মা বাবারা দ্বিধাবোধ বোধ হয় এই জন্যই করে যে নিরাপত্তাহীনতায় ভোগেন তারা, কারণ আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন সময় আমরা এখনো পত্রপত্রিকা খুললে সংবাদ মাধ্যমে মেয়েদের সাথে বিভিন্ন অপরাধমূলক কাজের কথা আমরা শুনতে পাই, দেখছি আমাদের সমাজে ঘটছে এইসব ঘটনা। এই বিষয়টাতেই আসছি যে নিরাপত্তাহীনতা কি এখনো নারীদের চাকরির ক্ষেত্রে বড় বাধা?
0: হ্যাঁ, অবশ্যই কিছু ক্ষেত্রে তো অবশ্যই বড় বাধা, তবে আমি মনে করি যেটা হচ্ছে যে এর ধরন আর মাত্রা, সময়, স্থান ও পেশাভেদে কিন্তু আলাদা হতে পারে, ঠিক আছে? প্রথমত আমরা যদি বলি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক নিরাপত্তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই কি ভাবে যে যাতায়াত নিরাপদ কিনা, মানে সে ও যেখানে যাবে সেই জায়গাটা নিরাপদ কিনা, কর্মস্থলে সম্মানজনক পরিবেশ থাকবে কিনা, নাকি ওখানে কিছু হয়রানির শিকার সে হতে হবে তাকে, এসব কিছুই কিন্তু চাকরি নেওয়ার সিদ্ধান্তকে অবশ্যই প্রভাবিত করে। আবার যদি বলি চাকরির স্থায়িত্ব বা যেটাকে আমরা জব সিকিউরিটি বলি, সেটা নিয়েও অনেকে চিন্তিত থাকে। অস্থায়ী চাকরি, টেম্পোরারি যে জবগুলো থাকে, আমি তার কথা বলছি, কম বেতনের চাকরি বা হঠাৎ চাকরি আবার চলে যাবে হারানোর ভয়, অনেকেই নতুন কাজে কিন্তু যোগ দিতে এর জন্য নিরুৎসাহিত হয়ে পড়ে। আবার এখানে পরিবার ও সমাজের যে মানসিক

0: অভিজ্ঞতা এটাও বড় ভূমিকা রাখে। তবে আমাদের এই ইতিবাচক দিকগুলো যেগুলো আমরা পাই সেগুলো হচ্ছে নিরাপদ কর্মপরিবেশ। এখন তো প্রযুক্তির যুগে আমরা সিসিটিভি সবখানে পাচ্ছি আমাদের কর্মস্থলগুলোতে, তারপর আমরা অভিযোগ জানানোর একটা প্ল্যাটফর্মও পেয়ে থাকি কখনো কখনো, এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা কিন্তু এই সমস্যাগুলো কমানোর এখন চেষ্টা দেখতে পাই যে কর্মস্থলে হচ্ছে। আবার এখন কিন্তু আইন ও তার নীতিমালা যেগুলো আছে না, সেগুলো আগের তুলনায় কিন্তু এখন অনেকটাই শক্তিশালী হয়েছে। তো তার জন্য দেখো এই বাধাগুলো, যে নিরাপত্তাহীনতা আছে, কিন্তু ওই যে বললাম স্থান সময় এবং পেশাভেদে সেগুলো অবশ্যই আলাদা হতে পারে।
1: আর সেক্ষেত্রে মানে যদি আমরাই আমাদের পরিবেশটাকে আরো বেশি সচেতন করতে পারি বা আরো বেশি আমরা নিরাপত্তা দিতে পারি, তাহলে হয়তো মেয়েদের কর্মসংস্থানে আরো বেশি যাওয়াটা বেড়ে যেতে পারে।
0: সচেতনতা একটা বিশাল মানে বড় ফ্যাক্টর এটা।
1: হ্যাঁ, এর পরবর্তীতে একটু জানতে চাইব যে বিভিন্ন কারণে মানসিক চাপ, একটা মেয়ের বিভিন্ন কারণে মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন একটু যদি ধরি অফিস কালচারগুলো, যেগুলো থাকে কর্পোরেট সেক্টরে, যে অফিস কালচারটা থাকে সেখানে তার যদি বিভিন্ন হেনস্থার শিকার সে হয়ে থাকে, তাহলে পরবর্তীতে তার সেটা মানসিক চাপে পরিণত হয়। এবং যার দরুন দেখা যায় বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে কিন্তু মেয়েরা খুব কম বয়সে, মানে 2-3 বছর চাকরি করার পরে বেরিয়ে আসে, মানে তারা আর কন্টিনিউ করতে পারে না সেই ক্ষেত্রে। তো সেইটা কিভাবে আমরা ঠিক করতে পারি বা এটা কতটা প্রভাব বিস্তার করছে?
0: এখানে হেনস্থা বা মানসিক চাপের কারণে অবশ্যই কিছু কিছু মেয়েরা তো চাকরি ছেড়ে আসছে, কিন্তু তার পরিসংখ্যানটা আমরা বোধহয় সঠিকভাবে ঠিক এক্ষুনি বলতে পারবো না। তো মোটামুটি বিভিন্ন বিশ্লেষণে যেগুলো উঠে এসছে সেগুলো হচ্ছে কিছু কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়াটা বোধহয় খুব দরকার। যেমন এখানে স্পষ্ট নীতি ও শূন্য সহনশীলতা, আমরা যেটাকে জিরো টলারেন্স পলিসি বলে থাকি, সেটা থাকা দরকার কর্মস্থলে। সেখানে যৌন হয়রানি বা বৈষম্যের বিরুদ্ধে কঠোর নীতি থাকতে হবে। অভিযোগ জানানো নিরাপদ, এটা কিছুক্ষণ আগেও বলেছি যে নিরাপদ ব্যবস্থা থাকতে হবে, সেটা অবশ্যই মেয়েদের গোপনীয়তাটাকে বজায় রেখে, এটা আমি এখানে একটু জোর দিয়ে বলবো। সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচিগুলো তো থাকতেই হবে। আবার সহায়ক অবকাঠামো তৈরি করতে হবে, এর পাশাপাশি যে কর্মঘণ্টায় নমনীয়তা সেটা কি জিনিস, যেমন আমাদের অনেক সময় ওয়ার্কিং মাদাররা আমরা কর্মক্ষেত্রে থাকি, তো সেখানে যদি এই যে কর্মঘণ্টায় একটু নমনীয়তা থাকা যায়, সেটা কিভাবে মানে বলবো যে ওয়ার্ক ফ্রম হোম আজকাল হচ্ছে বা মেয়েরা যে ছুটি ছাটা নিচ্ছে, সে কিছুটা তার সুবিধে মতো সময়ে যদি সে বাচ্চাটাকেও দেখতে পারলো আবার সে তার কাজটাও চালিয়ে যেতে পারলো, তো সেই দিকগুলো বোধহয় একটু দেখা প্রয়োজন। আর মানসিক সহায়তা ও কাউন্সেলিংয়ের যে ব্যাপারটা সেটা তো রয়েই গেছে। তো সবগুলো মিলিয়েই মানসিক চাপ যদি কমানো যায় তাহলে মেয়েদের ক্ষেত্রে ওই যে চাকরি থেকে ওরা সরে আসবে সেই মানসিকতাটা থেকে ওরা আস্তে আস্তে ধীরে ধীরে মানে বেরিয়ে আসতে পারবে।
1: একদম একদম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকেই চলে এসেছি, আর কিছুটা সময় আমরা রয়েছি। আমি একটু জানতে চাইব যে এই যে সমান সুযোগ তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, এদের কি ভূমিকা থাকা দরকার, আপনি যদি একটু সংক্ষেপে আলোচনা করেন।
0: শিক্ষা প্রতিষ্ঠান তো সমান সুযোগের জন্য অন্তর্ভুক্তি পাঠ্যক্রম রাখা দরকার। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণ ও সাপোর্টের ব্যবস্থা গড়ে তুলতে হবে, এটা আমরা মনে করি। আর পরিবার বললে সেখানে ছেলে মেয়ে উভয়ের প্রতি সমান গুরুত্ব উৎসাহ দিতে হবে। আমরা বলতে পারবো না ছেলেটি বেশি পড়াশোনা করবে, মেয়েটি কম সুযোগ পাবে পড়াশুনো, সেটা আমরা বলতে পারবো না। সমান নজরেই দেখতে হবে যেন তারা নিজেদের সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে ও এগিয়ে যেতে পারে। আর যদি বলি নীতি নির্ধারকদের কথা, তাহলে সেখানে সমতাভিত্তিক নীতি প্রণয়ন, আইন প্রয়োগ এবং সামাজিক যে সংবেদনশীলতা বাড়ানোর মাধ্যমে সমতাটাকে নিশ্চিত করতে হবে। এই তিনটে স্তর যদি একসাথে কাজ করে তাহলে সমাজে এই লিঙ্গভিত্তিক বৈষম্যটা কমে গিয়ে সমান সুযোগের ভিত্তি কিন্তু গড়ে উঠবে।
1: একদম। আর আজকে আমরা সামগ্রিকভাবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, যে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ তা কতটা বাস্তবায়িত হচ্ছে। এবং সর্বশেষ আপনাকে সেটাই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আপনার দৃষ্টিতে নারীর প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা কবে বাস্তবায়িত হবে?
0: হ্যাঁ, অবশ্যই স্বপ্ন তো আমরা দেখি, সেই স্বপ্ন নিশ্চয়ই বাস্তবায়িত হবে।

0: এটা আমাদের বিশ্বাস। তো নারীর অর্থনৈতিক স্বাধীনতা শুধু তার ব্যক্তিগত আয়ের ওপর নির্ভর করে না, এটা আগেও বলেছি শুরুতেই, এটা সামাজিক কাঠামো, সংস্কৃতি আর নীতি সমন্বয়ের ওপর কিন্তু নির্ভর করে। তাই শুধু অর্থনৈতিক সুযোগই নয়, নারীদের শিক্ষা, স্বাস্থ্য এবং নেতৃত্বের সুযোগও কিন্তু সুনিশ্চিত করে দিতে হবে। সেটা সমাজের দায়, সেটা করতে হবে বলে আমরা মনে করি। একসাথে এই সবগুলো যদি এগিয়ে যায় তাহলে নারী স্বাধীনতা সত্যিকারের অর্থেই প্রতিষ্ঠিত হবে। এর জন্য আমাদের নারীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন সবসময় হতে হচ্ছে, আবারও হয়তো আগামী দিনেও আমরা হব, আর সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে সব নারীকেই কিন্তু এগিয়ে যেতে হবে।
1: আর এই শুভ চিন্তা নিয়েই আজকের মতো আমাদের সময় বলছে আমাদের এখানেই থামতে হবে। আর আমরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার একেবারে শেষে এসে এই তো বুঝতে পারলাম যে নারীর অর্থনৈতিক স্বাধীনতা শুধুমাত্র একটি ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি সামাজিক পরিবর্তনের সূচনা, আর সবাইকে প্রচেষ্টা করতে হবে সেই সূচনায় অংশগ্রহণ করতে। আর আজকের এই সামগ্রিক আলোচনায় আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় ছিলেন শিক্ষিকা শ্রীমতী সোনালী চক্রবর্তী। মহোদয়াকে আবারও অনেক ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য।
0: তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সেই সঙ্গে শ্রোতা বন্ধুদেরও অনেক ধন্যবাদ।
1: আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো ভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: কল্যাণী অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন ঝিনুক মাশরুম চাষ, এই প্রসঙ্গে ডক্টর উৎপল দের সাক্ষাৎকার। এরপরই শুনবেন লোকগীতি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। সন্ধে 7:00 ককবরক নাটক, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 পরিবেশ ভাবনা, 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, 8:30 শুনবেন অনুষ্ঠান রসে বসে, 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার শিল্পী অমরনাথ মণিক, 9:15 অনুষ্ঠান দিল্লি কেন্দ্রের স্পটলাইট, 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।
1: আপনি কি জানেন, শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
2: আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় 51টি হাসপাতালে বিনামূল্যে ওএসটি পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তাই ওএসটি পরিষেবা গ্রহণ করুন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। STI মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, পায়ুপথ বা যৌনি পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
1: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডোম ব্যবহার করা, একাধিক যৌন সঙ্গীর নির্বাচন থেকে বিরত থাকাই এইচআইভি এইডস মুক্ত থাকার সঠিক পথ। আপনি কি জানেন, শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
2: আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় 51টি হাসপাতালে বিনামূল্যে ওএসটি পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তাই ওএসটি পরিষেবা গ্রহণ করুন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। STI মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, পায়ুপথ বা যৌনি পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
1: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডোম ব্যবহার করা, একাধিক যৌন সঙ্গীর নির্বাচন থেকে বিরত থাকাই এইচআইভি এইডস মুক্ত থাকার সঠিক পথ।
3: দিদি, চাকরি পেয়ে গেছি।
4: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
3: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
4: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
3: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
4: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
3: কিন্তু দিদি,
4: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
3: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
5: RBI এই কথা বলে,
6: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
7: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আমরা আলোচনা করব ঝিনুক মাশরুম চাষ, এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর উৎপল দে। নমস্কার ডক্টর দে।
8: নমস্কার
7: উৎপলবাবু। আমাদের রাজ্য ত্রিপুরা একটা সময় ছিল, কিন্তু মানুষ সেই মাশরুমগুলোকে ছত্রাক বলেই অনেকে অ্যাভয়েড করে চলতেন, অর্থাৎ গ্রহণ করতেন না, ভয় পেতেন, ব্যাঙের ছাতাও কেউ কেউ বলতেন। আজকাল ডিজিটাল জামানা এসে আমরা দেখতে পাচ্ছি মাশরুমের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে। এছাড়া দেখতে পাচ্ছি বাজারে ঝিনুক মাশরুম, বটাম মাশরুম, যেটা আমরা বলি বোতাম মাশরুম,
8: পোয়াল মাশরুম,
7: পোয়াল মাশরুম, সবকটার কিন্তু ভালো চাহিদা আমাদের রাজ্যে হয়েছে। এবং যারা শাকাহারী ওরাও নিচ্ছেন, পাশাপাশি যারা নন ভেজ ওরাও কিন্তু মাছ মাংসের পাশাপাশি মাশরুমকে নিচ্ছেন, প্রোটিন পাচ্ছেন প্রচুর পরিমাণে। সেজন্য সেই দিক থেকে

0: আমাদের রাজ্যে মাশরুমের চাহিদার পাশাপাশি উৎপাদনের বিষয়ে কিন্তু জনগণ সচেতন হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও অনেক মাশরুম উৎপাদক রয়েছেন যারা সেলফ হেল্প গ্রুপ স্বসহায়ক দল করেও কিন্তু মাশরুম উৎপাদন করছেন। আমি আপনার কাছ থেকে প্রথমে জানব, আপনি রাজ্যের কৃষি বিজ্ঞান কেন্দ্রে মাশরুম নিয়ে কাজ করছেন, আমাদের রাজ্যের যে আবহাওয়া পরিবেশ তাতে কোন মাশরুমটা সবচাইতে বেশি উৎপাদন করা সম্ভব?
1: মাশরুম যেটা, হ্যাঁ, এটা আমাদের ত্রিপুরা রাজ্যে তিন ধরনের মোটামুটি আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে বটম মাশরুম, বাংলাতে আমরা সাদা বোতাম মাশরুম বলে থাকি। দ্বিতীয় হচ্ছে পোয়াল মাশরুম, যেটাকে আমরা ইংরেজিতে পেডিস্ট্রো মাশরুম বলে থাকি।
0: আচ্ছা।
1: তৃতীয় হচ্ছে ওয়েস্টার মাশরুম, যেটাকে আমরা বাংলাতে ঝিনুক মাশরুম বলে থাকি। তার সঙ্গে কিছু কিছু আমরা দেখতে পাই মিল্কি মাশরুম, যেটা এটাও ত্রিপুরা রাজ্যে কিছু কিছু অংশে দেখা যায়, বাট মোটামুটি আমরা বেশি এই তিনটা মাশরুমই দেখে থাকি। তার মধ্যে যে ঝিনুক মাশরুম যেটা আমরা বলে থাকি, ওইটার চাষ ত্রিপুরা রাজ্যে অনেকটাই বেশি হয়ে থাকে,
0: ব্যাপক পরিমাণে হচ্ছে।
1: তার কিছু কারণ আছে। প্রথম হচ্ছে ওটার যে ঝিনুক মাশরুম যে বাড়ার, হ্যাঁ, যে বা উৎপাদনের যে অনুকূল তাপমাত্রা, ওটা ত্রিপুরা রাজ্যে বিদ্যমান।
0: আচ্ছা।
1: দ্বিতীয় হচ্ছে আমাদের যে কোনো ছোট কোণা বা পরিত্যক্ত ঘর রয়েছে কিন্তু অন্ধকারযুক্ত,
0: আচ্ছা,
1: হ্যাঁ, বাট বা একটু শীতল ভাব
0: বজায় থাকছে,
1: হ্যাঁ, সেই সব জায়গাতে আপনি এই মাশরুমটা করতে পারেন। তারপর যেমন অধিক জায়গার প্রয়োজন হয় না। আমরা গ্রামাঞ্চলে দেখে থাকি যারা আমরা মাশরুমের যে বিজ্ঞানসম্মত যে উৎপাদন ওটা জানি না, আমরা কি করে থাকি, থাকের উপরে বা মাটিতে মাশরুমের ব্যাগগুলোকে আমরা রেখে দিই, কিন্তু অ্যাকচুয়ালি এভাবে রাখাটা উচিত নয়। কারণ মাশরুমের ব্যাগটা করার পরে আপনি যদি মাটিতে রাখেন তাহলে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ইঁদুর আছে, হ্যাঁ, ও মাশরুমের ব্যাগটাকে ফুটো করে ওটাকে নষ্ট করে দেবে, যার জন্য ওটাকে বিজ্ঞানসম্মতভাবে রাখতে হবে। ওটা কীভাবে, অনেকে হয়তো কিছু জানে যে আমরা বাড়িঘরে যেভাবে মাশরুমটাকে ব্যাগটাকে ঝুলিয়ে রাখি, আমরা প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে দেখে থাকি একটা মাশরুম ব্যাগকে ঝুলিয়ে রাখেও, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি ঝুলানোর যে দড়িটা বা
0: আগে আমরা গ্রামের ভাষায় কিন্তু শিখে বলতাম,
1: সেইভাবে কিন্তু আগে একটা বা দুটোর বেশি রাখতো না ওরা।
0: আচ্ছা।
1: যার জন্যে গ্রামাঞ্চলে মানুষ কিভাবে যে একটা দুটোই হয়তো বা রাখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ওই রকম নয়। আমি যদি ঘরের যে উচ্চতাটা মোটামুটি 12-15 ফিট উচ্চতা রাখি, তাহলে যে সূর্যালোকটা ওটার ঘরের ভিতরে যে পরিবেশটাকে ওটাকে বেশি উষ্ণ করতে পারে না, যার জন্য ঠান্ডা ভাব বজায় থাকে, আর্দ্রতা ভাব বজায় থাকে। তারপর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমি যদি এখানে 5-8টা শিকেতে, আপনি যেটা বললেন, হ্যাঁ, দড়ি দিয়ে বেঁধে আমি ঝুলিয়ে রাখি, তাহলে আমার প্রতি ইউনিট এরিয়াতে 8টা ঝুলাতে পারছি।
0: আচ্ছা।
1: আগে কি করতো, একটা বা দুটো ঝুলাতো, যার জন্যে আমার উৎপাদনটা কিন্তু আমি বাড়াতে পারছি।
0: শিকের ব্যাপারটা হচ্ছে অল্প জায়গাতে অধিক উৎপাদন করার কিন্তু একটা প্রসেস,
1: হ্যাঁ,
0: একটা পদ্ধতি।
1: হ্যাঁ,
0: মানে আপনি বললেন ঘরের উচ্চতাটা যদি 12-15 ফুট হয়,
1: হ্যাঁ,
0: চালাটা হবে 15 ফুট উপরে,
1: 15 ফুট হবে,
0: তাহলে যখন চালাতে রৌদ্রটা পড়বে তাহলে নিচ পর্যন্ত আসতে যে ভেকাম খালি জায়গাটা, সেটা ঘরের আবহাওয়াটা কিন্তু গরম কম হবে,
1: কম হবে।
0: এবার এই উচ্চতায় মাটি থেকে 12 ফুট পর্যন্ত যদি আমি শিকে বানিয়ে নিই, তাই না, সেখানে স্তরে স্তরে স্তরে আপনি বললেন 6-8টা ব্যাগ কিন্তু আমি ঝুলাতে পারবো
1: একটা শিকেতে,
0: তাই তো?
1: হ্যাঁ, আমাদের এরিয়া যতটুকু তার মধ্যে আমাদের উৎপাদনটাকে বাড়াতে হবে। হ্যাঁ, তো সেই দিশাতে যদি আপনি 8টা শিকেতে আপনি 8টা পলিপ্রোপিলিন ব্যাগের মধ্যে মাশরুমগুলাকে আপনি রাখুন, তাহলে সেম জায়গাতে অন্য কৃষক সাপোজ 2 কেজি পেলো,
0: আচ্ছা,
1: ওখান থেকে সাপোজ একটা ব্যাগে 1 কেজি, তো দুটাতে শিখেতে 2 কেজি পেলেন, এখানে 8 কেজি পাচ্ছেন,
0: একটা জায়গাতে 4 গুণ কিন্তু ফসল,
1: 4 গুণ উৎপাদন বেড়ে গেছে।
0: হ্যাঁ, ডক্টর দে, আপনি কিন্তু জায়গা সংকুলনের কথা বললেন। আমরা জানি শহর বা তার আশপাশ অঞ্চলেও এখন নতুন করে একটা ঘর তৈরি করতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচা,

0: সেটাকে জায়গাটাকে সংকুলনের জন্য পদ্ধতিটা দেখিয়ে দিলেন। আপনার কাছ থেকে আমরা একটা হিসেব নেব।
1: আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, কৃষকরা স্বল্প ব্যয়ে কিভাবে উৎপাদনটাও বাড়াতে পারে বা আয়টাও
0: বাড়াতে পারে।
1: হ্যাঁ, 6 থেকে 8 মিটার প্রস্থে থাকবে, দৈর্ঘ্যে মোটামুটি 20 মিটার।
0: আচ্ছা, ঘরটা
1: ঘরটা
0: ওকে। হ্যাঁ,
1: আমরা ওই মানে মাঝারি,
0: যেটা ফুট বললাম সেটা আপনি মিটার বললেন, প্রায় 3 গুণ হয়ে যাবে।
1: তো মাঝারি সাইজের একটা আমরা ঘর বানাই। তো ঘরটা বাঁশ লাগবে খুঁটির জন্য, আর উপরে যদি পারা যায় ছন, যদি না পারা যায় আমরা উপরে আমরা বেড়া
0: দিয়ে, বাঁশের বেড়া, পারে নারকেল পাতা হতে পারে,
1: পাতা হতে পারে। হ্যাঁ, বেড়ার নিচে আমাদের যে বিভিন্ন বিস্কিটের বক্স হতে পারে, এটা মানে ইয়ে হতে হবে,
0: পেপার কার্টুন,
1: হ্যাঁ ভারী কার্টুন হতে হবে, ওইগুলো আমরা নিচে দিয়ে দেবো। তার ফলে কি হবে, উপরে যে আপনার সূর্যালোকটা পড়বে অনেকটা কম ভেদ করে নিচে ঢুকতে পারবে,
0: মানে অর্থাৎ গরম, কিন্তু ঘরের আবহাওয়াটা গরম কম হবে।
1: হ্যাঁ, এর উপরে একটা পলিথিনের চাদর দেওয়া থাকবে,
0: যাতে করে বাঁশের বেড়ার মধ্যে বৃষ্টি হলে কিন্তু ভেতরে কাগজের কার্টুনগুলো আছে ভিজে যাবে।
1: হ্যাঁ,
0: সেজন্য আপনি বললেন যে বাঁশের বেড়া দিয়ে যেটা চালা তৈরি করবে সেই চালার উপরে একটা পলিথিনের মোড়ক দিয়ে দেবে, যাতে করে বৃষ্টি হলেও ভেতরে জলটা
1: না ঢুকতে পারে। হ্যাঁ, তো আমি যেটা বলছি, মোটামুটি 5 থেকে 7 বছর আপনাকে ওই ঘরে হাত দিতে হবে না আর।
0: আচ্ছা, ঠিক আছে, মানে এই ঘরটা তাহলে 5 থেকে 7 বছর দীর্ঘায়ু হয়ে যায়।
1: হ্যাঁ হ্যাঁ, তারপর আপনার সাইড দিয়ে যদি আপনাদের অ্যাভেলেবেল থাকে, তো আপনি, আমরা থেজ গ্রাস বলে থাকি, মানে ছন, ছন ঘাস যেটা, হ্যাঁ ওটা দিয়ে আপনি সাইড দিয়ে আপনি বেড়া দিতে পারেন। যদি না থাকে তাহলে আপনি বেড়ার মতো করে, আমরা যে নর্মাল যে বেড়া বানাই বাঁশের বেড়া, ওটা দিয়ে আপনি দিতে পারেন। সাইড দিয়ে সেম আপনাকে একটা
0: মোড়কের,
1: হ্যাঁ চাদর দিয়ে দিতে হবে, যার ফলে কি হয় যে বৃষ্টির যে জলটা ডাইরেক্ট হিট করতে পারছে না, ডাইরেক্ট ও বেড়ার সংস্পর্শে আসতে পারে না, যার জন্য ওটার দীর্ঘায়ু হয়ে যায়।
0: আচ্ছা আচ্ছা,
1: তারপর ভিতরে 6 ইঞ্চি, হ্যাঁ আপনার নদীর চরে যে বালু থাকে ওটাকে আমরা বিছিয়ে দিয়ে দেবো
0: মাটিতে,
1: মাটিতে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তো আর জলটা ছিটিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। আর ওটা দিয়ে দিলে আপনার কি হবে, ওই বালু থেকে জলটা আপনার
0: বাষ্পীভূত
1: হয়ে ওই ওয়েদারটাকে আপনাকে ঠান্ডা রাখবে।
0: আপনি বললেন ঘরটাকে তাহলে আমরা কি করে ঠান্ডা রাখবো,
1: হ্যাঁ
0: আপনি বললেন যে ম্যাজটা যেটা ফ্লোর আমরা বলি, সেই ম্যাজের মধ্যে আপনি 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বালি দিয়ে দিলেন,
1: হ্যাঁ স্তর দিয়ে দেবো,
0: বালির একটা স্তর দিয়ে দিলেন। তাহলে কি হচ্ছে, যখন জল দেবেন, এমনিতে নর্মাল মাটি হলে জল চুষে নিয়ে যাবে, আর বালি জলটাকে ধরে রাখবে, সেই জলটা আস্তে আস্তে বাষ্পীভবন হয়ে কিন্তু মাশরুমের মধ্যে উপরে উঠবে, মাশরুম গাছগুলো তার জলটা কিন্তু তার থেকে পেয়ে যাবে এই বাষ্প থেকে।
1: তারপর ঘরের যে ভিতরের দিকটা, ওইটাতে আপনি চটের যে ব্যাগ থাকে ওটা দিয়ে একটা আস্তরণ দিয়ে দেবেন।
0: আচ্ছা,
1: মানে ছালার, ছালার ব্যাগ, ব্যাগ দিয়ে। তো মাশরুম যখন চাষ করা শুরু করবেন তখন আপনি স্প্রেয়ার দিয়ে ওই যে
0: চারদিকে যে ওয়ালটা আছে,
1: ওয়ালটা আছে
0: তার মধ্যে আমি চটের ব্যাগে চাদর জড়িয়ে দিলাম,
1: হ্যাঁ
0: তাই না,
1: ওটাকে ভিজিয়ে,
0: সেটাকে ভিজিয়ে দিলাম।
1: হ্যাঁ,
0: তাহলে নিচে বালিতে জল আছে,
1: হ্যাঁ
0: পাশে ওয়ালে কিন্তু চটে জল আছে,
1: হ্যাঁ
0: তার থেকে কিন্তু জলটা বাষ্পীভবন হয়ে মাশরুমগুলো পাচ্ছে, ওটা
1: মাশরুম পাচ্ছে, প্লাস ভিতরে যে আবহাওয়াটা ওটা সবসময় হ্যাঁ আর্দ্রভাব বজায় রাখবে।
0: আচ্ছা,
1: তারপর যদি এই সিস্টেমে আমরা করতে পারি তাহলে আপনি মোটামুটি আপনি 1000 আপনি ব্যাগ আপনি ঝুলিয়ে রাখতে পারবেন।
0: তাহলে আপনি বললেন
1: 6 থেকে 8 মিটার থাকবে, আর লম্বায় থাকবে মোটামুটি 20 মিটারের মতো।
0: আচ্ছা, হ্যাঁ 160 স্কোয়ার মিটার, 160 স্কোয়ার মিটারের মধ্যে আমি 1000 মতো ব্যাগ কিন্তু আমি মাশরুম উৎপাদন করতে পারবো।
1: হ্যাঁ, আর 1000 ব্যাগ যেটা বলছি আমি, এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি যদি 4 থেকে 5টা করে দিন তাহলে 1000টা ব্যাগ হবে,
0: যদি 6 থেকে 8টা হয়ে যায় তাহলে আরো বেড়ে যাবে,
1: আরো বেড়ে যাবে।
0: এবার একটা ব্যাগ থেকে একটা ব্যাগ যে আমি ঝুলাবো,
1: হ্যাঁ
0: তার দূরত্বটা কত হবে,
1: মোটামুটি আধা মিটারের মতো,
0: প্রায় 1.5 ফুট,
1: হ্যাঁ প্রায় 1.5 ফুট,
0: 1.5 ফুটের মতো হয়ে যায়, মানে যেন 1 হাত দূরে দূরে কিন্তু ব্যাগগুলো থাকে এইভাবে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: সারিবদ্ধভাবে আমি,
1: সারিবদ্ধভাবে, হ্যাঁ হ্যাঁ। তো আবার যদি আপনার স্পেসটা একটা থেকে আরেকটা যে সারি থাকবে ওটাও 0.6 থেকে 0.7 মিটার পর্যন্ত আপনি রাখতে পারেন,
0: 2 ফুট,
1: হ্যাঁ
0: 1 হাত থেকে একটু বেশি,
1: 1 হাত থেকে একটু বেশি, হ্যাঁ ঠিক আছে।
0: এই দূরত্ব হলে প্রায় 1000 থেকে 1200 ব্যাগ কিন্তু আমার একটা ঘরে হয়ে যাচ্ছে। এবার কৃষক বন্ধুরা তাতে কতটা লাভবান হবেন সেই একটা পরিসংখ্যান আমরা আজকে আপনার কাছ থেকে জেনে নেব। এবার ধরুন এই ঘরে উনি 1000 থেকে 1200 ব্যাগ, আমি কম করে ধরলাম 1000 ব্যাগ উনি করলেন, তাই না? এবার 1000 ব্যাগের জন্য কত টাকা পরিমাণের বীজ, সিড, যেটা মাশরুম সিড, সেটা ওনাকে ব্যবহার করতে হবে?
1: তো ওটা আমি একটু ওই চাষের যে পদ্ধতিটা ওটা একটু বললে মনে হয় ভালো ছিল।
0: হ্যাঁ,
1: আমি একটু চাষের পদ্ধতিটা একটু একটু

0: ধরিয়ে দিচ্ছি। প্রথমে আমার চাষ যে পদ্ধতি, যেটা
1: হুম
0: আমাদেরকে যে খের, যেটা আমরা খড় বলে থাকি, ধানের খড়,
1: ধানের খড়,
0: হ্যাঁ, ওটাকে আমাকে ভালো করে শনাক্তকরণ করে নিতে হবে।
1: আচ্ছা,
0: যেমন কিছু সতর্কতা আপনাকে এখানে অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে যে খেরটা নেবেন, এটা যাতে কালো, চিটা চিটা বা পচে যাওয়া বা সবুজ রঙের না হয় লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে সোনালী বর্ণের যে খেরটা, হ্যাঁ, যেটা পুরা পেকে গেছে, ওটাকে আপনাকে নিতে হবে।
1: পাকা ধান গাছের খড় হতে হবে, শুকনো হতে হবে, সেই খড়টাকে আপনি বাছাই করে নেবেন।
0: হ্যাঁ, নিতে
1: এবার নিয়ে উনি কেটে নেবেন পিস পিস করে।
0: হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, খেরটাকে নেওয়ার পরে আমরা তো খেরটাকে পুরো বছর ব্যবহার করি। হ্যাঁ, তো শীতকালে আমরা একটু বেশি ব্যবহার করি, অন্য গরমের সময় আমরা করতে পারি। যেটা আমি বলেছি যে আপনি যদি সাইডে আস্তরণ দিয়ে ভিতরে যে আর্দ্রতা ভাবটা বজায় রাখেন, তাহলে উৎপাদনটা একটু কম কম হবে, কিন্তু পুরো বছর আপনি উৎপাদনটা করতে পারেন।
1: আচ্ছা,
0: তো যার কারণে খেরটাকে আপনি ভালো করে শুকিয়ে আপনাকে চটের ব্যাগের মধ্যে করে আপনি ভালো জায়গাতে রেখে দিতে হবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, মানে পরে ইউজ ব্যবহার করার জন্য। তো এখন যখন ব্যবহার করবেন, তখন খেরটাকে আপনি কি করবেন, ভালো করে শুকিয়ে প্রথমে ঠান্ডা জল দিয়ে খেরটাকে ধুয়ে নেবেন। ঠিক আছে, তো ধুয়ে নেওয়ার জন্য ওটা মোটামুটি আপনার 12 থেকে 18 ঘন্টা একটু ভিজিয়ে রাখতে হয়।
1: আচ্ছা,
0: রাখার পর খেরটাকে 2-3 বার নতুন জল ব্যবহার করে ওটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি গরম জল, হ্যাঁ, এখানে আবার একটু আমি বলতে চাই, আপনি দুটো পদ্ধতিতে আপনি করতে পারেন। প্রথমত জৈবিক উপায়ে, দ্বিতীয় হচ্ছে রাসায়নিক উপায়ে। তো আমি প্রথমে জৈবিক উপায়ে যেটা ওটাই বলছি। তো জৈবিক উপায়ে করার জন্য প্রথমে আপনাকে গরম জল করতে হবে। তো আপনি মোটামুটি 6 থেকে 8 লিটার এমন একটা ডেগের মধ্যে, আপনি পাত্রের মধ্যে জলটাকে আমি গরম করবেন। যখন জলটা বয়েল হতে শুরু করবে, তৎক্ষণাৎ আপনি জলটাকে নামিয়ে নেবেন, বয়েল হতে দেবেন না।
1: আচ্ছা আচ্ছা,
0: নামিয়ে ওটাকে বড় গামলা বা কোনো ইয়েতে রাখবেন। রাখার পরে আপনি যে ওই ভিজা খেরটা, হ্যাঁ, ওটাকে আপনি ওখানে 30 মিনিট চুবিয়ে রাখবেন।
1: আচ্ছা,
0: সেই সঙ্গে আপনি আরেকটা পাত্রে 6 থেকে 8 লিটারের আবার আপনি ওটাকে বয়েল করার জন্য রেখে দেবেন। তো ওটা 30 মিনিট রাখার পরে ওই যে জলটা থাকবে ওটাকে আবার ওই যে গরম জলে ওটাকে আবার 30 মিনিট চুবাবেন। এর মানে হচ্ছে 2 বার 30 মিনিট করে, মানে হাল মানে গরম হতে শুরু করবে এমন জলে ওটাকে চুবিয়ে রাখবেন।
1: অর্থাৎ আপনি বলছেন গরম জলের মাধ্যমে আপনি সেই খেরটা আছে শোধনটাকে আপনি শোধন করে নেবেন,
0: এটা
1: জীবাণুমুক্ত করে নেবেন,
0: জীবাণুমুক্ত করবেন।
1: আচ্ছা,
0: ঠিক আছে, প্রথমবার আপনার ওই জল দিয়ে যখন ইয়ে করলাম, ধুলাম, তখন কিছু আপনার
1: জীবাণু
0: চলে গেল
1: বা আবর্জনা থাকলে সেটাও
0: চলে গেল,
1: তার মধ্যে গরম জলে রাখার পরে কিন্তু জীবাণুমুক্ত হয়ে গেল,
0: হয়ে গেল,
1: তাতে যদি কোনো ব্যাকটেরিয়া বা কিছু থাকে সেগুলো নষ্ট হয়ে গেল গরম জলে।
0: হ্যাঁ, নষ্ট হয়ে গেল,
1: তাই না?
0: হ্যাঁ,
1: এবার যদি এটাকে আমি রাসায়নিক পদ্ধতিতে করতে চাই,
0: হ্যাঁ, যদি রাসায়নিক পদ্ধতিতে করতে চান, তাহলে আমি গরম জলটা আমরা ব্যবহার করি না। ওই যে
1: ঠান্ডা জল
0: 12 থেকে 18 ঘন্টা যে ভিজে রাখলাম খেরটাকে, হ্যাঁ, ওটাকে নিয়ে হয়তোবা ব্লিচিং পাউডার, না হলে বেবিস্টন, কার্বন ডাইজিম আমরা বলে থাকি,
1: সেটা কতটুকু জলে কতটুকু পরিমাণ দেব,
0: এটা অ্যাকচুয়ালি আপনার যে খের থাকে, এটা খেরের উপর ডিপেন্ড করবে কতটুকু খের আপনি নিচ্ছেন। নর্মালি আমরা 0.5 থেকে 1 গ্রাম নিয়ে থাকি।
1: আচ্ছা, পার লিটারে?
0: পার লিটার জলে।
1: ঠিক আছে,
0: তো
1: সেই মিশ্রণের
0: মধ্যে ওটাকে চুবিয়ে রাখবো।
1: আচ্ছা,
0: মোটামুটি 5-10 মিনিট চুবিয়ে রাখলে তারপরে ওটাকে শুকিয়ে নেব। শুকানোর জন্য আপনাকে রোদ্রে শুকা,
1: অনেক
0: কৃষক ভাইরা দেখেছি রোদ্রে শুকাতে, রোদ্রে না, ওটাকে আমরা ঠান্ডা জায়গায়,
1: খোলা জায়গায়,
0: খোলা জায়গায়
1: ছায়াতে রাখবো।
0: হ্যাঁ, ছায়াতে ওটাকে
1: ছড়িয়ে দেবো,
0: ছড়িয়ে দিতে হবে। যদি সম্ভবপর হয় তাহলে আমরা যে পুরনো টিন থাকে বা পুরোনো কাঠ বা এমন কিছু থাকে ওটাকে আমরা স্লান করে রাখবো। স্লান মানে হচ্ছে 45 ডিগ্রি করে ওটাকে আমরা যদি
1: বাঁকা করে রাখলে, মানে যে জলটা থাকবে সেই জলটা চুয়ে চুয়ে নিচে,
0: চুয়ে চুয়ে অপসারিত হবে। তারপর আপনার যে বায়ুমন্ডলের যে হাওয়া,
1: হ্যাঁ,
0: ওটা তো জলটা অপসারিত হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে। তো দুভাবে আপনি জলটাকে শুকিয়ে নিতে পারেন। এখানে আপনাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনি কখন বুঝবেন যে শুধুই তো খড় যেটা ওটা আপনার ব্যাগ ভরার জন্য উপযুক্ত হয়ে গেছে, ওটা আপনি দেখবেন যে মুট করে আপনি খেরটা নিলেন, দু হাতের তালুতে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে জলটা কি মানে ড্রপ ড্রপ করে পড়ছে কিনা, যদি ড্রপ ড্রপ করে পড়ছে হয় তাহলে হয়
1: শুকায়নি,
0: আরো 1-2 ঘন্টা আপনাকে রাখতে
1: হবে।
0: যদি দেখবেন যে ড্রপ ড্রপ করে পড়ছে না, হাতের তালুতে কুয়াশার বিন্দুর আকারে পরে
1: আছে,
0: ভিজা ভিজা লাগছে, তাহলে মনে করবেন যে এটা এখন উপযুক্ত
1: হয়ে গেছে।
0: তখন আপনি কি করবেন,

0: আমাদের যে পলিপ্রোপিলিন ব্যাগ আছে,
1: হুম হুম
0: হ্যাঁ, যেটাতে আমরা মাশরুম করে থাকি, পলিপ্রোপিলিন ব্যাগে ওটারও বিভিন্ন সাইজ থাকে।
1: আচ্ছা,
0: মোটামুটি আমি বলছি যে 3 থেকে 3.5 কেজি যে সাইজটা ওটা আমি বলছি, মোটামুটি আপনার 18 থেকে 24-এর একটা সাইজ আছে ওটা,
1: 18x24,
0: 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি
1: ব্যাগগুলো হয়,
0: ব্যাগগুলি হয়, হ্যাঁ, ছোটও আছে
1: হুম হুম
0: বড়ও আছে। তো মোটামুটি আমরা ওঠাতেই 3.5 কেজি বা 4 কেজি ওজনের খেটটাকে ওঠার রাখতে পারি। হুম, তো ওটাকে আমি নিলাম।
1: এবার সিটটা কি করে দেবো এই খড়ের মধ্যে?
0: হ্যাঁ,
1: আর খড়গুলো পিসটা কতটা হবে, কতটুকু ছোট ছোট পিস হবে?
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা গ্রামাঞ্চলে দেখি খেটটাকে আমরা পিস করে আমরা ওটার ভিতরে রাখি, কিন্তু আমরা দেখে দেখে থাকি খেটটাকে যদি নাও পিস করে থাকি তাহলেও কোনো প্রবলেম হচ্ছে না। তো আমি কৃষক ভাইদের বলবো যে খেটটাকে না পিস করে, হ্যাঁ, আমরা যদি মাশরুম উৎপাদনের জন্য ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে আমি শ্রমিক খরচাটা বাঁচিয়ে নিতে পারবো। হ্যাঁ, তো যে ক্ষেত্রে আমি উৎপাদনটা প্রায় সেমই থাকবে, সম পরিমাণে থাকবে, কিন্তু এক্ষেত্রে কৃষকের যে লেবার চার্জ, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি সাশ্রয় করতে পারবো, কমিয়ে নিতে পারবো। তো এটা ডাইরেক্ট কৃষকের পকেটে থেকে যাচ্ছে,
1: কারণ এটা পিস পিস করতে গেলে অনেকটা সময় লাগবে,
0: অনেকটা সময়
1: দিতে হবে।
0: অনেকে হয়তো বা দাও বা বটনি দিয়ে করছে, অনেকে বা মেশিন দিয়ে করছে, তো যার জন্য শ্রমিক খরচটা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমি শ্রমিক খরচটা কমিয়ে নিতে। তারপর ওটা যদি আমি পিস পিস না করে আমি প্রায় মোট অনুযায়ী, হ্যাঁ, যতটুকু আসে ওটা দিয়ে আমি কি করব, বাঁ হাতে পিপি ব্যাগ, হ্যাঁ, পলিপ্রোপিলিন ব্যাগ, ওটাকে বড় করে, হ্যাঁ, প্রথমে একটু ফুটু করে নেব।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ফুটু করলে কি হবে, আমি যখন চাপ দেব, হ্যাঁ, তখন ওই যে ভিতরে যে হাওয়াগুলা ওগুলা বেরিয়ে যাবে ওখান দিয়ে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর চারদিক দিয়ে ওই ব্যাগের ভিতরে দিয়ে ওটাকে আস্তে আস্তে চাপ দিতে থাকবো,
1: চেপে চেপে সেটাকে বসিয়ে দেবো,
0: হ্যাঁ হ্যাঁ, যাতে ঠাসা ঠাসা থাকে। তো ঠাসা ঠাসা থাকলে কি হবে, আপনার যে অনুসূত্র জালিকাগুলি এগুলো খুব দ্রুত হারে আপনার জ্বালাবে, যার ফলে আপনার পুরোটা অতি সত্তর, মানে তাড়াতাড়ি সাদা হয়ে যাবে।
1: আচ্ছা,
0: দেওয়ার পরে আমার যে মাশরুমের যে স্পনগুলো থাকে, বীজগুলো থাকে, ওইগুলো আমি প্রথমে কি করব, ভালো করে দুই মুঠ দিয়ে, দুই হাতে তালো দিয়ে ওগুলোকে ছোটো করে নেব, ভেঙে ছোটো ছোটো করে, তারপর একটা থালাতে রাখবো। থালাতে রাখার পর সম পরিমাণে একটা 5টা ভাগ করে নেব।
1: আচ্ছা,
0: হ্যাঁ, 5টা ভাগ 5টা লেয়ারের জন্য,
1: ঠিক আছে, এক ব্যাগে আমি 5টা স্তর দেব।
0: হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিলাম। তারপর ওখান থেকে একটা স্তর আমি যে ওই পলিপ্রোপিলিন ব্যাগের মধ্যে যে একটা স্তর দিয়েছি খেরের, ওটার উপর দিয়ে আমি যাতে বাইরে থেকে দেখা যায়, ভিতরে নয়, বাইরে থেকে দেখা যায়, ওইভাবে আমি অল্প অল্প করে
1: চারদিকে ছড়িয়ে দেবো,
0: সম পরিমাণে ছড়িয়ে দেবো।
1: আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে,
1: এই সারাউন্ডিং যেটা হবে গোলের মতো হবে ব্যাগটা, তার চারদিকটাই যেন বেরিয়ে যেতে পারে সেরকম ভাবে,
0: হ্যাঁ, ভিতরে
1: মাঝখানে দেবো,
0: মাঝখানে দেবো না।
1: আচ্ছা,
0: তারপর আবার দ্বিতীয় লেয়ার সম পরিমাণে দিলাম। দেওয়ার পরে ওখান থেকে ওই যে 5 ভাগ থেকে 1 ভাগ ইউজ করে নিলাম, এখন দ্বিতীয় ভাগ ব্যবহার করব।
1: তাহলে এই যে 3 কিলো 3.5 কিলো খড়ের ব্যাগটা, যেটা 18x20 ইঞ্চির ব্যাগ, 5টা স্তর আমরা করব, সেখানে কত পরিমাণ বীজ আমরা ব্যবহার করব?
0: এখানে 150 গ্রামের 150 থেকে 200 গ্রামের বীজ আমরা ব্যবহার করি।
1: 150 থেকে 200 গ্রামের একটা প্যাকেট থাকে, সেই প্যাকেটটাকে আমি বললেন আপনি ঝুরঝুরে করে নিয়ে
0: 5 ভাগে 5 ভাগ
1: করে নেব, 5 ভাগ করে একটা ব্যাগে 5টা স্তর দেব।
0: তো দেব,
1: হ্যাঁ, তাহলে এবার আমরা ব্যাগটা তৈরি করে নিলাম। এবার পরবর্তীকালে তাতে যে জলের ব্যবহারটা আমরা কি করে করবো, যাতে করে ময়েশ্চার, অর্থাৎ সে ভিজা ভিজা থাকে,
0: হ্যাঁ, এই ব্যাগটা আপনি যখন ঝুলিয়ে রাখবেন, হ্যাঁ, মোটামুটি আপনার এটা, এটাও আপনার বিভিন্ন প্রজাতি, হ্যাঁ, যে উপর ডিপেন্ড করবে। তো আমি মোটামুটি 7 থেকে 15 দিনের মধ্যে, হ্যাঁ, মাশরুমের পুরোটো ব্যাগ সাদা হয়ে যায়।
1: আচ্ছা,
0: সাদা হওয়ার পরে আমরা কি করি, ওই যে ব্লেড দিয়ে, ভালো ব্লেড দিয়ে ওটাকে আবার আমরা নতুন ব্লেড, হ্যাঁ, ডেটল জলে একটু মানে ওটাকে শোধন করে নেব, তারপর ব্লেড দিয়ে এগুলোকে একটু একটু কেটে দেব।
1: আচ্ছা,
0: ঠিক আছে, কেটে পুরোটা বের করবো না, কারণ পুরোটা বের করলে অনেকে বের করে নেয়, বের করলে আপনার জলের রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে, যার জন্য আমরা একটু কেটে দিলে, হ্যাঁ, তারপরে
1: মাশরুমগুলো যখন সুবিধা মতো সে যেন বেরিয়ে যাবে,
0: হ্যাঁ, তখন আমরা এই যে আমরা বললাম যে 1 সপ্তাহ থেকে আপনার 18 দিন বা 20 দিনের মধ্যে পুরোটা সাদা হয়ে যাবে, ওটাও আপনার ডিপেন্ড করবে স্পেসিসের উপরে, হ্যাঁ, তাহলে বেরোনোর পরে আমরা যখন কেটে দিলাম, তারপর দিনে আপনার গরমের উপর ডিপেন্ড করবে।
1: আচ্ছা,
0: যদি মোটামুটি গরম থাকে তাহলে মোটামুটি সকাল দুপুর সন্ধে 3 বেলা আপনাকে স্প্রে করতে হবে।
1: আচ্ছা, ব্যাগগুলোতে
0: স্প্রে করার পরে আপনার
1: যদি ঠান্ডা একটু বেশি থাকে তখন দুবেলা করলে,
0: হ্যাঁ হ্যাঁ, দুবেলা করলে,
1: সকাল বিকাল
0: করলে হবে। তো তারপর মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যে আপনার কুড়িগুলি বের হওয়া শুরু হয়ে যায়। তো কুড়িহুড়ি বের হওয়ার পর মোটামুটি দু থেকে তিন দিন বা চার দিনের মধ্যে

0: হ্যাঁ, ওটা হালকা হলুদ বর্ণের যখন হয়ে যায় মাশরুমগুলাকে, ওটা তোলার সময় হয়ে যায়,
1: হুম হুম
0: তখন আমরা মাশরুমগুলা তোলার সময় কি করব, যে সামনের যে দুটা আঙুল ওটা দিয়ে ওটা যে গুঁড়া
1: হুম
0: গুঁড়া থাকবে ওটাকে জাস্ট একটু আমরা ইয়ে করব,
1: মুড়িয়ে দেব,
0: মুড়িয়ে দেব, বাস মাশরুমগুলো উঠে আসবে।
1: আচ্ছা
0: আমরা দু হাত দিয়ে ধরে ওভাবে ইয়ে করবে না, তাহলে একটা কন্টামিনেশনের চান্স থাকে।
1: আচ্ছা আচ্ছা
0: যখন মাশরুম ঘরে ধুবেন,
1: হুম
0: আপনার ড্রেসগুলা মানে পরিষ্কার হতে হবে, আমি বলছি না নতুন,
1: জীবাণুমুক্ত হওয়া চাই,
0: জীবাণুমুক্ত
1: যাতে
0: হওয়া,
1: করে আপনার ঘরের ভেতরে কোনোভাবেই কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু ফাঙ্গাস যেন না ঢুকতে
0: না
1: পারে।
0: ঢুকতে পারে। আর মাশরুমের ঘরটা যাতে বাইরে থেকে কোনো হাওয়া বা ইয়ে কিছু ঢোকার কোনো চান্স না থাকে, পুরোটা প্যাক
1: পাখি
0: থাকতে
1: টাকি
0: হবে।
1: ঢুকে যেন
0: হ্যাঁ
1: বাসানা করতে পারে
0: হ্যাঁ,
1: সেদিকে নজর রাখতে হবে।
0: আর পুরোটো ঘর আপনাকে প্যাক করে নিতে হবে,
1: হুম
0: না হলে কি হবে, কিছু কিছু ফ্লাই আছে,
1: হুম
0: মাছি,
1: মাছি
0: হ্যাঁ, সেগুলো একবার আপনার ঘরে ঢুকে গেলে আপনি পুরোটো বেডগুলাকে আপনাকে ডিসকার্ড করে নিতে হবে,
1: আচ্ছা
0: ঠিক আছে।
1: বুঝতে
0: বা
1: পারলাম।
0: বিভিন্ন ধরনের ছত্রাক আছে,
1: হুম
0: হ্যাঁ, যেগুলো একবার যখন আপনার স্পোরটা বাতাসের সঙ্গে কোনো মাশরুম বেডে
1: হুম
0: আক্রমণ করে নেবে, তখন আপনাকে
1: অন্য ব্যাগগুলোতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে
0: সম্ভাবনা থাকে,
1: এবং
0: কারণ
1: তাতে
0: এটা
1: ফসলটা নষ্ট
0: বাতাস
1: হয়ে
0: বাহিত।
1: যাওয়ার সম্ভাবনা থাকে।
0: হ্যাঁ
1: তো এইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সতর্ক থেকে যদি কৃষক বন্ধু চাষ করেন,
0: হ্যাঁ
1: তাহলে যে 1000 থেকে 1200 ব্যাগ করলেন,
0: হ্যাঁ,
1: তাতে ওই কৃষক বন্ধু কতটা ফসল তুলতে পারবেন এবং কত তার রোজগার হতে পারে?
0: হ্যাঁ, যদি এইভাবে আপনি করতে পারেন, মোটামুটি আমরা একটা হিসাব অনুযায়ী একটা ব্যাগ মানে 3 থেকে 3.5 কেজির একটা ব্যাগ থাকে, ওটা থেকে মোটামুটি 3 কেজির মতো আপনি একটা
1: প্রতি
0: ব্যাগ
1: ব্যাগে
0: থেকে, হ্যাঁ
1: 3000 থেকে 4000 কিলো কিন্তু আমি এখানে মাশরুম উৎপাদন করতে
0: হ্যাঁ
1: পারি।
0: হ্যাঁ, তো
1: তার
0: আপনি,
1: বাজার মূল্য যদি আমি 150 টাকাও যদি পাইকারি হারে ধরি,
0: হ্যাঁ
1: প্রায় 6 লক্ষ টাকা,
0: হ্যাঁ, এখান থেকে পাবেন,
1: 6 লক্ষ টাকা,
0: হ্যাঁ,
1: তাই না?
0: একবারে, শুধু একবার নয়, আপনি 5 থেকে 6 বার প্রতি বছর করতে পারবেন,
1: 1 বছরে?
0: এক বছরে, কারণ 2 মাসে একটা সাইকেল শেষ হয়ে যায়।
1: হুম
0: হ্যাঁ, আমি যদি ভালো করে করি তো
1: আচ্ছা
0: 2 মাস হলে আপনি প্রত্যেক বছর 6 বার করতে পারবেন, তো
1: আচ্ছা
0: ছয় বার
1: আচ্ছা
0: যদি আপনি করে থাকেন, আপনি দেখুন এভারেজ আপনি
1: হুম হুম হুম
0: একবারে আপনি কতটা মানে আপনার ফায়দা হচ্ছে। কিন্তু যেমন ঘরটা বানাতে আপনার ম্যাক্সিমাম
1: হুম
0: 40,000 টাকার মতো যাবে, আমি
1: আচ্ছা
0: আমি যেই
1: ঘরটা তৈরি
0: ঘরটার
1: করতে
0: বলেছি,
1: হুম
0: হ্যাঁ, ঘরের সঙ্গে আপনি যদি মোটামুটি যে মাশরুমের
1: বীজ
0: স্পন বীজ
1: খড়
0: সবগুলো
1: এবং
0: মিলিয়ে,
1: শ্রমদিবস মিলিয়ে আরো
0: হ্যাঁ,
1: ধরুন
0: 40,000 আমরা মোটামুটি একটা ধরে ধরে নিচ্ছি, ঠিক আছে,
1: 40-40-80,
0: হ্যাঁ
1: সেটাকে আমি বাড়িয়ে 1 লক্ষ টাকা করলাম
0: হ্যাঁ করলাম,
1: পলিব্যাগটেক নিয়ে,
0: হ্যাঁ
1: তাই না, সিড
0: হ্যাঁ
1: নিয়ে,
0: হ্যাঁ,
1: তাহলে
0: কিন্তু
1: 1 লক্ষ টাকা
0: লক্ষ টাকা
1: খরচা
0: যায় না,
1: করলে
0: হ্যাঁ, 1 লক্ষ টাকা
1: করে
0: যাবে
1: ছয়
0: না,
1: লক্ষ টাকা কিন্তু উৎপাদন করা যাবে।
0: হ্যাঁ, তো আপনি দেখুন এটা কত অর্থকরী একটা আমাদের ছত্রাক।
1: উৎপলবাবু, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা ঝিনুক মাশরুম উৎপাদন এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ঝিনুক মাশরুম চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর উৎপল দে।
2: আকাশবাণী আগরতলা ঘর গৃহস্থের আসরে এখন শুনবেন লোকগীতি, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এর সঙ্গেই শেষ হল আমাদের আজকের ঘর গৃহস্থের আসর, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

সারিকাহাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো তিনি হরনি ককবরক পান্ডা তিনি চেংদ্রবন খনারা জাগান থুংনক তিনি থুংনক বুমুংখা জেঠওয়াং বা খাক খাকনাই থুংনক সৈনে এংখা রুহি চন্দ্র দেববর্মা

0: কচে থাই হানি সাকা বাই নখানি তলা নিনি বাই আনি কথমা সাজংনা তংখাইবা আনো কিসা নুই যা দিদ ও হা সাকানি নুগিয়া মকুমা খাই তলাম যা দিদ আং নো কতই থালে কিসা বাইখাই খুলুম যাও ওয়াইস লক মানে এংসিনি লক দি লক সে থুয়াং লক ও ও যাদু রাই অমতি খাইন লক দিদ আং কালে বাড়ি নি সালনি নর ফাইয়ানি
1: বুড়িমা বিয়াং থাং যাও কেন অ মানি মানি
0: তামো আমা ফাইখা
1: সি নাজুমা নুমা তামো হানজার রু বাই রু নুম আ দে গুঙ্গু তামো খায়া থাং থা তাই ওয়াই ছে নুমা মতে কে থাং নাই লাসা নুম বিয়াং থাং কেন
2: তংলা রন তামো
1: তামো চাকর সং ন পুথে সং ন খবর দরু খ আয়াং মাসাই রগ ন ব খবর দরু খ না জানি
2: তাম সায়ং না সা অ চাকর ন অসাই তুম না কগলা থুয়ান মসো খাইবে সিদি তিনি বেলাই লেংখা আইলে খনা ফুং আইখেন সামু
1: আও আমু বেলাই লেংখা তে তা সামু তাম তামা

0: 나이 와타보리 마 파갸 내리시 탄까봐
1: 아로 아들 사슴능만능도 그만
0: 뭐라니 너 악마공 살며다 디니 와타보로 나니 난거
2: 아빠엔 다오세 뭐 파리아냐
0: 너 뚜리 내려 너 파이바 시리에 짝들에 오 고롱은 하르
2: 이거 히 이거 파갸 히
0: 라이 럭 뚜바니 와 럭라
2: 히
1: 니니 뚜리 럭타랑 비엠버
0: 엉거리 야 라이 럭 너 찌빼 그라디
1: 와, 이거 파이야,
3: করমতি ভাই ফুটিয়া
0: করমতি ভাই ফুটিয়া নেই কেমন কাহা তো কাম না বিশ করব কত কাম করতে না তো না
2: ভাইবো দাও স্যার পাত্র চাচা চাইয়ে
0: কাহা না তুমি তক রক্ষ তুমি
2: দহি তক হিন্দি তক
0: দাও গডি দাঁড়া তুমি
2: দাও দাও বহিন্দি হি
0: হ্যাঁ না দাও না এমন বাগ কিছু হবে না তোমার তারো কতো খা নো মাসে
2: উনি তো ভাবলা না দাও সা
0: দাও নো গ্রিস কো
2: আও তাই না ভাঙ গ্রিস জোয়াং মন পাইকে
3: না মো তাই সিং বা দা খুম তা শুধু কাহ তুমি মাই এ
4: বল বা
0: থাকা
4: তো সেটা জায়গা খুলি মান লিয়া
0: কোন মতকে থাকা ওই ক বকরন বকরা দিবা
2: ইন্দো হি বকা হি
0: মো তাম কি শাওয়া না মা সিং চা ইয়া কে তাম আস ও সাই র খাই ফাইমানি অমতি র টক স ইয়াং ত্রিং ইয়া ও থাইচিং পাক কা প্রভু কি শা তাম কর্ম হাই এ দো ইয়া কোন ফর তাম না তো রিন বাজি আ কোন
4: ও
0: চলা সবাই ফরিমানা নি হি চি রবা তো কুনা নাগা না তাম নাম কলাং থাকে চাং পাই কলাং থাকে চাই ও খনা নেবেলা তামো বিয়াং আবো

আশুক জোর থুংনুক জেঠুয়াং বখা খাকনাই খনারাজাখা থুংনুক মশানাই রকংখা বসুই কুঙ্কিলা প্রিয়া দেব বর্মা বুফা সত্যরঞ্জন দেব বর্মা বুমা দীপ্তি রানী দেব বর্মা বতাতাই ফুটিয়া সুনীল দেব বর্মা বাহান কর্ম রাজশ্রী দেব বর্মা চাকত্রেতাই অচাই রুহিচন্দ্র দেব বর্মা কুংথের মাগ্রাই দেব বর্মা তে মারে কল্পনা দেব বর্মা ও থুংনুক সিনেংখা রুহিচন্দ্র দেব বর্মা তাবু খনারা জাগানো রেজাবমু রেজাব মঙ্গ খরানো জামিনী দেব বর্মা

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরে শুনবেন কক্সবাজার সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দেশের 551টি শহর ও বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিট ইউজি 2026-এর প্রবেশিকা পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। মহিলাদের FIH হকি নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্ভুক্তি চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিফাব এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। এদিকে এই বৈঠকের মধ্যেই ইরান জানিয়েছে, ইসরায়েলে লেবাননের হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে চার দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া $5 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্য নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যিক। কলকাতা রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যে ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
1: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. It helps us tune our bodies to be flexible. It keeps our energy level high. It also helps us maintain a calm, stress-free life and helps to keep lifestyle disease away.
0: সংস্কৃতিবন্তক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে

0: জিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লেস পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন মেঘালয়ের আপার শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড হেডকোয়ার্টার্সে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কটে ভারতীয় দূতাবাস যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন বোর্ডে নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধ জাহাজগুলি নৌসেনা যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
1: ভারত আজ আপনি পুরে মেরিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাখা ইসলিয়ে আজ ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকরণ কর রাখা নই ক্ষমতা তৈয়ার কর রাখা নই কনেক্টিভিটি বনা রাখা হদী জলমার্গো কাজ বিস্তার কর রাখা মল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাখা সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কাজ হিসা হ।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। রাষ্ট্রপতি বলেন,
2: রানী দুর্গাবতী ভারতকে নারী শক্তিকে শৌর্য কি প্রতীক, ये सदैव নারী শক্তিকে লিয়ে প্রেরণা কে স্রোত রহেঙ্গে। ইস বিশ্ববিদ্যালয় কে আসপাস কে ক্ষেত্র মে জনজাতীয় বনবাসী সংস্কৃতি কি প্রচুর উপস্থিতি হে। ইস বিশ্ববিদ্যালয় সে জুড়ে রানী দুর্গাবতী কে নাম কি সার্থকতা সভি সিদ্ধ হোগি, জো সভি ভাগিদারী জনজাতীয় সমাজ অর বঞ্চিত তথা পিছড়ে বর্গ বিশেষকার ইন বর্গো কি বেটিও কি সশক্তিকরণ কে লিয়ে প্রয়াস করে।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরাজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2টো থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার আগে গতকাল দেশজুড়ে মক ড্রিলের আয়োজন করে। তামিলনাড়ুর পেরিয়া পালায়ামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে, 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনী আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 6 যাত্রী মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন। চলতি মাসের 25 এবং 26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে 21তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে। বৈঠকের লক্ষ্য জ্বালানি সুরক্ষা, স্থায়িত্ব, সহজলভ্যতা ও জ্বালানি উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার। মহিলাদের হকিতে FIH নেশন কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের গোল করেছেন নবনীত কৌর ও সুনীলিতা টোপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলা

0: তাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কা রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত, পরে ব্যাট করতে নেমে 311 রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টায়। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30টায় গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবন যাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। খবর এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশ বনে আগরতলা।
2: নং সাইদে মান ফ্যাকজাক বরকনো সিরদুকতুই ওয়েস সিরিমানি বিসিংতুই এইচ আই বি মানজাকনানি কাতিরুই মানো তে কাহাম করংখে তঙ্গি মানো
3: কাহামকে সাইমানানি বাগৈ টোল ফ্রি নাম্বার 1097 ও করংদি

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা তিনি ককতমা ববাক রকংখা তিনি হায়ং যোগা শাল যোগা ফর হেলদি এজিং ওয়ানসুকমাও তিনি ভারত নকবই জুদা জুদা হায়ং গনাঙ্গই ফিল চিনি যোগা শাল পালাই যাখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু সাকা খড়কসা বড়ক এবার দফা কাইসানী হামক্রাইনি বাকে স্রংমানো যত্নে সেলাই কাহামলাম হাকতনি জুদা জুদা আমচাইনি লগে হাস্তেও তিনি ফিল চিনেই হায়ং যোগাশাল পালাই যাখা ফুটবল হায়ুং কাপনি লাইবুমাও ফিলসা সাই ম্যাচও তিনি জাপান বাই টিউনিশিয়ানি বিশৃঙ্গ থংমুং অংখা ও ম্যাচও জাপান ব্রুই বুক চা গোলনি ফেরবাই টিউনিশিয়ানো ম্যাচ এনখা তাবু ককতুমা শুক্রবই রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু সাকা পরিণয় রকনি বিশিং কতাল ওয়ানসক মুং শৈশী মুং তৈ সামুংনি ওয়ানসক মুং স্নামৈ তিসাথানি কুচুগ্রং মথা রকনি বেলাই নাংকুকমানি বারজাতুঙ্গো তিনি মধ্যপ্রদেশনি জবলপুর রানী দুর্গাবতী ইউনিভার্সিটি ফিল থামচি দ কনভোকেশনস মেলব অকক সাকা বসরংনাই রকন কক সাবরেখা সেপসাপ মানিয়া গানাগিনী বরক তৈ কামিনী লুকু রকনি জংজাল রকন ওয়ানসগৈ জংজাল জিয়া কাকরানানি বাকৈ সামুং তাংনানি নাঙ্গানো বতৈ বসাকা খড়কসা বরক এবার দফা কাইসানী হামক্রাইনি বাকি সৃংমানো যত্তনি সেলাই কাহামলাম আবনি বাকি জনজাতি লুকু রকনি হামারিনি বাকি রংমারি গনাং অংশগৈ বাজানানি নাঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কলকাতাও হাকতনি তাং সেবাইস নামজাক ভারতনি রুং বাহিনী সামুংনি বাকি খুংথাম জাহাজ আইএনএস দুনাগ্রি আইএনএস হংশোধক তাই আইএনএস অগ্রয়ন্য দেশনি লুকুরকনি বাকি ইয়াফারি রেখা রুং বাহিনী ওয়ার্কশিপ ডিজাইন বিউরো বাই ডিজাইন খাইজাক ও জাহাজ রকন স্নামখা গার্ডেনরি শিপ বিল্ডার এন্ড ইঞ্জিনিয়ার্স তিনি হায়ুং যোগা শাল যোগা ফর হেলদি এজিং ও ওয়ানসুকমাও তিনি ভারত নখবই হায়ুং গনাঙ্গই ফিল চিনই হায়ুং যোগা শাল পালাই যাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কলকাতানি রেড রোড নিসিমি ফিল চিনই হায়ুং যোগা শাল পালাইমাও তৈ ফাংনি সামুং তাংখা আরও কবাংমা বরক ববাই বাকসা ফুংনি যোগা ব্যায়ামও মানজাখা মন্ত্রীবক্রক সাকা যোগা কাইসা ব্যায়াম সিমিয়া অমো কাইসা উমর জরানি বাগৈ সিমিয়া অমো বরক মনুষ্যুনি ওয়ানসক মুং কাইসা
1: योग केवल शारीरिक श्रम का साधन नहीं है, योग किसी एक आयु वर्ग के लिए सीमित भी नहीं है। भारत में हम जानते हैं और देखते आए हैं, योग मानव के जीवन का चेतना के साथ ऊर्जा के साथ एक प्রকাশ भी है।
0: হুকুমু ককচং লাইনক ভারতনি আর্কিওলজিক্যাল সার্ভে বেডেকনি চুবা চুবাই ভারতনি শিরিশিতিনি তংমুংন বুষ্কাঙ্গ তনৈ কাইসারা থায় ও সামুংবুতাং পালাই যাখা হাকতনি জুদা জুদা আমচাইনি লগি হাস্তেওবো তিনি ফিল চিনি হায়ুং যোগাশাল পালাই যাখা হাস্তেনি শিকলা বাবাই তাই থং নাইখুংনি সাকথামা

0: বাই হাপানিয়া হায়ং বানী খলানী ফুনুকমা হল যুগালিজা খাস্তে বেরামী অ যোগা সালন চেঙ্গেরিখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বসাকা জরার গে যোগা খাইকে সাকতাই খা কাহাম তঙ্গ বসাকা
1: ফিজিক্যাল যে যোগ ব্যায়াম সেটা তো আছে, পাশাপাশি আজকে কিন্তু আমরা মানসিক ব্যায়ামও একটা প্রয়োজন, সেটাও আজকে আমরা এখানে করেছি। এবং আমি যারা এখনো এই নেশাতে যুক্ত রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব যে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে চেনা, নিজেকে জানা। এখন কিন্তু আস্তে আস্তে করে অনেক যুব সমাজ যারা আসক্ত হয়েছিল তারা কিন্তু অনেকটা বেরিয়ে এসছে। আশা করি এই যোগা দিবস যে আমরা পালন করছি তার যথার্থতা তখনই আসবে যখন যারা ড্রাগ এডিকশন নিয়ে আছে তারা যদি বেরিয়ে আসে।
0: আরও কবুনি বিশৃঙ্গ মানজাখা থংমন্ত্রী তিঙ্কুরাই এমএলএ মীনা রানী সরকার এমএলএ রামপ্রসাদ পালতাই হাস্তে হাপাংনি জুদা জুদা নাইখংনি তাংক্রারক ইয়াং ত্রিপুরা যোগা এসোসিয়েশনের সাকথারমাবাই তিনি বরজলা উমর চাক্রারকনি টংথায় ফিলচিনে হায়ুং যোগাশাল পালাইজাখা মেলো আরও টংনাইরকবাই ও সামংবতাঙ্গ মানজাখা আগিনী কেন্দ্রমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলা ও বিজয় কুমার রংনগব যোগাশাল পালাইমানী মেলো মানজাখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার হুকবার মন্ত্রী রতন লালনা তিনি মোহনপুর বখাক্সতে নাইকল ফাংতেই থংনাইখংবাই জৌহর নবোদয় রংনগ যুগালিজাক যুগাশালনি মেলো মেলন চেঙ্গেরেখা বিজেপি হাস্তে কাসকু অভিষেক দেবরাই আগরতলানি এনএসআরসিসি হল যুগালিজাক যোগাশালনি মেলো মানজাখা ইয়াং খুয়াই হাংকর থংনাইখংনি সাকথারমাবাই খুয়াইনি সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির বুসকাঙ্গ যোগাশাল পালাইজাখা আরও মানজাখা বেড়াইখিনি মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলা পরিষদনি কাসকু অক্রা অর্পণা সিংহ রায় আকসং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই তংবায়ো আকাশবাণী কক্তমা আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তেই টুইটার বাই ফেসবুক প্লেটফর্মও এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু তিনি চরিলামনি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী রেমচিনী রংনগ সিপাহীজলা জেলা বেরেমনি হায়ুং যোগাশাল পালাইমা মেলন চেঙ্গেরেখা সিপাহীজলা জেলা প্রশাসন তে জেলা শিকলা বাবাই তৈ থংনাইখংনি কথাজাক সাকথারমাবাই যুগালিজাক মেলো হাস্তেফা শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী তৈ ফাংবাইন হায়ুং যোগাশাল মুখ থাঙ্গা মেলো কুবুনী বিশৃঙ্গ ককনারেখা সিপাহীজলা জেলা পরিষদনি কাসকু আক্রা সুপ্রিয়া দাস দত্ত জেলা নাইকল ফাং সিদ্ধার্থ শিব জশওয়াল আকসং মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহার সাকা তাবুক হাস্তেও বাই থাং মুচুঙ্গই থৈরিমুং হদানি চবাঙ্গই বাচাখা তিনি আগরতলা আউলি নাইখ্রাইনি থামচিচুকু ওয়ার্ডনি কমিউনিটি হল যুগালিজাক থৈরিমা শিবির কাইসানো চেঙ্গই অকনারকথানি বম ককন সাকা বসাকা থৈরিমুং অংখা লাংমা মথাংথানি সমাইকতর অমমনুষ্য ওয়ানসক মুং নফুয়ারো তৈ বরকনি বিশৃঙ্গ সেবা খাইমানি ওয়ানসক মুং তুবুও বসাকা বরক রকনি লাংমা মথাংথানি অম নাংসুগো আবনি বাগিন ব্লাড ব্যাং রগ থৈ মানথক রানানি তন্নানি নাঙ্গো তৈ অম লুক রকনি খাতুঙ্গই থৈরিমানি বিশৃংতিন অঙ্গো মেলকুবুনি বিশৃঙ্গ ককনারেখা মেয়র দীপক মজুমদার কাউন্সিলর অলক রায় আকসং কেন্দ্রনি ককথুমতে আবাইমুং কক চংলাইনকনি বিশিং টংনাই সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনসনি আগরতলা ফিল্ড অফিসনি সাকথারমাবাই তিনি এডিনগরনি বেলতলাও টংনাই ত্রিবেণী সংঘ ক্লাবও ফিলচিনি হায়ুং যোগাশাল পালাইজাখা আরও আমচাইনি বরকতাই ক্লাবনি আদংরক মানজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমব তিনি কাইনি থিংমুং অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুইলা থংমুঙ্গ ইউথ ক্লাব টকবুকজা গোলনি ফেরবাই সবুজ সংগন মেজেনখা উল অ থংখলাও নে কাইসা থংমুঙ্গ টিটিএডিসিনি চুকুবুকজা গোলনি ফেরবাই পামতুই স্পোর্টিং ক্লাব ন মেচেনো ফুটবল হায়ুং কাপনি লাইবুমাও ফিল সাসাই ম্যাচ তিনি জাপান বাই টিউনিশিয়ানি বিশৃঙ্গ থংমুং অংখা অ ম্যাচ জাপান ব্রুইবুক যা গোলনি ফেরবাই টিউনিশিয়ানো মেচেনখা ইয়াঙ্গ ইকুয়েডর তৈ কুরাসাওয়ারনি বিশৃঙ্গ ম্যাচ গোল বুক যাখেন ড্র অংখা তিনি হর স্পেন বাই সৌদি আরব তৈ বেলজিয়াম বাই ইরাননি বিশৃঙ্গ থংমুং অঙ্গানো আয়াংখনা আইচুক বখাগ উরুগুয়ে বাই কাবু ওয়ার্দিনী বিশৃঙ্গ থংমুং অঙ্গানো তাবুক নবার্তিবারনি ককতুমা বস্কাং দাম নৈচি ব্রিয় দক্ষিণ গোমতি উত্তর তৈ ধলাই হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতৈ ওয়াউইমানো হুনে হজাক মংরেখা নবার্তিবার নাইখুং খনা তুংমারি তঙ্গানো সাকাও থামচি থাম ডিগ্রি তৈ খামাও নৈচি ব্রি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি তংমানি সাকাও থামচি থাম দশমিক নৈ ডিগ্রি তৈ খামাও নৈচিবা দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস

0: তিনি ওয়াতিওয়াখা চিসা দশমিক নয় মিলিমিটার ককতুমা পাইনা নিশিকাং ককতুমা বুবাগ রক তেইবাইশা সাফিরো তিনি হায়ুং যোগাশাল যোগা ফর হেলদি এইজিং অ ওয়ানসুকমাও তিনি ভারত নখবই হায়ুং গনাঙ্গই ফিল চিনেই হায়ুং যোগাশাল পালাই যাখা রাষ্ট্রভক্তক দ্রৌপদী মুর্মু সাকা খড়গসা বরক এবার দফা কাইসানি হামক্রাইনি বাকি সৃংমান যত্নি সেলাই কাহামলাম হা কতনি জুদা জুদা আমচাইনি লগে হাস্তেওবো তিনি ফিল চিনি হায়ুং যোগাশাল পালাই যাখা ফুটবল হায়ুং কাপনি লাইবুমাও ফিল চা সাই ম্যাচ তিনি জাপান বাই টিউনিশিয়ানি বিশৃঙ্গ থাইমুং অংখা অ ম্যাচ জাপান ব্রী বুক চা গোলনি ফেরবাই টিউনিশিয়ানো ম্যাচ এনখা কক্রক বাই ককতুমা পরিমুং তাবুক জোড়াতে অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো খনাপুং দামসনি সতী ব্রীচিব
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরনের ক্লান্তি অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষাগত উন্নয়নের জন্য সচেষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ফুটবলের 33তম ম্যাচে এসে গেল 100তম গোল, যা বিগত 68 বছরের মধ্যে গড়ল রেকর্ড। এবারে বিস্তারিত সংবাদ। আজ আন্তর্জাতিক যোগ দিবস, সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই ভাবনায় আজ ভারতসহ সারা বিশ্বে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনে জাতিকে নেতৃত্ব দেন, যেখানে হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে সকালের এই যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধু একটি শারীরিক ব্যায়াম নয় এবং এটি কোনো বয়সের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, এটি মানবাত্মার এক অভিব্যক্তি। যোগ আমাদের ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে এবং মানসিক স্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সুস্থতার পথ খুঁজে পেতে সাহায্য করে।
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহীঁ হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহীঁ হ্যায়। ভারত মে হাম জানতে হ্যায় অর দেখতে আয়ে হ্যায়, যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: সংস্কৃতি মন্ত্রক ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সহযোগিতায় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে এর চিরস্থায়ী যোগ ঐতিহ্যের সাথে সংযুক্ত করে 100টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু আজ চুড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সিপাহীজলা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং অক্লান্ত প্রচেষ্টার ফলেই আন্তর্জাতিক যোগ দিবস বাস্তবে রূপ পেয়েছে। এর উদ্দেশ্য কেবল যোগব্যায়ামকে জনপ্রিয় করা নয়, বরং সুশৃঙ্খল জীবনযাপন গড়ে তোলার পাশাপাশি ভারতের সুপ্রাচীন ঐতিহ্যের এক অমূল্য সম্পদকে বিশ্বের সামনে তুলে ধরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক সিদ্ধার্থ শিব, জয়সওয়াল প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। আজ আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত, এটি মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায় এবং মানুষের মধ্যে সেবার মানসিকতা জাগ্রত করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকালে আগরতলা

0: হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের প্রদর্শনী হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরনের ক্লান্তি অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে। এর জন্য সবাইকে যোগব্যায়াম চর্চা করা উচিত।
1: ফিজিক্যাল যে যোগ ব্যায়াম সেটা তো আছেই, পাশাপাশি আজকে কিন্তু আমরা মানসিক ব্যায়ামও একটা প্রয়োজন, সেটাও আজকে আমরা এখানে করেছি। এবং আমি যারা এখনো এই নেশাতে যুক্ত রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব যে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে চেনা, নিজেকে জানা। এখন কিন্তু আস্তে আস্তে করে অনেক যুব সমাজ যারা আসক্ত হয়েছিল তারা কিন্তু অনেকটা বেরিয়ে এসছে। আশা করি এই যোগা দিবস যে আমরা পালন করছি তার যথার্থতা তখনই আসবে যখন যারা ড্রাগ এডিকশন নিয়ে আছে তারা যদি বেরিয়ে আসে।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক মীনারানী সরকার প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যোগব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় এবং সুস্থ জীবনযাপনের জন্য যোগচর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এদিকে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বটজলা বৃদ্ধাশ্রমে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে যোগাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আগরতলায় বিজয় কুমার স্কুলে যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুম। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুরে মহকুমা প্রশাসন এবং যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে জোহর নবোদয় বিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আগরতলার NSRCC অডিটোরিয়ামে আয়োজিত যোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন CBC এর আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আজ এডিনগর বেলতলি স্থিত ত্রিবেণী সংঘ ক্লাবে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এবছরের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এর উপর ভিত্তি করে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা এবং ক্লাবের সদস্যরা ব্যাপক উৎসাহের সাথে অংশ নেন। খোয়াই জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে জেলাভিত্তিক যোগ উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহরায়, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ, জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক মানসিকতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, তারা যেন তাদের চারপাশের সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যাগুলো অনুধাবন করে তাদের প্রয়োজন অনুযায়ী সমাধান তৈরি করে, তাদের ক্ষমতায়ন করে এবং উন্নয়নের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করতে অবদান রাখে। ঊনকোটি জেলা প্রশাসন গতকাল নয়াদিল্লিতে 108তম সামিটের মঞ্চে স্কচ পুরস্কার পেয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন এবং সদ্য বিদায়ী জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের হাতে এই গৌরবময় পুরস্কার তুলে দেওয়া হয়, জানিয়েছেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ। স্কচ পুরস্কারটি একটি অসামরিক পুরস্কার। উল্লেখ্য যে গত বছর জুলাই মাসে ঊনকোটি জেলা প্রশাসন থেকে গাঁও কো আপনাও বদলাও লাও এই ভাবনায় উদ্ভাবনী কর্মসূচি সম্পর্ক চালু হয়েছিল। গ্রামীণ জনগণ ও প্রশাসনের মধ্যে সেতু হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছিল। এই কর্মসূচির সফলতার নিরিখে পুরস্কার পায় ঊনকোটি জেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্য দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকেও শক্তিশালী করে তোলা হচ্ছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সহস্রতম ম্যাচটি আজ জাপান বনাম তিউনিশিয়ার মধ্যে খেলা হয়। জাপান

0: স্বপ্ন গোলের বড় ব্যবধানে হারিয়েছে তিউনিশিয়াকে। এর পাশাপাশি চলতি বিশ্বকাপের শততম গোলটিও এসে গেল নেদারল্যান্ডস বনাম সুইডেন ম্যাচে। নেদারল্যান্ডসের খেলোয়াড় কোডি গাকপো এবারের বিশ্বকাপের শততম গোলটি করেছেন। অন্যদিকে ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। ভারতীয় সময় আজ রাত 9:30 স্পেন মুখোমুখি হবে সৌদি আরবের। এরপর রাত 12:30 বেলজিয়াম খেলবে ইরানের বিরুদ্ধে। আগামীকাল ভোর 3:30 উরুগুয়ের প্রতিপক্ষ কাভোভার্দে, আর সকাল 6:30 নিউজিল্যান্ড মুখোমুখি হবে মিশরের। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইয়ুথ ক্লাব 6-0 গোলে সবুজ সংঘকে পরাজিত করে। পরে একই মাঠে TTAADC 9-1 গোলে পান্থুই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ গোমতী উত্তর ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 11.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরনের ক্লান্তি অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষাগত উন্নয়নের জন্য সচেষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ফুটবলের 33তম ম্যাচে এসে গেল শততম গোল, যা বিগত 68 বছরের মধ্যে রেকর্ড গড়ল। আজকের মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান পরিবেশ ভাবনা। আজকের প্রসঙ্গ, কেন পাখিরা হারিয়ে যাচ্ছে, লিখেছেন অরিন্দম চক্রবর্তী।

তপ্ত তৃষায় চঞ্চু করি ফাঁক, প্রাচীর পরে ক্ষণে ক্ষণে বসত এসে কাক। চড়ুই পাখির আনাগোনা, মুখর কলভাষা, ঘরের মধ্যে কড়ির কোণে ছিল তাদের বাসা। আজকাল স্কুলে পড়ার সময়ে গরমের ছুটির দুপুরগুলো খুব মনে পড়ে। যখন ক্লান্ত দুপুরে ঘুম আসত না, তখন বন্ধ দরজা জানালার ঘুলঘুলি দিয়ে আসা আলোর দিকে চেয়ে থাকতাম। আমার চঞ্চল মনের সাক্ষী ছিল ঘুলঘুলিতে বাসা বেঁধে থাকা কিছু চড়ুই পাখি। ইদানিং যখনই ওদের কথা মনে পড়ে, তখনই অবাক লাগে, কই এখন তো আগের মতো ওই চড়ুই পাখি দেখতে পাই না। শুধু চড়ুই নয়, অনেক পাখি এখন আর খুব বেশি চোখে পড়ে না। মানুষের যথেচ্ছ শিকারের জন্য পাখি কীভাবে পৃথিবীর বুক থেকে চিরকালের মতো হারিয়ে গেছে সে ঘটনা আমাদের সবারই জানা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের হিসেব মতো বিপন্ন পাখিদের মধ্যে তালিকাভুক্ত হয়ে গেছে ভারতের 14টি ভিন্ন প্রজাতির পাখি, অস্তিত্ব সংকটে বহু পাখি। পরিবেশবিদরা চিহ্নিত করেছেন এর নানা কারণ, পাখিদের বাসস্থান সমস্যা, পরিবেশে যথেচ্ছ ক্ষতিকারক কৃত্রিম রাসায়নিক কীটনাশক প্রয়োগ, যত্রতত্র শিল্প স্থাপনের জন্য কৃষি জমি বা বনভূমি ধ্বংস, এই সবই সংকটে ফেলেছে পাখিদের অস্তিত্ব রক্ষায়। চড়ুই পাখির কথাই ধরা যাক, এদের সংখ্যা এতই কমে গেছে যা ভাবলে অবাক লাগে। চড়ুই হচ্ছে ঘরোয়া পাখি, ঘুলঘুলি, টালির চাল ও ছোট ছোট গাছেই এরা বাসা বেঁধে থাকে। শহরে মানুষের বাসস্থানের আধুনিককরণের ফলে সেখানে ঘুলঘুলির বা টালির চালের ফাঁক ফোকরের অভাব।

বেড়ে গেছে আর কমেছে গাছের সংখ্যাও, ফলে এরা বাসা করে থাকতে পারছে না আর বংশ বিস্তারে পড়ছে বাধা। কেউ কেউ আবার মোবাইল ফোনের টাওয়ার অত্যধিক সংখ্যায় বৃদ্ধি এবং ফলস্বরূপ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাত্রাধিক বিস্তারের কারণকেই দায়ী করছেন। আগে গ্রামের পথে ঘাটে তাল গাছে কত সুন্দর বাবুই পাখির বাসা দেখা যেত, এখন আর সেসব তেমন দেখাই যায় না। আমাদের অতিমাত্রায় উন্নতির পথে ধাবিত হওয়া, অতিমাত্রায় ভোগবিলাসী জীবনযাপন, বনধ্বংস এবং দেদার পাখি শিকারের কারণে আজ প্রকৃতির বন্ধু এই পাখির টিকে থাকা সত্যিই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েক দশক আগে অর্থাৎ 60-70 দশকেও দেশের যে কোনো ছোট বড় জলাশয়ে চেনা অচেনা নানা প্রজাতির পাখিদের কলকাকলিতে মুখরিত থাকত। শীতের সময় নানা জাতের বিদেশি পাখিরাও আসত। এদের আগমনে দেশের ছোট বড় বিল, নদী, জলাশয় এই সবগুলো পাখিদের স্বর্গরাজ্য হয়ে উঠত। প্রাকৃতিক নিয়মে এরা বাসা বাঁধত, ডিম পারত, বংশবৃদ্ধি করত, কিন্তু প্রকৃতিতে বর্তমানে অপ্রাকৃতিক আগ্রাসনের ফলে এসব পাখপাখালির সংখ্যা ক্রমেই হ্রাস হতে যাচ্ছে। পরিবেশবিদরা বলছেন গবাদি পশুদের উপর অত্যধিক মাত্রায় ওষুধের প্রয়োগের ফলই শকুনের অস্তিত্ব সংকটের মূল কারণ। মৃত পশুদের দেহ খেতে গিয়ে তাদের শরীরে প্রবেশ করছে খাদ্যের মধ্যে থাকা ডাইক্লোফিনেক, আর তা তাদের শরীরের নানান জৈবনিক ক্রিয়ায় সৃষ্টি করছে বাধা এবং পরিণামে অকাল মৃত্যু, ফসল ও খাদ্যশস্যের ফলনের জন্য ব্যবহৃত কীটনাশকের প্রভাবে বিষক্রিয়ায় মারা যাচ্ছে অনেক পাখি। অনেকেই বলতে পারেন পাখিরা কি কাজে আসে যে তাদের রক্ষার জন্য এত জোর দিতে হবে? হ্যাঁ, এইবার বুঝতে হবে বাস্তুতন্ত্র রক্ষায় পাখিদের অপরিসীম ভূমিকার কথা। ফুলের থেকে মধু সংগ্রহ করতে গিয়ে পরাগ সংযোগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় খেয়ে আমাদের কি অসাধারণভাবে উপকার করে তা আমরা হয়তো অনেকেই জানি না। বহু গাছের বৃদ্ধি এবং বংশবিস্তার শুধু পাখিদের জন্যই হয়ে থাকে। পাখিদের বিষ্ঠা ত্যাগের সময় অপাচ্য ফলের বীজ ছড়িয়ে প্রত্যক্ষভাবে যে বন্য গাছের বংশবিস্তারে সহায়তা করে তা আমরা জীববিজ্ঞানের বইতে সবাই পড়েছি। তাছাড়া যেসব পাখি যারা মৃত পশু পাখির দেহাবশেষ খেয়ে বেঁচে থাকে, যেমন শকুন, এরা যদি না থাকে তবে এইসব মৃতদেহের থেকে ছড়িয়ে পড়বে অ্যান্থ্রাক্স, প্লাগ বা রেবিসের মতো প্রাণনাশক জীবাণু। শুধু ভারতবর্ষই নয়, সমগ্র বিশ্বেই পাখিসহ অন্যান্য জৈব বৈচিত্র্যের বিনাশ ঘটে চলেছে। গবেষক ও পাখি বিশেষজ্ঞদের মতে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পাখি কমছে এশিয়া মহাদেশে। এখন আর আগের মতো পাখির ডাকে ঘুম ভাঙে না, ডালে ডালে শোনা যায় না ময়না টিয়ার ডাক, দেখা যায় না বক, মাছরাঙা কিংবা পানকৌড়িদেরও। আমাদের মানবজাতির অতিমাত্রায় উন্নতির দিকে ধাবিত হওয়া, অতিমাত্রায় ভোগবিলাসী জীবন, বনধ্বংস এবং দেদার পাখি শিকারের কারণে আজ প্রকৃতির বন্ধু এই পাখির টিকে থাকা সত্যিই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই আসুন আমরা সকলে মিলে এই পাখিদের রক্ষায় এগিয়ে আসি। আমাদের পরিবেশের আশেপাশে যেসব পাখিদের যাতায়াত তাদের কিছুটা উপকার করি, যেমন ধরুন বারান্দায় বা গাছে পুরনো বাক্স বা হাঁড়ি ঝুলিয়ে তাদের শান্তিতে থাকার কিছুটা ব্যবস্থা তো আমরা করতেই পারি। ঘরের বাইরে বা ছাদে একটি পাত্রে জল ও কিছু খাবার রাখতে পারি, দেখবেন কত আনন্দে ওরা সেই জল ও খাবার খাবে আর নেচে নেচে ঘুরে ঘুরে নানান সুরে ডাকতে ডাকতে সেই জলে চান করে যাবে।

পরবর্তী আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে, দিল আপনা অর প্রীত পরায়, ছায়াছবি থেকে।

লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে শুনলেন প্রফেসর ছায়াছবির গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন দিল এক মন্দির ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1270 কিলো হার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান রসে বসে।

0: এটাই কি হরিপদ বাবুর হাউস?
1: আগে হ্যাঁ স্যার,
0: হরিপদ বাবু হাউসে আছেন?
1: শুধু হাউসে নয় স্যার, শ্বশুরের এই অধম আপনার সম্মুখে হাজির।
0: আমাকে লোকেশন করতে পেরেছেন তো হরিপদ বাবু?
1: হ্যাঁ স্যার।
0: আই

0: শিলংয়ের ডানবাক্স স্কুলে আমার ফাদার অ্যাডমিশন করিয়ে দেন।
1: ও অ্যাডমিশন করিয়ে দিয়েছিলেন?
0: হ্যাঁ,
1: হ্যাঁ,
0: তাই আনউইলিংলি ভাবে ইংরেজি ওয়ার্ডগুলো আমার কথায় এসে পড়ে, তাই এক্সিকিউট মি হরিপদবাবু, প্লিজ এক্সিকিউট মি।
1: কি যে বলেন স্যার, কিছু মনে করব, আপনার মতো এরকম কথায় কথায় ইংরেজি বলনেওয়ালা লোক হাজার দেখি না স্যার, দেখি এই দেশটা একেবারে রসাতলে গেছে। হ্যাঁ আসুন স্যার, আসুন। আমার কি সৌভাগ্য, দরিদ্রের ঘরে ঐরাবতের পদার্পণ। আসুন স্যার, আসুন, বসুন, আসুন,
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হরিপদবাবু,
1: আগে
0: এই যে এইমাত্র আপনি বললেন ঐরাবত,
1: হ্যাঁ ঐরাবত,
0: ঐরাবত,
1: হ্যাঁ হ্যাঁ ঐরাবত,
0: তিনি আবার কে? এর নাম কখনো হার্ট করেছি বলে তো মেমোরেবল হচ্ছে না।
1: মেমোরেবল হচ্ছে না
0: না,
1: আগে ঐরাবত হচ্ছেন এই স্বয়ং দেবরাজ ইন্দ্র, মানে এই হিন্দু ধর্মের নৃপতি। হ্যাঁ,
0: ও দেখুন দেখুন, বয়স তো হয়েছে, তাই সব কথা এখন আর মেমোরেবল করে রাখতে পারি না। ঐরাবত যে দেবরাজ ইন্দ্র তা আমি ডানবাক্স স্কুলে বাইবেলে পড়েছি মশাই,
1: বাইবেলে পড়েছে,
0: হ্যাঁ এতক্ষণে মনে পড়েছে নামটা। কিন্তু হরিপদ বাবু, এই এই গড কিং ঐরাবতের সঙ্গে আপনি আমাকে কম্পেয়ার করছেন, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমি হলাম গিয়ে একজন সাধারণ মানে জেনারেল মানুষ মশাই।
1: স্যার কি যে বলেন আপনি, আপনি জেনারেল? আমার কাছে তো স্যার আপনি মেজর জেনারেল। চারতলা বাড়ি, হ্যাঁ খানচার গাড়ি, কোটিপতি স্যার আপনি, ইংরেজিতে ইংরেজিতে যাকে বলা যায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমার বাংলায় সাক্ষাৎ মা লক্ষ্মী।
0: কি যে বলেন মশাই, আমি গড লক্ষ্মী।
1: হ্যাঁ মশাই,
0: বাড়িয়ে বলছেন মশাই, বাড়িয়ে বলছেন, বাড়িয়ে বলছেন। কি বললেন? আমি লক্ষ্মী?
1: হ্যাঁ হ্যাঁ স্যার।
0: আরে মশাই, লক্ষ্মী তো ফ্যামিলি মানে স্ত্রীলোক, আপনি মশাই আমাকে ফ্যামিলি বানিয়ে দিলেন। আমার আমার আমার এই এই এই গোপ জোর আপনার চোখে পড়েনি মশাই? না না না না, এখানে আর থাকা যায় না, আর থাকা যায় না, আমি চললাম, আমি চললাম, আমি চললাম।
1: স্যার স্যার শুনুন, আমি তো কথাটা কমপ্লিট করতে পারিনি এখনো স্যার। হ্যাঁ মানে আমি বলতে চেয়েছিলাম,
0: কি বলতে,
1: আপনি মা লক্ষ্মীর বরপুত্র। হ্যাঁ
0: কি কি বললেন, কি বললেন?
1: হ্যাঁ বরপুত্র।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য আপনি বলতে পারেন, মা লক্ষ্মীর বড় পুত্র মানে এল্ডার সন।
1: হ্যাঁ এল্ডার সন,
0: তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু হরিপদ বাবু, এখানে ভীষণ হট লাগছে মশাই।
1: হট? ও স্যার এই তো কারেন্ট নেই, আসা যাওয়া করছে, আমি হাত পাকা দিয়ে আপনাকে একটু বাতাস করছি স্যার।
0: আরে না না না না না না না, আমাকে এয়ার করতে হবে না, এয়ার করতে হবে না, এয়ার করতে হবে না, না ঠিক আছে ঠিক আছে। আরে হরিপদ বাবু,
1: আগে
0: একটা দারুণ মূর্তি তো দেওয়ালে,
1: মূর্তি,
0: হ্যাঁ এই যে। আরে বসে, এটা কোত্থেকে কানেকশন করলেন?
1: কানেকশন,
0: হ্যাঁ আসলে একটা জিনিস কিন্তু স্বীকার করতেই হবে, আপনি আপনি আপনি একজন বেশ চয়েসফুল মানুষ মশাই।
1: আগে ওটা ওটা একটা গ্রিক আর্ট, মানে ভেনাসের মূর্তি,
0: তাই বলে এমন চমৎকার হার্ট ফরেন হার্টিস্ট ছাড়া আর কে করবে মশাই। একবার আমাকে গ্রিক কান্ট্রিতে যেতেই হবে। তা যাক, অনেক কথায় কথা অনেক সময় হয়ে গেল, ডাকুন ডাকুন আমার মাকে, ডাকুন মাকে, ডাকুন। দেখুন আমার টাইম কিন্তু খুব স্মল
1: স্মল,
0: হ্যাঁ অনেক কাজ ফেলে এসেছে, তাই আর লেট করতে পারবো না, প্লিজ ডাকুন ডাকুন।
1: ও গিন্নি, বলি ও গিন্নি, পারমিতাকে একটু পাঠিয়ে দাও।
2: হ্যাঁ পারমিতা যাচ্ছে।
1: এই যে স্যার আমার কন্যা, প্রণাম করো মা, প্রণাম করো, তোমার হবু শ্বশুরকে প্রণাম করো।
0: হয়েছে হয়েছে হয়েছে হয়েছে হয়েছে, লিভিং থাকো মা, লং লিভিং থাকো, লং লিভিং থাকো। বসো মা, বসো বসো, টুক ইউর সিট, টুক ইউর সিট। তোমার নামটা কি মা?
2: পারমিতা বসু, পিতা শ্রীযুক্ত হরিপদ বসু, ঠিকানা।
0: থাক থাক থাক থাক থাক থাক থাক থাক মা, আর বলতে হবে না মা, আর বলতে হবে না। মা তো আমার দেখছি বেশ ইন্টেলিজেন্স মেয়ে, নেম ফাদার নেম অ্যাড্রেস সব একসঙ্গে জানিয়ে দিলে। তা মা তোমার লেখাপড়া কদ্দূর?
2: আমি বিএ অনার্স পড়ছি।
0: হ্যাঁ তুমি অনার্স পড়ছো? অনার্স পড়া খুব ভালো মা, খুব ভালো, এতে শরীর ও মন দুই ভালো থাকে। তবে হরিপদ বাবু,
1: আগে
0: আজকালকার এডুকেশন কি আর আমাদের ডের মতো আছে মশাই? এই যে শিক্ষা, এই শিক্ষা শিক্ষা করছি আমরা, এই শিক্ষাটা ওয়াটারে গেল মশাই, ওয়াটারে গেল, ওয়াটারে গেল। আরে মা, এ কি মা, তুমি হঠাৎ এত লাফালাফি করছো কেন?
1: আগে কি বলছেন স্যার, লাফালাফি কোথায়? মা তো আমার একটু গেট হয়ে বসে আছে।
0: ও

0: ওই আমার এক দোষ মশাই, হঠাৎ হঠাৎ ওই টুথ ব্রেকিং ইংরেজি আমার মুখে এসে পড়ে। সবাই অবশ্য চট করে বুঝে উঠতে পারে না মিনিং, আমি তো আর জাম্পা জাম্পি বলিনি মশাই, বলেছি লাফা লাফা, মানে হাসা মানে লাফ আর হাসা হাসি মানে লাফালাফ। এই সহজ কথাটা আপনি বুঝতে পারলেন না হরিবাবু?
1: সত্যি স্যার, আপনি আপনি কলম্বাসের মতো একজন আবিষ্কারক, কতজন নতুন নতুন ইংরেজি শব্দ আপনি আবিষ্কার করছেন।
0: ঠিক ধরতে পেরেছেন মশাই, ঠিক ধরতে পেরেছেন। এখনো আমার স্টুডেন্ট জীবনের বন্ধু বান্ধবরা বলে আমি নাকি একজন অসাধারণ ডিসকভারি।
1: ডিসকভারি হবেই তো, হবেই তো।
0: যাকে যাকে যাকে, শেষ কথা যাকে, মাকে আর বেশিক্ষণ এখানে ক্যাপচার করে রাখবো না। মা, একটা সাধারণ আনসার তোমাকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ আচ্ছা, বলো তো দেখি মা, মহাভারত কে লিখেছেন?
2: মহাকবি বাল্মীকি।
0: বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। মা আমার সাক্ষাৎ গড সরস্বতী। জানেন তো হরিবত বাবু, এই আজকালকার যে বয়গাল আছে না, তারা এই রামায়ণ মহাভারত সম্বন্ধে নট নলেজ। অথচ দেখুন মা কেমন আমার ঝটপট কারেকশন আনসারটা বলে দিল। জানো তো মা, এই যে মহাকবি বাল্মীকির কথা তুমি বললে, এই মহাকবি বাল্মীকি প্রথম জীবনে ছিল এলিফ্যান্ট ফুল।
1: এলিফ্যান্ট ফুল
0: মানে গজমূর্খ। তিনি গাছের যেই ডালে বসেছিলেন সেই ডালেরই গোড়া কাটিং করছিলেন। পরে অবশ্য খুব বড় পোয়েট্রি হয়েছিল,
1: পোয়েট্রি হয়েছিল।
0: আর ওই পোয়েট্রি হওয়ার পরে ওই আত্মনোজনের বিশাল মহাভারত লিখেছিল।
1: আগে স্যার একটা কথা বলি,
0: হ্যাঁ বলুন।
1: যিনি গাছের গোড়া কেটেছিলেন তার নাম তো ছিল স্যার কালিদাস।
0: কি যে বলেন মশাই আপনি, মডার্ন বইটুয়ের নিউজ আমি অতটা বলতে পারবো না, কিন্তু ওইসব ধর্মগ্রন্থের পেপারে আমাকে কেউ চিটিং করতে পারবে না মশাই, চিটিং করতে পারবে না। আর আপনি বলছেন কি না গাছের ডাল কাটিং করছিল কালিদাস?
1: হ্যাঁ স্যার, আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। সত্যি স্যার, এই প্রাচীন ধর্মগ্রন্থের ব্যাপারে আপনার জ্ঞান একেবারে ভারত মহাসাগরের চেয়েও গভীর।
0: যে আপনি ঠিকই ধরেছেন। যাক যাক মা, তুমি নিশ্চয়ই কুকটুক করতে শিখেছো। তবে হরিবত বাবু, আপনাকে আগেই বলে দিই, আমার বাড়িতে কিন্তু মাকে ওসব কিচ্ছু করতে হবে না, কারণ আমার বাড়িতে অলরেডি দুজন পেচক ঠাকুর রয়েছে।
1: পেচক ঠাকুর?
0: সে কি মশাই, যেসব ব্রাহ্মণরা কুক করে এদেরকে কি বলা হয় শুনি?
1: বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এদের তো শুদ্ধ বাংলায় পেচক ঠাকুরই বলে। এই পারমিতাও কিন্তু স্যার দারুণ পেচক।
0: হ্যাঁ হরিবত বাবু, আমার গিন্নি ছিলেন কিন্তু এক নম্বরের পেচক। ওর হাতের কুক যে একবার খেত কোনোদিনও আর তা ফরগেট করতে পারতো না।
1: আচ্ছা
0: না না, আর দে আর তো দেরি করা যায় না, মাকে তো অনেকক্ষণ ক্যাপচার করে রেখেছি এখানে। মা, আর একটা আনসার জিজ্ঞেস করবো। হ্যাঁ
2: আগে বলুন,
0: তুমি কি সং গাইতে পারো?
2: আগে লিটল লিটল পারি।
0: লিটল লিটল পারো? তাহলে তো বেশ বেশি পারো। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ বেশ। তা মা, তোমার এই বুড়ো ছেলেকে একটা সং গিয়ে শোনাও তো মা।

0: ঘড়ি দিন তো
1: আহ
0: গেল, সন্ধে হলো পার করো আমারে।
1: আহা, মনটা ভরে গেল মা, যে শ্যামাসঙ্গীতটা তুমি শোনালে মা, আমি আমি আমি আমি শুনে একেবারে বিউটিফুল হয়ে গেছি মা, বিউটিফুল হয়ে গেছি। যাও মা, যাও যাও যাও, তোমাকে আর আমি কষ্ট দেব না মা, আর কষ্ট দেব না।
0: তাহলে আমি যাই।
1: হ্যাঁ হ্যাঁ, এসো মা, এসো এসো এসো।
2: সর্বনাশ, এই প্যান্ট সুতোগুলো দিয়ে জড়িয়েছিলাম, সব তো ছিঁড়ে গেছে, এখন উপায়
1: কি হলো হরিপদবাবু?
2: আগে
1: আপনি হাঁচির সঙ্গে সঙ্গে পেট ব্যথা আপনার শুরু হলো নাকি? কোমরে চেপে ধরেছেন কেন?
2: না স্যার, এমন কিছু নয়, ও একটু নেচার্স কল আর কি। হ্যাঁ,
1: কে কল করেছে বললেন?
2: নেচার্স কল, নেচার কল।
1: তা পর্দার আড়াল থেকে উনি কল করছেন কেন হরিপদবাবু? ওকে এখানে আসতে বলুন, একটু আলাপ পরিচয়টা হয়ে যাক।
2: পাঠাচ্ছি স্যার, পাঠাচ্ছি, নেচারকে এক্ষুনি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। কই গো, কই গো, শুনছো?
1: আরে আরে আরে আরে আরে আরে আরে আরে, আপনি আপনি আপনি কোথায় যাচ্ছেন?
2: যাচ্ছি না স্যার, যাচ্ছি না স্যার, একটু আসছি, একটু আসছি।
0: নমস্কার।

0: নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন, প্লিজ আসুন। আশা করি আপনি আমার ফিউচার মাদার ইন ল, মানে বেয়ান।
1: মাদার ইন ল?
0: কিছু কিছু মনে করবেন না বেয়ান, ওই অনিচ্ছা সত্ত্বেও ইংরেজি শব্দগুলো আমার মুখে এসে পড়ে।
1: তা তো আসবেই, কথাই বলে না, কয়লা ধুলেও ময়লা ছাড়ে না।
0: ঠিক ঠিক, আপনি ঠিক ক্যাচিং করতে পেরেছেন।
1: নিন, এই দয়া করে এবার এই মিষ্টি মুখটুকু করুন তো দেখি ব্যায়ামশাই।
0: হ্যাঁ, মিষ্টি মুখ?
1: হ্যাঁ।
0: ও, সুহিট ফেস! কিন্তু এত সুহিট না, না পারবো না, পারবো না, এত সুহিট তো আমি খেতে পারবো না। আরে হরিপদ বাবু কোথায় গেলেন, ডাকুন তাকে। আর এলন এলন তো আর এসব খাওয়া যায় না।
2: এই যে স্যার, এই যে আমি আপনার শিক্ষণে হাজির হাজির।
0: হরিপদ বাবু,
2: আগে আগে
0: যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব।
2: করুন স্যার, একটা কেন, 100টা কথা জিজ্ঞেস করুন স্যার।
0: আচ্ছা হরিপদ বাবু,
2: আগে
0: আপনার স্ত্রীর কি ম্যারেজ হয়েছে?
2: হ্যাঁ, কি বলছেন স্যার? আরে ইনি আমার সাত পাকে বাঁধা জীবন সঙ্গিনী।
0: কিন্তু শাখা সিঁদুর কই বসাই?
2: ও হো হো, হ্যাঁ আমার ওয়াইফ একটু আপ টু ডেট।
0: তাই বলুন, হাফ টু ডে? আমি তো ভাবলাম বেয়ান বুঝি ওই আনম্যারেজ গার্ল। হরিপদ বাবু শুনুন, একটা কথা আপনাকে বলি, এই বেয়ানকে দেখেই
2: আগে
0: আমি এখানে বিয়ের সম্বন্ধ সেটেলমেন্ট করে ফেলেছি।
2: সেটেলমেন্ট করে ফেলেছে এই বিয়ানকে দেখে?
0: হ্যাঁ
2: স্যার।
0: হ্যাঁ,
2: শেষে কি আমার কপাল ভাঙবে স্যার?
0: আরে অ্যাপ্রেট করবেন না বসাই, অ্যাপ্রেট করবেন না, অ্যাপ্রেট করবেন না। ওই আমি একটু জুস
2: জুস
0: মানে রস করলাম আর কি।
2: তোমার বরাত খুলে গেল গিন্নি, তোমার বরাত খুলে গেল, তুমি আবার ডাবল বেনিফিট স্কিমের আন্ডারে চলে গেলে।
0: হরিপদ বাবু, হরিপদ বাবু, এবার তাহলে কিন্তু আমি ফেয়ারওয়েল নেব।
2: ফেয়ারওয়েল নেবেন স্যার?
0: মানে সময় আর নেই, আমি অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে, গুড নাইট হরিপদ বাবু, গুড নাইট বেয়ান।
2: স্যার এখন তো বেলা দুপুর।
0: ও সরি সরি সরি, ওই দেখুন আমি তো বললাম না সবসময় আমার খেয়াল থাকে না মশাই। চলি চলি, হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং,
2: গুড মর্নিং স্যার। স্যার ঠিক আছে, গুড মর্নিং, গুড মর্নিং স্যার, শতকোটি নমস্কার, আমার প্রণাম নেবেন স্যার, রইল প্রণাম।
0: হরিপদ বাবু, হরিপদ বাবু, যাবার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস না করে পারছি না।
2: কি স্যার?
0: আচ্ছা আপনি হলেন গিয়ে আমার ভাবি বেয়াই।
2: হ্যাঁ,
0: মানে ফিউচার ফাদার ইন ল।
2: ফাদার ইন ল
0: মানে ফিউচার ফাদার ইন ল?
2: হ্যাঁ ফাদার ইন ল।
0: তা মশাই আপনি আমাকে তো সার্চার করছেন কেন
2: স্যার? আমি 25 বছর কেরানিগিরি করছি, দিন রাত তো সার্চার কর জব করেই স্যার টিকে আছি। আমার মনে হয় কি জানেন স্যার, মরণ কালেও এই কৃষ্ণ কৃষ্ণ আর মুখে আসবে না, এই সার সার করে আমার পটল।
0: সেটা বললে

0: এতক্ষণ শুনলেন যন্ত্রসঙ্গীতের আসরে গিটার শিল্পী ছিলেন অমরনাথ বণিক। আকাশবাণী আগরতলা।
1: মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
2: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
2: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
2: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
2: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না। মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
1: খুশখুশে কাশি, জ্বর,
2: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
1: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
2: মুখে ও গলায় ঘা,
1: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
2: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
1: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
2: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন।
0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট। এরপরে শুনতে পাবেন জাতীয় নাট্য অনুষ্ঠানে নাটক মুক্তিধন, রচনা মুন্সী প্রেমচাঁদ। এরপরে শুনবেন অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। সবগুলি অনুষ্ঠানে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: Spotlight. This is Akashvani. In the program Spotlight, now we bring a discussion on International Yoga Day, celebration of Bharat's ancient knowledge for global well-being. The participants are Rahul Singh Chauhan, yoga expert, Morarji Desai, National Institute of Yoga, and Sarabjit Kaur, anchor.
4: Good evening, listeners, and welcome.

0: ये आकाशवाणी का दिल्ली केंद्र है और अब से कुछ ही क्षण बाद समाचार होंगे। कृपया समाचारों की प्रतीक्षा कीजिए।
1: आकाशवाणी अगरतला এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রী শ্রী মা সারদার বাণী থেকে পাঠ, 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনে খরাং, 7:05 রবি কিরণ অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 7:45 অভিজ্ঞাপন, 8:40 যুববাণী, সকাল 9:10 দেশবন্দনা শুনবেন সমবেত কণ্ঠে, 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:00 হিন্দি ছায়াছবির গান, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 বাংলা ছায়াছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল, 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার, 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 1:40 লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 1:50 নজরুল গীতির শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 চাকমা গানের শিল্পী ম্যাগনোলিয়া চাকমা, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর সমাজবিদ্যা থেকে পৃথিবীর স্থান নির্ধারণ বিষয়ে পাঠ দেবেন তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্তি দেবনাথ। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে আধুনিক কৃষিতে ন্যানো প্রযুক্তি, এই প্রসঙ্গে অঞ্জন সেনগুপ্তের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মা।

সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সংবাদ বিচিত্রা, 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, 8:30 আধুনিক গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, রাত 9টায় রবীন্দ্রসঙ্গীতের শিল্পী দেবাশিস এন্দো, রাত 9:30 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 সুপ্রতীক দাসের কণ্ঠে শুনবেন আধুনিক গান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আগামী 24 ঘণ্টায় দক্ষিণ, গোমতী, উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 11.2 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:03 হয়ে 15 সেকেন্ড। জয় হিন্দ।